ছোটোখাটো বদভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেমন ধরুন ভুলে যাওয়া, যেমন ধরুন কি করব বিপদের সময় ঠিক করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বদভ্যাস আছে যেগুলো কি না বেশ মার্কা মারা। তো সেরকমই একটি বদভ্যাস ছিল আমাদের পাড়ায় এক ভূতপূর্ব দিদির, না ভূতপূর্ব বলছি কারণ আমাদের সেই পাড়াতুতু দিদির বিয়ে হয়ে গিয়েছিল, এবং বিয়ের পরে সেই দিদি ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। বিভিন্ন ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানোর পরেও খুব একটা কিছু সুরাহা হলো না। তারপরে জানা গেল তার আসল বদভ্যাসের কথা, বদভ্যাসটা ছিল পেন্সিল। আগে হ্যাঁ, সেই দিদি বিয়ের আগে রীতিমতন পেন্সিল খেত, আর সেই পেন্সিল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই তার এত মনোকষ্ট এবং তারপরেই এই শুকিয়ে যাওয়া। বুঝতে পাচ্ছেন যে বদভ্যাসটা ঠিক কোন লেভেলের ছিল? তো রেডিও বাংলা নাইট .com-এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসকে নিয়ে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: সুরে সুরে মন ভোলা কোন উত্তাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

কিছু কিছু বদভ্যাস এরকমও আছে যেগুলো কিনা রীতিমতন বিপদে ফেলে দিতে পারে আপনাকে, মানে আপনাকে নয়, যার এই বদভ্যাসটা আছে তাকে। সেরকম বদভ্যাস কিন্তু ইন্টারেস্টিং তো বটেই, বেশ বিপজ্জনকও। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বদভ্যাসকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু বিপজ্জনক বদভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফসকে কিছু বলে ফেলা বা একটা ম্যানিয়ার মতন কিছু বলে যাওয়া। যেমন ধরুন আপনার, আগে হ্যাঁ হ্যাঁ আপনার, মানে ধরুন বাজারে গিয়ে আপনি বললেন যে ইস আপনার মুড়োটার কি দাম বলুন তো, মানে মাছের মুড়োর জায়গায় আর কি, কীরকম শোনাতে লাগবে বলুন। আবার ধরুন অনেকেই মুখ ফসকে গুড বলে ফেলেন, মানে কেউ একটা কথা আপনাকে বললেন, তার উত্তরে আপনি বললেন গুড। এরকম সময়ে যদি কেউ আপনাকে নিজের দুঃখের কাহিনী শোনায় আর আপনি যদি তার রেসপেক্টে এটা বলেন যে গুড, কীরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারছেন? তো রেডিও বাংলানাইট ডট কমে এরকমই কিছু অদ্ভুত বদভ্যাসের কথা আমি গৌরব শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ক্রিকেটারদেরও কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত বদভ্যাস আছে। যেমন ধরুন আমাদের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার, তার কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে তিনি সব সময় বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে জার্সিতে তিনি বেশি রান করতেন পরপর বেশ কয়েকটা ম্যাচ সেই জার্সিটাই তিনি বারবার কেচে কুচে পরতেন। ইভেন আমাদের ব্রায়ান লারারও কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, তিনি তার পকেটে সব সময় একটি লাল রুমাল রাখতেন। এগুলো আপনি বলতেই পারেন কুসংস্কার কিংবা সুপারস্টিশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু আদতে বদভ্যাসই, কি বলেন? তো রেডিও বাংলা নেট ডটকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, বদভ্যাসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আর বদ অভ্যাসের কথা যদি বলতেই হয় তাহলে আমার এক বন্ধুর কাহিনী কি করে বাদ দিই বলুন তো। আমার সেই বন্ধু যার একটি অদ্ভুত বদ অভ্যাস আছে সেটা হলো ভূত। না মানে ভূতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে যায় না, কিন্তু তার ভূতের ফিল্ম দেখা চাই, মানে ভূতের মুভি না দেখলে তার একদম ভাত হজম হবে না আর কি। সেটা তো অনেকেই হতে পারে, কিন্তু বদ অভ্যাসটা যে জন্য বলছি সেটা হলো সে প্রচণ্ড ভয়ও পায় ভূতে, কাজেই সে ভূতের মুভিও দেখবে, তারপর ভয়ের চোটে সারা রাত ঘুমোতেও পারবে না। এরকম অদ্ভুত অভ্যাস বা এরকম অদ্ভুত বদ অভ্যাসের কোনো মানে হয় বলুন তো? কে জানে, এর মানেটা ওই হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডাটা সরে আমাদের আড্ডাটা জারি ছিল এরকমই কিছু ইন্টারেস্টিং বদ অভ্যাস নিয়ে। ঠিক কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা শুনে? আপনার কিংবা আপনার কোনো নিকটজনের এরকম কোনো বদ অভ্যাসের কথা মনে পড়লো কি আপনার? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে জানিয়ে যাই যে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সব সময় সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সঙ্গে অবশ্যই বেশ কিছু কথা থাকবে এবং তার সাথে সাথে ভালো ভালো গানও থাকছে। তাই বেশি কথা না বলে অবশ্যই গানের দিকে এগিয়ে যাব, কিন্তু সাথে আপনাকেই থাকতে হবে আর কানে রাখতেই হবে রেডিও বাংলানেই ডট কম। মন যখন রোদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

bangladesh.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং অবশ্যই আড্ডা দিচ্ছি, গল্প হচ্ছে, তার সাথে সাথে বেশ কিছু গানও শুনছি। কিন্তু এই যে গান শুনলে মন ভালো থাকে, তো তাই আমরা জানি মন ভালো থাকার জন্য বা রাখার জন্য কী কী করতে হয়। ঠিক যেমন মন স্বাস্থ্য দুটোই দরকার ভালো রাখার জন্য, সেই রকমই কিন্তু আমাদেরও দরকার ত্বকটাকে কীভাবে ভালো রাখবো, ত্বকের কীভাবে পরিচর্যা করব। তো তার জন্য আজকের এই আড্ডাটা ভীষণভাবে দরকারি, শুধুমাত্র আপনাদের জন্য যারা নিজেদের ব্যস্ততার লাইফে নিজেকে ভালো রাখতে পারেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা সবাই জানি এই ডেইলি বেসিসের যে ব্যস্ততার লাইফ, যেখানে অফিস হয়, যেখানে সংসার হয়, যেখানে নিজের প্রয়োজনে আমরা অনেকটা ব্যস্ত হয়ে যাই, সেরকম একটা জায়গায় নিজের ত্বককে যত্ন রাখাটা খুবই মুশকিল হয়ে ওঠে। তো সেখানে অবশ্যই যেটা করতে হয় বা করতে বলা হয়ে থাকে সেটা হচ্ছে CTM রুটিন ফলো করা, অর্থাৎ ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং। এর পরেও একটা কিন্তু কোথাও গিয়ে ফাঁক থেকে যায়, সেটা হচ্ছে সিরাম। এই যে ফেস সিরামটা কি আর কেনই দরকার পড়ে আমাদের স্কিনের জন্য বা কতটাই জরুরি, সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা। তাই সাথে থাকতেই হবে আপনাকে।

শুনছেন রেডিও বাংলানেট.কম বাংলার গান বাঙালির প্রাণ।

বাজারে নানান ধরনের কিন্তু সিরাম পাওয়া যায়। অনেক সময় আমরা দেখি যে ভিটামিন সি যুক্ত সিরাম, ভিটামিন B5 বা ভিটামিন B যুক্ত সিরাম, আবার কখনো কখনো দেখি স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত সিরাম বা হচ্ছে আরও নিয়াসিনামাইড যুক্ত যে সিরাম, সব কিছু কিন্তু বাজারে যেগুলো পাওয়া যাচ্ছে একটা করে কিনলাম মেখে নিলাম, তাতেই আমাদের নিজেদের ত্বকের সমস্যাগুলো চলে যাবে তা কিন্তু না। আপনাকে প্রপারলি জানতে হবে যে আপনার ত্বকের জন্য সিরাম কেন দরকার আর কোন কোন সিরাম দরকার, আর বিশেষ করে ময়েশ্চারাইজার মাখার পর বা আগে আপনি কেন মাখবেন সিরাম। তার কারণ এটা ওয়াটার বেসড হালকা ধরনের ময়েশ্চারাইজার যেটা আপনার ত্বকে খুব গভীরে খুব সহজে চলে যেতে পারে এবং আপনার ত্বককে ভীষণভাবে হাইড্রেটেড করতে সাহায্য করে। তো যেখানে হাইড্রেটেড করবে যে কোনো একটা ত্বককে, অর্থাৎ সজীব করবে, তো সেটা সবসময়ের জন্য ভালো।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফেস সিরাম মাখার একটা কিন্তু পদ্ধতি আছে। আচ্ছা, ফেস সিরাম কিন্তু অ্যান্টি অক্সিডেন্টেরও কাজ করে। আমরা এই যে টোনার ইউজ করি তার কারণ আমাদের যে বয়সের ছাপ যেটা পড়ে যায় সেটা যাতে না পড়ে খুব তাড়াতাড়ি, অর্থাৎ বলি রেখাগুলো যাতে না আসে সেই জন্য ব্যবহার করা হয়। ফেস সিরামও কিন্তু তাই, অ্যান্টি অক্সিডেন্ট থাকার দরুন আমাদের স্কিনটাকে কিন্তু বুড়িয়ে যাওয়া থেকে একটু হলেও রক্ষা করে। এবং তার সাথে সাথে সিরাম মাখার কিন্তু এমনি জাস্ট মেখে নিলাম তা কিন্তু না, একটা প্রপারলি ম্যাসাজ আছে, সেই ম্যাসাজটা কিন্তু আপনাকে দিতেই হবে। তাহলে এই যে সিরামের ইতিবৃত্তান্ত সেটা কিন্তু একটা আড্ডায় কখনোই শেষ করা সম্ভব নয়, অনেকটা বড়। বাট এইটুকু বলতে পারি যে সিরাম ভীষণভাবে উপযোগী আর উপকারী, আর সিরামটাকে কিন্তু ভুললে চলবে না ত্বকের জন্য যদি আপনি আপনার ত্বককে ভালোবাসেন। redobanglani.com এ অবশ্যই আপনাকে থাকতে হবে। আজকের মতো বলছি টাটা, বাই বাই, কিন্তু অবশ্যই ফলো করতে হবে www.redobanglani.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রতিদিন জীবনে অনেক রকমের লড়াই করি, কিন্তু সেই লড়াইয়ের মাঝখানে আমাদের কোথাও একটা সুন্দর মুহূর্ত কাজ করে। ঠিক যেরকম বিকেলের ছাদ, কিংবা ধরুন কারোর হয়তো সুন্দর করে একটা সাজানো বাগান আছে, বা একটা বারান্দা আছে, বা একটা চিলেকোঠার ছাদ আছে, এই সব কিছুকে মাথায় রেখে, এই সব কিছুকে নিয়ে আমরা কিন্তু প্রতিদিনের একটা সুন্দর মুহূর্ত খুঁজে নিই। কে চিলেকোঠার ছাদ আছে, এই সব কিছুকে মাথায় রেখে, এই সব কিছুকে নিয়ে আমরা কিন্তু প্রতিদিনের একটা সুন্দর মুহূর্ত।

এই ঝলমলে ব্যাপারটা কী? একটা দুপুর, হ্যাঁ, আমরা বিকেলকে খুব সুন্দর করে দেখি, সন্ধ্যেকে দেখি, রাতকে তো দেখি, কিন্তু আমরা দুপুরকে কি কেউ ঝলমলে হিসেবে দেখি? সেই আড্ডা নিয়ে জারি থাকবে কিছুক্ষণের জন্য, তাই এখন আমাদের জন্য অপেক্ষা করছে কয়েকটা গান। চলুন চটপট শুনি আজকের এই 1 ঘন্টার আড্ডা ঝলমলে দুপুর নিয়ে, শুধুমাত্র গান মুসাফিরে সৌভিকের সঙ্গে। এখন গান মুসাফির।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু

0: ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা ঝলমলে দুপুর নিয়ে, শুধুমাত্র আমি সৌভিক গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। তো আমাদের আড্ডা ঝলমলে দুপুর, আসলে দুপুরটা রৌদ্রে ঝলমল করবে তবেই নাকি ঝলমলে দুপুর হবে, না এমন কিন্তু ব্যাপার নেই। কারণ এমন অনেক দিন যায় যখন প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে কিন্তু তা সত্ত্বেও সেই দুপুরটা কিন্তু ঝলমলে হয়ে গেল। হয়তো আপনি এমন একটা লেখা শেষ করলেন সেই দুপুরের মধ্যে, তিনটে সাড়ে তিনটের মধ্যে আপনি আপনার প্রিয় একটা লেখা শেষ করলেন, তখন কিন্তু আপনার কাছে সেই দুপুরটা কিন্তু ঝলমলে দুপুর। রোদ ওঠেনি, বৃষ্টি পড়ছে, মেঘলা, তবুও যেন ঝলমলে। কিংবা ধরুন কোথাও হয়তো বেড়াতে গেছেন, হ্যাঁ কিছু কিছু জায়গা যেমন পাহাড়ি অঞ্চলে সবসময় কিন্তু রোদ্দুর দেখা যায় না, কিন্তু দেখা যায় যেটা সেটা হচ্ছে মেঘ, আর সেই মেঘ চারপাশটাকে ঘিরে রাখে এবং পাহাড়ের কোলে ভেসে ভেসে বেড়ায়, আর আমরা সেই মেঘকে উপভোগ করি আমাদের হাতে কখনো কখনো স্পর্শ করে। বিশেষ করে কিছু কিছু জায়গা তো আছেই যেখানে হয়তো দেখা যায় একদম খুব কাছে আপনার মেঘ ঘোরাফেরা করছে, কিন্তু আলোপে তো নয়, কিন্তু তবু যেন মনে হয় ছুঁয়ে ফেলেছি মেঘকে। তো এইরকম একটা মুহূর্তে সত্যি সেই সময়টা কিন্তু ঝলমনে সময়, তার জন্য কিন্তু বিরাট আলোকিত করে কিছু ব্যাপার স্যাপার হবে এমন কিছু নয়। তো মানুষের কিছু কিছু মুহূর্ত এমন থাকে যেগুলো কিন্তু ওই বলে না সুখেও কেঁদে ওঠে মন, ঠিক এরকম ঝলমনে মানে অন্তর থেকে ঝলমল করে ওঠা। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও ঝলমলে দুপুর নিয়ে। এখন

0: What if your organization finally had complete control, not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর, গান মুসাফিরের আড্ডা নিয়ে আমি সৌভিক, ঝলমলে দুপুর নিয়ে আড্ডা চলছে। এমন একটা দুপুর যে দুপুরে কলেজ বাঙ্ক, আর তার মধ্যেই ছুটিয়ে চলছে আড্ডার পর্ব। চারটে, সাড়ে চারটে, পাঁচটা প্রায় বেজে গেল, দুপুর কিন্তু কভার। আর সেই দুপুরের মধ্যে কখনো কখনো চায়ের কাপ এলো, কখনো কখনো টুকরো কিছু স্ন্যাক্স, আর তার মধ্যেই জমে উঠলো আমাদের পুরনো কিছু কথা কিংবা নতুন করে নতুন কিছু ভাবার কথা। সেই মুহূর্তে কিন্তু সেই সময়টা ঝলমল করে ওঠে একটা দুপুর মনে হয়, তাই না? তবুও কত মানুষ আছেন দুপুরবেলা বেরোতে একদম পছন্দ করেন না, কারণ সেই দুপুরবেলায় প্রচণ্ড রৌদ্র থাকে, তাপ থাকে, আর তার মধ্যে তার অস্বস্তি তৈরি হয়, আর সেই অস্বস্তিতে সেটাকে কাটিয়ে তারপর বিকেলবেলার দিকে যখন রৌদ্র নেমে যায়, বিকাল একদম সুন্দর মিষ্টি মধুর ব্যাপারে হয়ে যায়, তখন তিনি বেরিয়ে পড়েন। আসলে বিকেলে এই একাকিত্ব বা দুপুরের এই অন্যরকম একটা মাধুর্য, সেটা কিন্তু মিলেমিশে একটা সুন্দর মুহূর্ত তৈরি করে। তাই কখনো এরকম ভাববেন, দুপুরটাকে এনজয় করুন, বেরিয়ে পড়ুন দুপুরের আনন্দ খুঁজতে, দেখবেন একদিন না একদিন আপনার এই দুপুরটা কিন্তু ঝলমলে দুপুর হয়ে উঠবে। মনের ভেতর থেকে যে রশ্মি বেরিয়ে আসবে, সেটা কিন্তু আপনার চারপাশটাকে আলোকিত করে দেবে, আর তখনই আপনি মনে হবে অন্ধকার থাকলেও যেন আলো আছে, আলো ঠিক পথ দেখাবে। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও কয়েকটা গানের পর। এখন গান

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা গান মুসাফিরে ঝলমলে দুপুর নিয়ে। ভাবুন তো, এমন অনেক দুপুর গেছে যে দুপুরগুলোয় হয়তো গয়না ভর্তি গা ভর্তি আপনি খুব সুন্দর করে সেজে আছেন এবং আপনার যে গয়নার যে মেটেরিয়ালগুলো সেগুলো হচ্ছে হীরের তৈরি, হীরের নানা রকম সূক্ষ্ম কাজ দিয়ে সেগুলো সাজানো এবং সত্যিই ঝলমল করছে, কিন্তু আপনার মনে যেন আনন্দ নেই, আপনি অপেক্ষা করছেন কারোর জন্য। এবং আজকের এই যে আপনি বিভিন্ন গয়নায় যে ঝলমল করে উঠছেন হীরে খচিত, তার প্রধান ব্যাপার হচ্ছে আপনি কারোর জন্য অপেক্ষা করছেন এবং সেই প্রিয় মানুষটি আজ আসবে, দেখা হবে আপনার সঙ্গে এয়ারপোর্টে, আর আপনি অপেক্ষা করছেন সেই এয়ারপোর্টের একদম দোপুরায়। আপনার গা ভর্তি হীরে খচিত, বিভিন্ন রকমের অলংকার, ঝলমল করছে না মন, হঠাৎই আপনার সেই প্রিয় বন্ধুকে আপনি দেখতে পেলেন, মনে হলো যে সত্যি এইগুলোর আর যেন কোনো প্রয়োজন নেই, মানে সেই ঝলমল করা হীরেটা আপনার কাছে মূল্যহীন হয়ে গেল, আপনার কাছে মূল্য যার সে কিন্তু এসে গেছে, আর তার দিকে একবার তাকাতেই মনে হলো যেন সব কিছু তুচ্ছ। তাহলে সেই দুপুরটা একজন মানুষের জন্য ঝলমল করে উঠল। হ্যাঁ, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু মানুষ, ভালোবাসা, শ্রদ্ধা, আমাদের গন্তব্য যেন থাকে প্রত্যেকের মনের সেই ভালো মানুষটার সন্ধান। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ঝলমলে দুপুর নিয়ে। এখন ইয়েস গান।

তো ফিরে এলাম আবারও কয়েক গানের পর, আজকের এই স্পেশাল একটা ঝলমলে দুপুর নিয়ে। আপনি হয়তো একটা লেকের ধারে বসে আছেন, বিরাট বড় লেক, কিন্তু রৌদ্রটার সেইভাবে উঠছে না, কোথাও যেন হারিয়ে হারিয়ে যাচ্ছে। এইবার কিছুক্ষণ পরে আপনি দেখলেন যে লেকের ধারে আপনি বসে আছেন তার ওপরে, সেই জলের ওপরে রৌদ্রের ঝলমল শুরু হয়ে গেছে। এবং সেই মুহূর্তে আপনার কিন্তু মনে হবে অজস্র হীরে যেন সাজানো আছে সেখানে। দেখবেন একটা অদ্ভুত অনুভূতি কিন্তু আপনার হবে। তাহলে বলুন তো, সেই মুহূর্তে আপনার দুপুরটা ঝলমলে হয়ে উঠবে না কেন? হ্যাঁ, এর মধ্যে একটা আলাদা আনন্দ দেখতে পাবেন। আবার ধরুন ঝপ করে আস্তে আস্তে নেমে গেল সেই রৌদ্র, আবার সেই যে জলের মধ্যে খেলা করা হিড়েগুলো আপনি দেখছিলেন সেগুলো আবার যেন হারিয়ে গেল। আবার হঠাৎ করে রৌদ্রটা পড়ল, আবার দেখতে পেলেন ঝলমল করছে। জীবনের সুখ আর দুঃখ এভাবেই থাকে সাজানো, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো পাওয়া, কখনো না পাওয়া। আজ এ পর্যন্তই আমাদের আড্ডা, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক। এই শো শেষের পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই শো 4475039657 1 2 তে। আজকের জন্য

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্রেভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্রেভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিড নাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিড নাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনো দিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটল না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিড নাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়েছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে। সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিড নাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglani.com-এ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলায় যাবে নাকি?
2: কেক কেনা দিবা?
1: তাই
2: সত্যি?
1: হ্যাঁ সত্যি।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712 তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক মুনি শঙ্কর মুখোপাধ্যায়। সাহিত্য জগতে আমরা তাকে শঙ্কর নামেই জানি। তিনি লিখেছেন বহু জনপ্রিয় উপন্যাস, আর তার মধ্যে অন্যতম জনপ্রিয় উপন্যাস চৌরঙ্গী। আর এই উপন্যাস অবলম্বনেই একই নামে 1968 সালে মুক্তি পায় চৌরঙ্গী ছবিটি। আর সেই ছবিতে আমরা এই উপন্যাসের মুখ্য চরিত্র স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখেছি মহানায়ক উত্তম কুমারকে। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ 24 জুলাই, মহানায়ক উত্তম কুমারের আজ মৃত্যুবার্ষিকী। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট .com এর পক্ষ থেকে তাকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা কথা বলবো এই চৌরঙ্গী ছবিটি নিয়ে। এই ছবির সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন গল্প নিয়ে আমরা থাকব, তবে সবকিছুই গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কল

0: কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

1968 সালে মুক্তি পায় চৌরঙ্গি ছবিটি। বাংলা সাহিত্যের অন্যতম লেখক শঙ্করের লেখা সেই জনপ্রিয় উপন্যাস চৌরঙ্গি অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। আর এই ছবিতে আমরা সত্য সুন্দর বোস অর্থাৎ বিখ্যাত সেই স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখি মহানায়ক উত্তম কুমারকে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি এই চৌরঙ্গি ছবিটি নিয়ে। সুপারহিট হয়েছিল এই ছবিটি, আর এই চৌরঙ্গি ছবিটি ছিল মহানায়কের জীবনের একটি মাইলস্টোন। আর এই ছবিটির যখন কাজ হচ্ছিল তখন একই সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গি ছবিরও কাজ হচ্ছিল, কিন্তু চৌরঙ্গি ছবির যে মুক্তি সেটা অনেকটা দেরিতে হয়েছিল। আর তার পেছনে যে কারণ ছিল সেটা হলো ছোটি সি মুলাকাত। বলিউডে মহানায়ক যেই কাজটি করেছিলেন তার জন্য তাকে অর্থনৈতিকভাবে একটা বড় ধাক্কা সামলাতে হয়েছিল, আর সেই কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন, আর তার অসুস্থতার কারণেই এই ছবির কাজ পিছিয়ে গিয়েছিল। মহানায়ক সুস্থ হয়ে ওঠার পরে এই ছবির কাজ আবার শুরু হয়। আর এই যে ছবিটি, এই এই চৌরঙ্গি ছবির সাথে বেশ কিছু প্রচলিত গল্প ছড়িয়ে আছে জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.কমে শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মহানায়ক উত্তম কুমার অভিনীত 1968 সালে মুক্তিপ্রাপ্ত সেই সুপারহিট ছবি চৌরঙ্গী নিয়ে, যেই ছবিতে আমরা সেই বিখ্যাত স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখেছি মহানায়ক উত্তম কুমারকে। এই চৌরঙ্গী ছবিটি নিয়ে নানা গল্প রয়েছে। এই ছবিটিকে পরিচালনা করবে সেটা নিয়েও কিন্তু বেশ একটা টালবাহানা ছিল। প্রথম দিকে ঠিক ছিল যে ছবিটি পরিচালনা করবে অগ্রগামী, কিন্তু চূড়ান্ত পর্বে দেখা গেল যে ছবিটি পরিচালনা করছেন পিনাকী মুখার্জি। এই ছবি তৈরির সময় ছবির শুটিং শিডিউল থেকে শুরু করে যাবতীয় ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার নিজে। এই ছবির যে গল্প, আমরা তো জানি যে এই ছবির গল্প নেওয়া হয়েছে সাহিত্যিক শঙ্করের সেই বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী থেকে। আর এই গল্পটা, এই উপন্যাসের গল্প মহানায়কের এতটাই পছন্দ হয়েছিল যে তিনি এই গল্পতে, এই যে ছবিটি তিনি তৈরি করবেনই, এমন একটা জেদ ছিল তার মধ্যে। কিন্তু অন্যদিকে এটাও দেখতে হচ্ছিল যে এই ছবির যে বাজেট সেটা যতটা সম্ভব কম করা যায়, আর সেই জন্য এই ছবির শুটিংয়ের যে স্পট সেটাও তিনি কিন্তু সেইভাবে নির্বাচন করেছিলেন। জানবো সে সব কথাও, তবে সব কিছুই থাকছে বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলা সাহিত্যের অন্যতম লেখক শঙ্করের লেখা বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী অবলম্বনে 1968 সালে মুক্তি পায় চৌরঙ্গী ছবিটি। সুপারহিট এই ছবিতে আমরা সেই বিখ্যাত স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখি মহানায়ক উত্তম কুমারকে। এই চৌরঙ্গী ছবির নেপথ্যে রয়েছে নানা গল্প, আর সেই সব কিছু নিয়ে আমরা আজ রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই চৌরঙ্গী ছবিটি বানানোর সময় কম বাজেটে বানাতে হবে, এটাই ছিল লক্ষ্য। আর সেই জন্য লোকেশন কি হবে সেটা নিয়েও কিন্তু একটা ভাবনা চিন্তা ছিল। এই ছবিটি আমরা জানি, এই ছবির গল্প একটা হোটেল কেন্দ্রিক, আর হোটেলের নাম শাহজাহান। যদি হোটেলের সেট তৈরি করতে হয় সেটা ছিল ভীষণ ব্যয়বহুল, সেই কারণে রিয়েল লোকেশনের খোঁজ পড়ে এবং খুঁজে পাওয়া যায় কলকাতার সেই অভিজাত গ্র্যান্ড হোটেলকে। আর সেটাকেই বেছে নেওয়া হয় লোকেশন হিসেবে। আর বড়দিনের সময় যেহেতু গ্র্যান্ড হোটেলকে খুব ভালো করে এমনি সাজানো হয়, তাই আলাদা করে আর সাজানোর প্রয়োজন হয়নি, আর এখানেই হোটেলের দৃশ্যগুলোর শুটিং হয়। আমরা এই চৌরঙ্গী ছবি নিয়ে আরও কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

পিঠের টুর তুই হয়ে গেলো থালো ঝোড়ো হাওয়া তোল তুফান বুকে বুক মিশিয়ে তুই ছাড়া মিথ্যে গান গাওয়া ঝিন্তি তুই নেই তাই কোনো স্বাদ নেই সব মিথ্যে ক্লাসরুমে লেকচার

আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। ছিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজ চব্বিশে জুলাই, মহানায়ক উত্তম কুমারের আজ প্রয়াণ দিবস। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলা নেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মহানায়ক উত্তম কুমার অভিনীত সেই সুপারহিট ছবি চৌরঙ্গী নিয়ে। আমরা জানি বাংলা সাহিত্যের অন্যতম লেখক শঙ্করের লেখা সেই বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী অবলম্বনে 1968 সালে মুক্তি পায় সেই ছবি। আর এই ছবিতে আমরা মহানায়ক উত্তম কুমার ছাড়াও যাদের অভিনয় করতে দেখেছি তাদের মধ্যে ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক, সুপ্রিয়া দেবী প্রমুখ। আর এই ছবির গানগুলিও কিন্তু অসাধারণ। আর এই ছবিটির যখন শুটিং হচ্ছিল মহানায়ক তখন অসুস্থ ছিলেন, সেই সময় কিন্তু তিনি ঝুঁকি নিয়েই এই ছবির শুটিংয়ের কাজ করেন। সব মিলিয়ে অসাধারণ একটি ছবি। আর মহানায়ক উত্তম কুমার, তার কথা আর কি বলবো। তার সেই আমরা জানি সেই উপন্যাসের বিখ্যাত চরিত্র স্যাটা বোসের চরিত্রে আমরা যখন তাকে অভিনয় করতে দেখি, শঙ্কর নিজে বলেছেন যে তিনি যখন তার উপন্যাসের সেই বিখ্যাত চরিত্রকে দেখছেন ছবির পর্দায়, তার মনে হয়েছে যে যেন সেই অভিনয়ের নৈপুণ্যে তার উপন্যাসের অন্যতম যে চরিত্র স্যাটা বোস, সেই চরিত্রটি যেন বাস্তবের মাটিতে নিয়ে এসেছেন। আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠান তাকে শ্রদ্ধা জানিয়ে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, দেখা হবে আগামীকাল থেকে একই সময়। চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে।

ঐতিহাসিক যুগে এদেরকে দেখলে মনে করা হতো যে এরা হচ্ছেন পৌরুষের প্রতীক, এবং বর্তমান যুগেও অনেকেই এদেরকে বেশ সমীহই করেন। এরা হলেন শিকারি, আগে হ্যাঁ হ্যাঁ শিকারি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডাটা জমতে চলেছে শিকারি এবং শিকারকে নিয়ে। এই শিকার এবং শিকারি একটা চিরকালীন ফ্যান্টাসি কিন্তু আমাদের বাঙালিদের। বেসিক্যালি আমরা যারা পাঠক সম্প্রদায় তারা এই শিকারের গল্প, বন জঙ্গলের গল্প পড়তে অত্যন্ত ভালোবাসি। তবে এই শিকারি ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এই বই খাতার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই শিকারিকে নিয়ে বাস্তবেও এরকম অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শিকার এবং শিকারী, এটা কতদিন ধরে এই আমাদের মানুষদের মধ্যে এক্সিস্ট করছেন এটা কিন্তু বলা যাবে না। তার কারণ হলো মানুষ সভ্যতার বা মানব সভ্যতার একদম শুরুর দিন থেকেই শিকার এবং শিকারীরা এক্সিস্ট করেন, একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে, যখন কিনা মানুষ ওই গুহার মধ্যে থাকতো প্রস্তর যুগে, তখনই কিন্তু এই শিকার এবং শিকারীরা মানব সভ্যতায় রীতিমতন এক্সিস্ট করতেন। তার কারণ হচ্ছে তখন শুধুমাত্র খাবার জোগাড় করার একমাত্র উদাহরণ বা একমাত্র ওয়ে ছিল হচ্ছে শিকার করা, আর সেই শিকার করতে করতেই মানুষজন একদম পাক্কা শিকারী হয়ে ওঠেন। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারী নিয়ে, আর এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের হারানো সুরের আড্ডাটা জারি থাকবে এই শিকার এবং শিকারী নিয়ে। সঙ্গে থাকুন।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At ETO Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রথমে ছিল এটা প্রয়োজন, পরবর্তীকালে এটা হয়ে যায় রিক্রিয়েশন। কিসের কথা বলছি? বলছি শিকারের কথা। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে মানব সভ্যতার একদম শুরুর দিকে, যখন কিনা মানুষ গুহায় থাকতো, তখন শিকার ছিল খাদ্য সংগ্রহের একমাত্র উপায়। পরবর্তীকালে মানব সভ্যতা যত এগিয়েছে, শিকার শুধুমাত্র খাদ্য সংগ্রহের উপায়ই ছিল না, সেটা পরবর্তীকালে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিতে পরিণত হয়েছিল। এমনকি রামায়ণ এবং মহাভারতীয় যুগেও কিন্তু আমরা শিকারের উল্লেখ পাই, যেখানে কিনা রাজা রাজরারা যেতেন শিকার করতে, তখন তাকে বলা হতো মৃগয়া, এবং সেটা একটা অন্যতম রিক্রিয়েশন। তাহলেই ভাবুন, তরেনিও বাংলানেট.কম এ এই হারানো সুরে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এই মানব সভ্যতার ইতিহাসে যত আমরা শিকার করেছি বা যত আমরা শিকারীদের দেখেছি, তারা সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার করেছেন জানেন কি? শুনলে কিন্তু চমকে যাবেন। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে শিকার আমরা অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে বহুদিন ধরেই করে আসছি, তো সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার হয়েছে এতে জানেন কি? আপনারা অনেকেই হয়তো বলবেন রাইফেল কিংবা বন্দুক ইত্যাদি, তো কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি সব থেকে বেশি কিন্তু ইন টার্মস অফ হিস্ট্রি ব্যবহার হয়েছে তীর ধনুক আগে। হ্যাঁ হ্যাঁ, তীর ধনুক, তীর ধনুক দিয়েই মানুষ সব থেকে বেশি শিকার করেছে। তাহলেই ভাবুন, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার ও প্রান্তে আমাদের হারানো সুরের আড্ডার আসর এই শিকার এবং শিকারীদের নিয়েই জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

অভয়ারণ্য এবং শিকার, অর্থাৎ কনজারভেশন অ্যান্ড হান্টিং, এ দুটো সম্পূর্ণ বিপরীত মুখী বিপরীত ধর্মী একটা ব্যাপার, তাই তো? কিন্তু আমি যদি বলি এই শিকার অভয়ারণ্যকে সাপোর্ট করছে, তাহলে তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে শিকার এবং অভয়ারণ্য, অর্থাৎ হান্টিং আর কনজারভেশন, এটা পুরোপুরি বিপরীত ধর্মী একটা ব্যাপার। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই যে শিকার কিন্তু এই অভয়ারণ্যকে সাপোর্ট করে। তার কারণ হান্টিংয়ের জন্য যে লাইসেন্স ফি দিতে হয়, তার টাকা থেকেই কিন্তু অভয়ারণ্য বেশ ভালোভাবে চলতে পারে। অর্থাৎ ঘুরিয়ে এই হান্টিংই কিন্তু কনজারভেশনকে ফান্ডিং করছে এবং সাপোর্ট করছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনাকে কম্পাস হতে হবে, মানে আপনার ট্র্যাকিং স্কিলটা ঠিক ওরকমই থাকতে হবে, না হলে কিন্তু হবে না বস। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকারীদের যদি আমরা ধরি, তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল ঠিক কী হতে পারে? অনেকেই বলতে পারেন যে অত্যন্ত ভালো শুটার হতে হবে, টার্গেট একদম নির্ভুল হতে হবে, সেটা তো অবশ্যই একটা ব্যাপার আছেই। কিন্তু তার থেকেও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ট্র্যাকিং, অর্থাৎ আপনাকে একটি জীবন্ত কম্পাস হতে হবে। আপনাকে জানতে হবে আপনি ঠিক কোন পজিশনে আছেন, কোন দিকে মুখ করে আছেন, কিংবা আপনার যে টার্গেট শিকার করবেন যে প্রাণীটিকে সে কোথায় থাকতে পারে। এবং আরও একটি ব্যাপার হচ্ছে, আপনাকে কিন্তু প্রত্যেকটি প্রাণীর পায়ের ছাপ আলাদা করে চিনতে হবে, না হলে আপনি বুঝতেই পারবেন না কোনটা বাঘের ছাপ কোনটা সিংহের ছাপ। তাহলেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন, ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে শিকার এবং শিকারীদের নিয়ে আরও অনেক কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, only on radiobanglanet.com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাঁধা জানতে হবে, বুঝলেন, বাঁধা জানতে হবে আপনাকে। কি বাঁধতে হবে? জিনিসপত্র তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও একটি জিনিস, সেটা হলো মাচা। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে শিকার এবং শিকারী, যদি আপনাকে শিকারী হতে হয় তাহলে কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বাঁধা, তা জিনিসপত্র বাঁধাই হোক, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাচা বাঁধা। মাচা অর্থাৎ কিছু কাঠের পাটাতনকে একটি ফ্ল্যাট সারফেসে পরিণত করা এবং সেটাকে গাছের ওপরে তুলে রাখা, যেখানে আপনি ওয়েট করবেন যদি আপনি শিকারি হন বন্দুক বাগিয়ে, এবং আপনার আশেপাশে আপনার টার্গেট যে প্রাণীটি আছে সে আসলেই গুরুম। কিন্তু এই মাচা কিন্তু বাঁধতে হয় অত্যন্ত কেয়ারফুলি, তার কারণ মাচা কখনো কখনো ছিঁড়েও যেতে পারে, এবং ছিঁড়ে গেলে কিন্তু সেই শিকারি সেখানেই শেষ, অর্থাৎ শিকারির শিকার হয়ে যাবে আর কি। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে আমাদের শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নাম করা ব্যক্তিত্ব এই শিকারী, অর্থাৎ বহু নাম করা শিকারী কিন্তু একটি কথা বলে গিয়েছেন যে কখনো কোনো প্রাণীকে, স্পেশালি যদি সেটা বড় প্রাণী হয়, যেমন ধরুন বাঘ কিংবা সিংহ, একটা গুলি করে তার কাছে যাবেন না। তার কারণ অনেক সময় এই বাঘ কিংবা সিংহ একটা গুলি খেয়ে মরার অভিনয় করে এবং কাছে গেলে তারা দাপটে লাফিয়ে উঠে আরও একবার অ্যাটাক করে এবং শিকারীকে সেখানেই শেষ করে দেয়। কিন্তু আয়রনি অফ ফেট হচ্ছে, যারা এই সমস্ত কথা বলেছেন, এরকম বড় বড় শিকারীরা, তারা অনেকেই কিন্তু এই একটি ভুল করেই একদম ওই পটল তুলেছেন আর কি। মানে তারা অত্যন্ত ওভার কনফিডেন্সের সঙ্গে হয়তো একটি গুলি করেই দেখতে গিয়েছিলেন যে বাঘ কিংবা সিংহ শেষ কি না। উল্টে বাঘ কিংবা সিংহ তাদেরকেই শেষ করে দিয়ে চলে গেছে। এটা হলো শিকারীদের আয়রনি অফ ফেট। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, অনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

এবং আমাদের চিরবিশ্বস্ত প্রাণী, সব থেকে বড় বন্ধু, আমাদের পোষ্য সারমেয়, আমাদের কুকুর, তারাও কিন্তু এই শিকারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একটি পালন করেন। এই যে বিভিন্ন ধরনের কুকুর আছে, তার মধ্যে একটি স্পিসিস হচ্ছে হান্টিং ডগ। এই হান্টিং ডগকে ছাড়া শিকার কিন্তু বলতে গেলে অকল্পনীয়। তার মধ্যে আবার একটি সাব স্পিসিস রয়েছে রিট্রিভার। এরকম বেশ কিছু রিট্রিভার কুকুর কিন্তু আমরা বাড়িতেও পুষি, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার, যেমন ধরুন আমাদের ল্যাবরেডর রিট্রিভার। এরা কিন্তু শিকারের পরে শিকারকে নিয়ে আসতে, অর্থাৎ রিট্রিভ করতে রীতিমতন সাহায্য করে। কাজেই এই হান্টিং ডগকে ছাড়া অনেক ক্ষেত্রে শিকার করা পুরোপুরি অকল্পনীয়ই বটে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের হারানো সুরের আড্ডার আসর আজকে জমে আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকম আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নাইট ডট কম।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

আমাদের জীবনের বিভিন্ন জায়গার মতো, বিভিন্ন ফিল্ডের মতো এই শিকারের ফিল্ডটিকেও কিন্তু এই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট একদম বৈপ্লবিক পর্যায়ে নিয়ে গিয়েছে। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে এখন শিকারের বিভিন্ন আঙ্গিকে অত্যন্ত সাহায্য করছে এই টেকনোলজি। যেমন ধরুন ট্রেল ক্যামেরা কিংবা ধরুন জিপিএস সিস্টেম, এই সমস্ত কিন্তু শিকারীদের লোকেট করতে সাহায্য করে তাদের টার্গেট অ্যানিমেলকে, আর সেখান থেকেই অত্যন্ত সহজেই তারা টার্গেট অ্যানিমেলকে বুঝতেই পাচ্ছেন, শিকার করে ফেলেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকার এবং শিকারীদের নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে, haranosur@radiobangladesh.com। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

0: ওয়েলকাম। একটা নতুন একেবারে সম্পূর্ণ পর্ব, হেডলাইন্স বিজনেস, হেডলাইন্স কলকাতা, যেটা ডেলি হান্ট এবং জিও টিভিতে একযোগে সম্প্রচার হবে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে হেডলাইন্স ত্রিপুরা, যেটা ত্রিপুরার 1 নম্বর চ্যানেল, তার মাধ্যমেও সম্প্রচারিত হবে। আজকে আমাদের সঙ্গে যিনি যোগ দিয়েছেন, তিনি ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একটা অত্যন্ত বিশিষ্ট এবং পরিচিত নাম, বিশেষ করে ফান্ডস ওয়ার্ল্ড, যেটাকে মিউচুয়াল ফান্ড আছে, অন্যান্য ফান্ডস আছে, সেই জগতের। উনি যদিও কলকাতারই মানুষ, কলকাতাতেই পড়াশোনায় এখন দীর্ঘদিন, প্রায় 2.5 দশকেরও বেশি সময় ধরে উনি আছেন, মহারাষ্ট্রে আছেন, এবং সেখান থেকেই ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একেবারে বলা যায় খুঁটিপাটি আদ্যোপান্ত ওনার নখদর্পণে। তা আজকে আমরা যে সময়টা এই আলোচনাটা করতে বসেছি, বা বলবো একটা ইনফর্মাল আড্ডা দিতে বসেছি, সেই সময় কিন্তু আমরা জানি খুব একটা নর্মাল টাইম নয়, এবং সেই জন্যে সবারই যেটা বেশি জানার কৌতূহল এবং আগ্রহ, সেটা হচ্ছে এই যে পশ্চিম এশিয়া বা ওয়েস্ট এশিয়ায় যে একটা জিও পলিটিক্যাল টেনশন চলছে, যেটা একটা বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে মহারণ, সেইটার পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ধরুন মিউচুয়াল ফান্ডে সিপে বিনিয়োগ করেন, SIPতে, তাদের জন্য আপনি যেহেতু ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের CEO, এবং যদিও এখন ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের, এর আগে 2.5 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন অগ্রণী সংস্থার একেবারে সর্বোচ্চ পদে ছিলেন, তো আপনার পার্সপেক্টিভে যেটা আমি নিজেও জানতে চাইবো, এবং আমি নিশ্চিত যে আমাদের অল আওয়ার অডিয়েন্স উড লাইক টু নো, যে ইনভেস্টার যারা, তারা কি একটু থমকে দাঁড়াবে, একটু পজ দেবে, না দে উইল কন্টিনিউ টু ডু হোয়াট এভার দে হ্যাভ বিন ডুইং ইন সিপাই SIP থ্রু দিয়ে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আর কি?
1: তো নমস্কার দাদা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমার সবসময় খুবই ভালো লাগে বাংলাতে কথা বলার আর আপনাদের অডিয়েন্সের সঙ্গে যোগাযোগ করার। এটা আপনি ঠিকই বলেছেন কি এখন যে সময়টা আছে এটা খুবই ডিফিকাল্ট টাইম, কেন কি অনেক কিছু বাড়লে গেছে। আমাদের যে ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করি সেটার দাম বেড়ে গেছে, মানে আমরা দেখেছি কি LPG নিয়েও দেয়ার সাপ্লাই শর্টেজেস, আরো অনেক জিনিসে মেবি ফার্টিলাইজার আর এইগুলো জিনিসে দাম বেড়ে যেতে পারে, ইনফ্লেশন বেড়ে যেতে পারে। আর ভ্যালুয়েশন তো অলরেডি অনেক কমে গেছে আগে থেকে, কিন্তু হতে পারে কি আরো কমে যায়। কিন্তু আমার যে মতামত হয় কি

আমি ভাবি কি এসআইপি তো একটা ইনস্ট্রুমেন্ট যেটা এই এই ইট হ্যাজ বিন ডিজাইন্ড ফর এরম ধরনের এনভায়রনমেন্ট, যত টাকা যত আপনি টাকা লাগাচ্ছেন আপনার এনএভি কমে গেলে আপনার বেশি ইউনিটস আসবে, যতদিন আপনি লম্বা সময়ের জন্য টাকাটা লাগাচ্ছেন, যদি 3 বছর 5 বছর 7 বছর, তাহলে তো আপনার জন্য খুশির ব্যাপার কি নিচে মার্কেট এলে আপনি একটা বেশি খরিদ্দারি করতে পারবেন। কিন্তু আমরা কি দেখি কি যে মার্ক টু মার্কেট আমাদের লস হয়ে গেছে বা রিটার্নটা কমে গেছে, সেটা আমাদের ভয় পাইয়ে দেয়। আর আমার মতামত এটা কি, আমরা যদি এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করি যেটা ডোমেস্টিক্যালি ফোকাসড, তো আমাদের তো একটা খুবই ভালো ডোমেস্টিক ইকোনমি আছে। কয়েকটা সেক্টর আছে সেখানে আনসার্টেনটি বেড়ে গেছে, যেরকম কি এক্সপোর্টস হতে পারে বা অয়েল অ্যান্ড গ্যাস হতে পারে। তো এইগুলো যদি আমরা ছেড়ে দিই, যে আমরা এটা তো আমাদের ফান্ড ম্যানেজারের স্পেশালাইজ জব, তো ফান্ড ম্যানেজার নিজে কাজটা করুক, আর ওরা ভাববে কি কত কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, কত ক্যাশে রাখতে হবে। কিন্তু আমরা যে পার্সোনাল ইনভেস্টার্স, রিটেল ইনভেস্টার্স, আমাদের তো কাজ কি যে মাকে যদি পড়ে যায় আমরা ভালো ইনভেস্ট করি অ্যান্ড তারপরে ছেড়ে দিই। অ্যান্ড আই এম শিওর কি ইন 5-7 ইয়ার্স, 5-6 বছর পরে মার্কেটস উইল ডেফিনেটলি গিভ ইউ গুড কম্পাউন্ডেড রিটার্ন ইন লাইন উইথ নমিনাল জিডিপি গ্রোথ। তো 10-12-14% রিটার্ন তো আসতেই পারে, যদি আপনি এই টাইমে যদি না ইনভেস্ট করবেন তাহলে কখন করবেন?

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: তার মানে আপনি যেটা বলতে চাইছেন, ইফ ওয়ান স্টেজ ইনভেস্টেড অ্যান্ড উইথ এ লং টার্ম পার্সপেক্টিভ, তাহলে এই মুহূর্তে ওই একটা প্যানিক সিচুয়েশন বা প্যানিক বাটন প্রেস করার কিছু নেই, শুধু একটু ধৈর্য ধরে ওয়ান হ্যাজ টু কিপ আ পেশেন্স অ্যাকচুয়ালি। আচ্ছা,
1: দেখুন,
0: এইটা
1: আপনি যদি ট্রেডিং করেন, আপনার বড় করে টাকা বড় করে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে আপনার প্রবলেম হতে পারে। বিকজ মার্কেট তো মার্কেট না, মার্কেট তো 5% পড়ে যেতেই পারে। কিন্তু আপনি যদি লম্বা সময় থেকে, লং টার্ম পার্সপেক্টিভ থেকে ইনভেস্ট করবেন, তাহলে তো আপনার জন্য ইটস এ গুড টাইম টু বাই।
0: ঠিকই। আচ্ছা, এইরকম আপনি বললেন যে অ্যাডভান্টেজের কথা, যে এটা অ্যাকচুয়ালি ক্যান বি, দিস ক্রাইসিস ক্যান বি টার্নড ইনটু অ্যান অপরচুনিটি। আমরা জানি যে একটা এই যে রুপি কস্ট, এইটার যে অ্যাভারেজিং, এইটার থেকে কি কোনোভাবে যারা ইনভেস্টার তারা লাভবান হতে পারে? মানে যেটা আপনিও একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে অ্যাকচুয়ালি ইনভেস্টার ক্যান গেট বেনিফিটেড।
1: না, আমি বলছি, দেখুন, আমাদের যে মেন অ্যাজাম্পশনটা হচ্ছে কি, ইন্ডিয়ান ইকোনমি উইল গ্রো, ইন্ডিয়ান পপুলেশনে যে আমাদের অ্যাভারেজ এজ হচ্ছে 29-30 বছর, তো লোকজন ওয়ার্কিং এজ পপুলেশনে আসবে, আমাদের ইকোনমি গ্রো করবে, কোম্পানিগুলো গ্রো করবে, আমাদের প্রফিটেবিলিটি গ্রো করবে। তো যদি আমরা 5-7 বছরের ভিউ নিই, দেন ডেফিনেটলি তখন মার্কেট উইল বি অ্যাট এ ভেরি ডিফারেন্ট প্লেস। তো যে শর্ট টার্ম ভলাটিলিটি আছে, এটা হতে পারে কি এখন মার্কেট 23,500 বা 24,000 হতে পারে, 22,000 হয়ে যাবে, কিন্তু আমাদের তো কাজ এই ভলাটিলিটিকে ইউজ করে। যদি আমি 10,000 টাকা লাগাচ্ছি প্রতি মাস,
0: হুম
1: তা আমার বেশি বেশি ইউনিট আসবে, আর যখন মার্কেট উপরে আসবে তখন আমার রিটার্ন গুলো বেড়ে যাবে আবার। তো আমি বলছি কি, মার্কেটের যে ভলাটিলিটি সেটা আমাদের ইউজ করা উচিত, স্পেশালি যদি আমি লং টার্ম ইনভেস্টার।
0: মানে রুপি কস্টটা যে অ্যাভারেজিং করবে, অ্যাভারেজ করবে, সেইটার থেকেও একটা অ্যাডভান্টেজ হবে।
1: হ্যাঁ, যদি আমি 10,000 টাকা লাগাচ্ছি, আমার যদি 100 টাকা ইউনিটের প্রাইস থাকতো, তো 100 টাকাতে আমি তাহলে 100 ইউনিট পেতাম
0: হুম হুম
1: এভরি মান্থ। এখন যদি 50 টাকা হয়ে যায়, তো আমি 200 ইউনিট পাবো। তো যদি আমাকে সেম টাকা থেকে বেশি ইউনিটস আসছে, তো আই শুড বি হ্যাপি, তো আমি আই শুড বি কনফিডেন্ট দ্যাট আই এম ইনভেস্টিং ইন আ ভালো মিউচুয়াল ফান্ড, এর ভালো স্কিম যেখানে ভালো ফান্ড ম্যানেজার আছে, আর ইন আ প্রোডাক্ট which is not sectoral, thematic, and it's a diversified fund like a flexi cap fund or a small cap or a mid cap fund. And ওখানে আপনি যদি ইনভেস্ট করেন, তো ওটা ইন্ডেক্সও খুবই ভালো অ্যাক্টিভলি ম্যানেজ হয়, অ্যান্ড ফান্ড ম্যানেজার আলফা জেনারেট করতে পারে ওভার এ লং পিরিয়ড অফ টাইম। তো আমাদের তো সেটাই কাজ না, আমাদের তো ইকোনমিক গ্রোথের যে ইন্ডিয়া গ্রোথ করবে, সেটা থেকে আমাদের স্টক মার্কেটও বেনিফিট করবে, আমাদের পোর্টফোলিও বাড়বে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ট্রাস্ট মিউচুয়াল ফান্ড তো সম্প্রতি একটা মিড ক্যাপ ফান্ডসও লঞ্চ করেছে, তো সেইটা নিয়ে যদি একটু বলেন। আর এই এই ধরনের একটা ভোলাটাইল সিচুয়েশনে একজন ইনভেস্টর হোয়াট টাইপ অফ ফান্ডসে তার দে শুড ফোকাস অন, মানে ফ্লেক্সি ফান্ড, মিড ক্যাপ ফান্ড, লং টার্ম ফান্ড, আপনার কি সাজেশন হবে?
1: আমরা দেখেছি কি সেবি বা অ্যামফি ক্লাসিফিকেশন করে বিভিন্ন বিভিন্ন শেয়ারসকে ডিপেন্ডিং অন দেয়ার সাইজ। তো সব থেকে যে বড় কোম্পানির শেয়ার আছে 100টা কোম্পানি, তাদের আমরা বলি লার্জ ক্যাপ ফান্ড। আমরা একটা স্টাডি করেছিলাম, তো 1,05,000 কোটি উপরে যে কোম্পানিগুলো, 100 কোটি কোম্পানি ছিল, 100 কোম্পানি ছিল, সেদের আমরা লার্জ ক্যাপ বলি। নেক্সট 150 যে কোম্পানি আছে, ফ্রম 35,000 crores টু 1,05,000 crores মার্কেট ক্যাপ, সেদের আমি বলি, আমরা বলি মিড ক্যাপ। এটা একটু উপনিচে হতে পারে, কিন্তু 150 কোম্পানি, এই যে মিড ক্যাপ কোম্পানিজ আছে, এরা নিজের যে ফিল্ড আছে ওখানে এরা লিডার্স, স্ট্যাবলিশ লিডার। তো ওদের লিডারশিপ ভালো, প্রোডাক্টটা ভালো করছে মার্কেটে, ওদের কাস্টমার্স গ্রো করছে, ক্যাপিটাল পাওয়া যায়। যেরকম যদি বলি কি কিরকম ধরনের কোম্পানি, যে লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ, ফাস্টেস্ট গ্রোয়িং স্টক এক্সচেঞ্জ, বা কমোডিটি স্টক এক্সচেঞ্জ, বা যেরকম কোম্পানি হয় লেন্সকার্ট, এরকম যে লিডার আছে নিজে নিজে ফিল্ডে, ওরা সব মিড ক্যাপ। তো এই মিড ক্যাপস আমরা দেখেছি কি গ্রোথও ভালো হয় আর স্টেবিলিটিও হয়। আমরা যখন দেখলাম 15 বছরের রিটার্ন দেখলাম, 10 বছরের রিটার্ন দেখলাম, তো আমরা জানতে পারলাম দ্যাট মিড ক্যাপ ইন্ডেক্স লার্জ ক্যাপ থেকেও ভালো করেছে আর স্মল ক্যাপ থেকেও ভালো করেছে। তো এটা খুবই ইউনিক টাইপ অফ কোম্পানিজ, যারা সাইজে বেড়ে গেছে আর ওদের গ্রোথও খুব ভালো। আর আমরা যদি অ্যানালিস্ট এস্টিমেট দেখি, তো নেক্সট 2 বছরের গ্রোথ, আর্নিংস গ্রোথ মনে হচ্ছে আমাদের 20-21% আসবে। তাই জন্যে মিড ক্যাপ আমাদের মনে হয় কি নেক্সট 4-5 ইয়ার্সে ভালোই করবে। আর আমাদের যে গ্রোথ হবে আমাদের ইকোনমিতে, সেইটার বেনিফিট হবে মিড ক্যাপে আর মিড ক্যাপ ইনভেস্টার্স।
0: আপনারা যে রিসেন্ট মিড ক্যাপ ফান্ডটা লঞ্চ করেছেন, ওইটার সম্বন্ধে যদি ইফ ইউ কুড থ্রো সাম লাইট অন।
1: তো আমরা যখন আমরা স্টক সিলেকশন করি, আমরা আমাদের একটা টেকনোলজি আছে যেটা আমি ইউজ করি, যেটা আমরা বলি টার্মিনাল ভ্যালু ইনভেস্টিং। আমাদের কি হয় কি মোস্ট যে নিবেশক হয়, যারা ইনভেস্টার্স আছে, ওরা প্রাইস দেখে ইনভেস্ট করে। আমরা চেষ্টা করি কি আমাদের ট্রু ভ্যালু অফ দ্য কোম্পানি, লং টার্ম ভ্যালু, সেটা কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে। তো আমরা দেখি কি ম্যানেজমেন্ট কেন, ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে যে মার্কেটে যে অপরচুনিটিজ আছে সেটাকে ক্যাপিটালাইজ করে প্রফিট করতে পারে। তারপরে আমরা দেখি কি মেগা ট্রেন্ড কেন, ফর এক্সাম্পল আমাদের যখন ভিউ চেঞ্জ হয়ে যায়, টেস্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে ওটাকে আমরা বলি মেগা ট্রেন্ড। এটা অনেক বছর, 20-30 বছর থেকে চলে। যেরকম আগে লোকজন FD করত, এখন লোকজন ইনভেস্টমেন্ট করতে চায় ইকুইটিতে বা গোল্ড সিলভার, রিস্কি অ্যাসেটস এ ইনভেস্ট করতে চায়, সেটা একটা মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে যেই মেগা ট্রেন্ডের মধ্যে যেই কোম্পানিগুলো আছে, ব্রোকিং কোম্পানি, ওয়েলথ ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, এইগুলো খুবই ভালো করবে, এদের বিজনেস বেড়ে যাবে। তো এটা মেগা ট্রেন্ড দেখি, লিডারশিপ দেখি। তারপরে আমরা দেখি কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট কিরম বাড়ছে কিনা। ইনট্যাঞ্জিবল মানে নন ফিজিক্যাল অ্যাসেট, আপনাদের ব্র্যান্ড ইমেজ বাড়ছে কিনা, টেকনোলজি প্ল্যাটফর্ম কিরম, আপনাদের কাস্টমার অ্যাকুইজিশন কিরম, কাস্টমার স্যাটিসফ্যাকশন কিরম। আমরা যদি দেখি যত বিশ্বতে যে বড় বড় কোম্পানি আছে, ওদের যে ভ্যালুয়েশনটা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার আর্নিং আসবে বিকজ অফ ইনট্যাঞ্জেবল অ্যাসেটস, নট বিকজ অফ ফিজিক্যাল অ্যাসেটস। তো এই এরকম ধরনের আমরা বিভিন্ন অ্যানালিসিস করি, আর তারপরে আমরা স্টক সিলেকশন করি কি যে কোম্পানিগুলো যাদের লং টার্ম গ্রোথ ভালো, যা লং টাইম যদি গ্রোথ করবে সেটা আমরা চুজ করি। আমাদের ফান্ড ম্যানেজমেন্টের টিম আছে, আর আমাদের যে প্রমোটার উৎপল সেট, উনি রাকেশ ঝুনঝুনওয়ালা পার্টনার ছিলেন 20-25 বছর, ওরা টাইটেন কিনেছিল, টাইটেন 35-40% গ্রো করেছে ফর 30 বছর, ওয়ান অফ দ্য সাকসেস স্টোরিজ অফ ইন্ডিয়া। ওরা এই ধরনের টেকনিক ইউজ করে এরকম স্টক পিক আপ করে। তো আমরাও সেই টেকনিকটাই আমরা চেষ্টা করছি যে আমাদের মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিওতে ওই টেকনিকটা ইউজ করে ফান্ড বানাবো। আমাদের ফান্ডে টিপিক্যালি 50 থেকে 60 খানা স্টকস থাকে, ভালো ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকে। আর আমাদের স্মল ক্যাপ ফান্ড আমরা 1 বছর আগে লঞ্চ করেছিলাম, ওখানে মোটামুটি 10-12% আলফা জেনারেট করেছে ইন্ডেক্সের উপর। তো আমাদের স্টক সিলেকশন প্রসেসটা একটু ডিফারেন্সিয়েটেড, অ্যান্ড আমার এটা আশা আছে দ্যাট ইন দ্য ফিউচার অলসো উইল বি এবল টু ডু দ্য গুড জব।

0: যখন ধরুন এই ধরনের একটা মানে জিও পলিটিক্যাল টার্মোয়েল চলে বা একটা বাংলায় বলতে গেলে একটা অশান্ত পরিবেশ চলে, সেই সময় বা ভোলাটাইল সিচুয়েশনে সাধারণত ইনভেস্টররা কিছু কমন মিস্টেকস করে, তো সেইটা যাতে না করে কি কি কমন মিস্টেকস কিভাবে অ্যাভয়েড করবে সেইটা নিয়ে যদি আপনি একটু আমাদের জানান।
1: যেমন সব থেকে কমন মিস্টেক হয় যখন মার্কেট বেড়ে যায়, তখন অবভিয়াসলি রিটার্ন গুলো একটু বেশি দেখায়। যখন রিটার্ন দেখে আমাদের মনে হয় কি এটা এফডির মতন ইনভেস্টমেন্ট, আর যদি আমি 20% পেয়েছি লাস্ট 1 বছরে, তো আমার মনে হয় কি নেক্সট 2 বছরে অবশ্যই আমি 20% পাবো। কিন্তু ইকুইটি মার্কেট তো একটু অন্য জন্তু। ইকুইটি মার্কেটে রিটার্ন আসে ইন শর্ট পিরিয়ড অফ টাইম, তারপরে মার্কেট কিছুই করে না বাঁকা দেখ, তো সেটা আমরা দেখেছি। তো একটা বড় মিস্টেক কি, যখন মার্কেট বেড়ে যায় তখন আমরা বেশি কিনতে আসি, আর যখন মার্কেট পড়ে যায় তখন আমরা ভয় পেয়ে যাই। তো এটাকে আমরা টার্ন করে দিই, যদি যখন মার্কেট পড়ে যায় তখন আমি ভালো করে কেনাকাটা করি, আর যখন মার্কেট বেড়ে যায় তখন আমরা বিক্রি করি, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা খুবই ভালো হবে। যখন ওয়ারেন বাফেট, ওয়ার্ল্ড ফেমাস ইনভেস্টর, উনিও বলেন যখন মার্কেট হয়ে যায় গ্রিডি, তাহলে তুমি একটু ফিয়ারফুল হয়ে যাও, যখন মার্কেট ফিয়ারফুল হয়ে যায় তুমি একটু গ্রিডি হয়ে যাও। এটা বলা একটু সহজ, কিন্তু করা ইটস নট সো ইজি। তাই জন্য আমরা বলি কি একটা ভালো ডিস্ট্রিবিউটরের সঙ্গে দেখা করে, ভালো করে অ্যাসেট অ্যালোকেশন করে, ইনভেস্টমেন্ট গোল সেট করে আপনার যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার জার্নিটা খুবই ভালো হবে। আপনার ভালো করে আপনার রিটার্ন জেনারেট হবে ওভার এ লং পিরিয়ড অফ টাইম, আপনারা ইনফ্লেশন বিট করবেন, আপনার পারচেজিং পাওয়ার বেড়ে যাবে, and you will be able to meet hopefully all your financial goals. So that is the idea, that is the commonest mistake that people get swayed by the momentum. Momentum dekhe trading korben na, eta ekta investment, this is different from trading. Trading e jodi market pore jay tale apnar dukkho hoba uchit, kintu apni jodi investing koren tale apnar khushi hoba uchit ki market pore geche ami cheap shosta kore kinte pacchi. Etar mane eta naki apnar kinar pore turont market upore chole ashbe. তো আপনারা একটা গ্যাপ করে কিনুন, ব্রেক করে কিনুন। যদি আপনার কাছে 100 টাকা আছে, তাহলে আপনি এভরি মান্থ 25 টাকা করে কিনুন, বা যদি মার্কেট 5% পড়ে যায় তো আপনি 25 টাকা লাগান। তো মার্কেট আনসার্টেন, বাট দিস ইজ দ্য প্রবাবলি দ্য টাইম ওয়েন ইনভেস্টমেন্ট শুড বি মেড।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আরেকটা কথা, অনেক সময় হয় আমি একেবারে সাধারণ ইনভেস্টরদের পয়েন্ট অফ ভিউ, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এইটা চেঞ্জ করা ফ্রিকোয়েন্টলি, এইগুলো থেকে কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের জন্ম না? আপনি প্রথম দিকে একটা আলোচনায় বলছিলেন, আমার মনে আছে, যে যতই মার্কেট পড়ুক একটা সময় একটা ঘুরবে, সাইক্লিক্যাল অ্যাকচুয়ালি। তো সেই আঙ্গিক থেকে যদি আমরা দেখি যে এটা যদি চেঞ্জ হয়ও, তাহলেও কি আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকতে পারি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, যে আলটিমেটলি আমরা যে রিটার্নটা পাবো সেটা হয়তো ব্যাংকে রাখা টাকার থেকে বেশিই হবে, বা ট্যাক্স ফ্যাক্স দিলেও? আপনার
1: দেখুন, আপনি
0: পার্সপেক্টিভটা
1: যেটা
0: কি?
1: নিজেই আপনি বলে দিয়েছেন কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স, মানে যদি আপনার গেইনস হয় তাহলেই তো আপনি ট্যাক্স দেবেন না। আর ব্যাংকে কি হয় কি, আমরা এফডি তে রাখি আর যেটা আমরা পাই 6-7% পাই, তারপরে ওর উপরে ট্যাক্স দিতে হয়। তো আমাদের যে অপরচুনিটি কস্ট অফ ইনভেস্টিং ইন ইকুইটি সেটা তো অনেক কমে গেছে। আই উড রিয়েলি ওয়ান্ট গভর্নমেন্ট যদি একটা ট্যাক্স বেনিফিট দিয়ে যায় ফর এফডিজ অলসো, তাহলে লোকজনের খুব একটা রিস্ক নিতে হয় না ফর জেনারেটিং গুড পোস্ট ট্যাক্স রিটার্নস। বাট আমার মনে হয় কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স বাড়বে, কিন্তু দেখুন আমরা হচ্ছে ক্যাপিটাল ডেফিশিয়েন্ট কান্ট্রি, আমাদের অনেক টাকার দরকার আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ করার জন্য। তো আমার মনে হয় না কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স খুব একটা বাড়াবে গভর্নমেন্ট। তো আমার মনে হয় কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স ইজ আ স্মল ট্যাক্স টু পে, স্পেশালি ইফ ইউ হোল্ড ফর এ লং পিরিয়ড অফ টাইম, আপনার যদি ধরে থাকতে পারেন আর পিরিয়ডিক্যালি ইনভেস্ট করুন, তারা আপনার একটা সাইকেল আসবে যখন মার্কেট উইল ডু ওয়েল, অ্যান্ড দ্যাট টাইম আই থিঙ্ক ইউ নো ইউ শুড ইউ নো ট্রাই টু বুক প্রফিটস, অ্যান্ড দেন ইজ দ্য কোয়েশ্চেন অফ ট্যাক্স অ্যারাইজেস।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি
1: এক নম্বর।

0: পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়া পোলাও জলদি লাও, জলদি লাও
1: কোরমা কালিয়া পোলাও।

0: ভূত ছানা ভূত খোঁড়া ভূত কানা ভূত কাঁচা ভূত পাকা ভূত সোজা ভূত বাঁকা ভূত রোগা ভূত মোটা ভূত আধা ভূত গোটা ভূত আরো হাজার ভূতের রাজার।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেড লাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করেন বা ইনভেস্টার, তাদের ক্ষেত্রে মানে আপনার এক্সপিরিয়েন্সটা কি, মেট্রো সিটির বিয়ন্ড মেট্রোস, টিয়ার টু টিয়ার থ্রি সিটির, এইগুলো থেকে কিরকম মানে গ্রোথ হচ্ছে ইনভেস্টার আসা, না সামথিং নিডস টু বি ডান টু ইনক্রিজ অর ফেসিলিটেট আ ডিপার পেনিট্রেশন ইন্টু টিয়ার টু টিয়ার থ্রি অর ইভেন বিয়ন্ড সিটিজ?
1: দেখুন, আমি অ্যাম্ফি বোর্ডে আছি, আমাদের কালকেই মিটিং হয়েছিল। এটা আমরা যে অ্যাডভার্টাইজিং করি মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, সেটা আমরা এখন রিজনাল ল্যাঙ্গুয়েজেসে ক্যাম্পেইন করব। আমরা দেখেছি কি লাস্ট 3-4 বছরে B30 সিটিজ বা বিয়ন্ড দ্য টপ 30 সিটিজ থেকে অনেক টাকা আসছে। একটা তো ইনফরমেশন, লোকজনের অ্যাওয়ারনেস বেড়ে গেছে। দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট কি দ্য ইজ অফ ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ডস হ্যাজ ইনক্রিজ। এখন খুবই সহজ হয়ে গেছে, থ্রু ইন্টারনেট, থ্রু ফোন ব্যাঙ্কিং, থ্রু অ্যাপস, থ্রু ইন্ডাস্ট্রি অ্যাগ্রিগেটর অ্যাপস, আপনি খুব ইজিলি ইনভেস্ট করতে পারেন আর নিজের পোর্টফোলিওকে ট্র্যাক করতে পারেন। তো তাই জন্য B30 সিটিজ থেকে অনেক বেশি পার্টিসিপেশন হচ্ছে। B20-তে অনেক এক্সিস্টিং ইনভেস্টার্স আছে, কিন্তু নতুন ইনভেস্টার যারা আসছে সেটা সব B30 সিটিজ থেকে আসছে। তো মার্কেটে যেই লোকজনের এক্সপিরিয়েন্স হয়েছে কি মার্কেট, ইকুইটি মার্কেট, লোকজন এখন বুঝে গেছে কি যদি আপনাকে ইনফ্লেশনকে বিট করতে হয় আর আপনি যদি লং টার্ম ভালো রিটার্ন করতে চান, আপনি যদি পাতে চান, তাহলে ইনভেস্টমেন্টস ইন মিউচুয়াল ফান্ড ইজ আ ভেরি সেফ অপশন কম্পারেটিভলি। আর একটা খালি আমি একটা জিনিস বলবো কি, একটা যদি মিস্টেক করে লোকজন কি নিজে নিজে করে নিতে চায়, ডু ইট ইউর সেলফ, এটা একটা ইনভেস্টমেন্ট ইজ এ স্পেশালাইজড জব। আর ইভেন দ্য ডিস্ট্রিবিউটর আর অ্যাডভাইজার হ্যাজ ফার মোর এক্সপিরিয়েন্স দেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স। তাই জন্য আমার মনে হয় কি এটা আপনি একটা ভালো করে ফিনান্সিয়াল প্ল্যানটা বানান একটা ডিস্ট্রিবিউটর বা কারোর সঙ্গে বসে যে সেমি রেজিস্টার্ড হবে। আর তারপরে আপনি যদি ইনভেস্টমেন্ট জার্নিটা করবেন, তাহলে আপনার এই যে উতার চড়া হচ্ছে, উপর নিচে হচ্ছে, ওই ভলাটিলিটি আপনার জন্য কাজ করবে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনার কথা শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল যে আমরা সবাই যখন ওই খুব ক্রিকেট ম্যাচ ট্যাচ দেখি তখন রোহিত শর্মা এসে বলেন যে মিউচুয়াল ফান্ড এগিয়ে, এই যে মানে আপনাদের যেটা বলতে চাইছেন সেটা এসে একজন সেলিব্রিটি একজন স্টার ক্রিকেটার তিনি বলছেন, এইটা কি ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বৃদ্ধিতে বা ওভারঅল একটা স্কেল আপ করতে কোনোভাবে সাহায্য করে, বা গোয়িং ফরওয়ার্ড এই ধরনের আরো কিছু উদ্যোগ দেখা যাবে?
1: দেখুন, আমরা তো নিজে ডিবেট করি কি, আমরা তো সাধারণ মানুষের জন্য করছি, কিন্তু আমরা দেখেছি কি, আমাদের ইন্ডিয়াতে যদি সেম কথা যদি কোনো একটা বড় লোক বলে, যে ক্রিকেটার বা একটা ফিল্ম স্টার, তাহলে ওর ইম্প্যাক্ট একটু বেটার হয়। তো এটা আমাদেরও মাথায় চলছে কি, আমরা সেলিব্রিটি ইউজ করব কি করব না, কিন্তু আমাদের বেসিক্যালি আমরা চাইছি লোকজনকে বলা কি, লং টার্ম ইনভেস্ট করো, আর রোজ রোজ দেখো না, আর ডাটে রাহো লাগে রাহো, ওই ধরনের আমরা একটা সিম্পল মেসেজ বলতে চাইছি।
0: যার মধ্যে একটা যার কাছে খুব স্ট্রাইকিং একটা কথা আর কি।
1: হ্যাঁ, একটা সিম্পল মেসেজ, সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড, এন্ড সো দ্যাট ইজ দ্য আইডিয়া। বাট আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজে করবো, আর উই উইল ট্রাই টু গো ওয়ান লেভেল ডিপার ইন টার্মস অফ মেসেজিং, ইন ট্রাইং টু এক্সপ্লেইন দ্য বেনিফিটস অফ মিউচুয়াল ফান্ডস।
0: ওয়ান লাস্ট কোয়েশ্চেন উইথ বাগলা, যে এই যে ধরুন আমরা অনেক কিছু ব্যাপারে জানলাম কিভাবে স্কেল আপ করতে হবে, কি করে পেনিট্রেশনটাকে আরো ডিপার করে টিয়ার টু টিয়ার থ্রি সিটিজে নিয়ে যেতে হবে, এই সব শোনার পর টকিং অ্যাবাউট ট্রাস্ট মিউচুয়াল ফান্ড ইন পার্টিকুলার, গোয়িং ফরওয়ার্ড আপনাদের স্ট্র্যাটেজিসগুলো কি হবে? ধরুন আগামী 1 ইয়ার লেটসে, আর মেবি 1.5 ইয়ার, কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আপনারা এগোবেন?
1: দেখুন, আমরা দেখেছি কি, মার্কেটে এখন গোল্ডও ভালো করছে, সিলভার ভালো করছে, লার্জ ক্যাপসে ভালো গ্রোথ থাকে, ভলাটিলিটি লেস থাকে। তো আমরা 2-3টে ফান্ড লঞ্চ করব উইচ আর স্লাইটলি প্রোটেকশন ওরিয়েন্টেড, লাইক ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বা মাল্টি অ্যাসেট বা লার্জ এন্ড মিড ক্যাপ। আমার মনে হয় কি, এই 7-8খানা যদি ফান্ড থাকে, তাহলে একটা ইনভেস্টরের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যায়। আর আমরা চাই না কি আমরা খুব একটা থিমেটিক বা সেক্টোরাল ফান্ডস করি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আমরা চাই কি, আমাদের রিচটা একটু বেড়ে যাক, আমাদের ডিস্ট্রিবিউটর যারা আমাদের সঙ্গে কাজ করে ওরা আমাদের, আমরা ওই সংখ্যাটা বাড়াতে চাই। আমরা চাই কি, মোর অ্যান্ড মোর ইনভেস্টার্স ডু SIP উইথ আস। তো আমরা এখন 20-25খানা লোকেশনে আছি, অ্যান্ড উই আর ট্রাইং টু রিচ মোর অ্যান্ড মোর Indian investors going forward.

0: যদিও আপনি শুরুতে বলেছিলেন যে বাংলায় কতটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা সাবলীল হবেন, কিন্তু দেখলাম একটা আপাত জটিল বিষয় নিয়ে অত্যন্ত সাবলীল প্রাঞ্জল ভাষায় বাংলাতেই আপনি ব্যাপারটা ব্যাখ্যা করলেন। বরঞ্চ আমি অনেকবার ইংরেজিতে শিফট করেছি, আপনি একেবারেই বাংলাতেই নিজেকে রেস্ট্রিক্টেড রেখেছেন। একটু আমি সাম আপ করার চেষ্টা করছি আপনি যা বললেন, কারেক্ট মি ইফ আই এম রং।
1: প্লিজ প্লিজ,
0: এই
1: আমি
0: মুহূর্তে
1: একটা অপ্রবাসী বাঙালি।
0: একদমই, এটা একদম ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড।
1: প্লিজ সাম আপ, প্লিজ।
0: হ্যাঁ, যে যতই ভোলাটাইল সিচুয়েশন হোক, নাথিং টু প্রেস দ্য প্যানিক বাটন, অর্থাৎ অন দ্য কন্ট্রারি, আমরা এই ক্রাইস বা বিনিয়োগকারীরা এই ক্রাইসিস সিচুয়েশনটাকে অপরচুনিটিতে টার্ন করতে পারে। ইনস্টিড অফ জাস্ট কামিং আউট অফ দ্য মার্কেট, কন্টিনিউ করে যেতে হবে, স্টে ইনভেস্টেড থাকতে হবে এবং স্টে ফোকাসড, একটু বোধহয় ডিসিপ্লিন থাকারও দরকার আছে ইনভেস্টার হিসেবে। এবং যেটা আপনি বললেন যে আবার যখন সাইকেলটা ঘুরে ভালো পরিস্থিতি আসবে, তখন তারা লং টার্মে যেটুকু যদি শর্ট টার্মে কিছু লস হয়ও সেইটা কভার আপ করে নেওয়ার সুযোগ থাকবে। আর যদিও বিভিন্ন টাইপস অফ মিউচুয়াল ফান্ড আছে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে হয়তো মিড ক্যাপ ফান্ডসের খুব ভালো, কিন্তু যদি আমরা একটা মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি, তাহলে বোধহয় বিনিয়োগকারীদের ক্ষেত্রে একটু ঝুঁকিটার মিটিগেটেড হয়, একটু কাইন্ড অফ হেজিং হয়ে যায় রিস্কটা, এবং তারা আলটিমেটলি যেটুকু লস হওয়ার কথা সেটা না করে একটা ইয়ের দিকে, লাভের দিকে যেতে পারেন লং টার্মে। আমি কারেক্ট মি ফ্রেন্ড রম, এইরকমই আপনি বলতে চেয়েছেন তো?
1: না, এটাই আমি বলতে চাইছিলাম, আমার খালি এটাই অ্যাডভাইস, সেটা সেই টাকাটাই আপনি ইকুইটি মার্কেটে লাগাবেন, যেটা আপনার 5-10 বছরে লাগবে না। আর তারপরে যে ইন্ডিয়া গ্রোথ হবে, কোম্পানিস গুলো গ্রো করবে, ওদের মার্কেট ক্যাপ বাড়বে, পোর্টফোলিও বেড়ে যাবে, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনভেস্ট ইন ইকুইটি ফান্ডস।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মিস্টার বাগলা, ইট ওয়াজ ফ্যাসিনেটিং অ্যান্ড ওয়ান্ডারফুল টকিং টু ইউ। আমি নিশ্চিত আমাদের সঙ্গে আজকে যারা যোগ দেবে এবং যারা এই আলোচনাটা পরে দেখবেন, তারা কিন্তু এই লক্ষ লক্ষ বিনিয়োগকারী, তাদের একটা বড় অংশই বিনিয়োগ করেন, তারা অনেক উপকৃত হবেন। কারণ আলটিমেটলি যেটা বললেন, গেন করতেই হবে, কারণ গেন লাভ করলে গেনের মধ্যেই কোথাও না কোথাও সাস্টেনেবিলিটিটাও লুকিয়ে থাকে, বিশেষ করে ভোলাটাইল সিচুয়েশনে, যাতে আমার একটা ভবিষ্যতের জন্যে লাভের ইঙ্গিত থাকে, সেই দিকেই সকলের তাকিয়ে থাকা উচিত। অন দ্যাট স্পিরিটেড নোট, আমি নিশ্চিত আবার ভবিষ্যতে সুযোগ হবে আপনার সঙ্গে কথা বলার, যাতে আমাদের বিনিয়োগকারীরা আরও বেশি করে উপকৃত হতে পারেন, যে আপামর জনগণের মধ্যে যে বিনিয়োগকারী রয়েছেন তারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মিস্টার বাগলা,
1: থ্যাংক ইউ দাদা, নমস্কার, থ্যাংকস
0: থ্যাংক
1: লট
0: ইউ,
1: ফর দিস
0: নমস্কার,
1: অপরচুনিটি,
0: নমস্কার।
1: থ্যাংক ইউ।

তুমি ভালো।

সত্যি আজ বারবার মনে হয় এই পথ যদি না শেষ হয়। পথ কি সত্যি শেষ হয়েছে? একজন মানুষ চলে যেতে পারেন, একটা জীবন থেমে যেতে পারে, কিন্তু একটা পথ, একজন কিংবদন্তির পথ কখনো শেষ হয় না। তার সিনেমার প্রতিটি ফ্রেমে, তার হাসির প্রতিটি ঝলকে, তার উচ্চারিত প্রতিটি সংলাপে আর লক্ষ লক্ষ বাঙালির স্মৃতিতে আজও তিনি সমানভাবে জীবন্ত। চিরসবুজ স্বপ্নের নায়ক, পর্দা পেরিয়ে আজও হৃদয়ের মানুষ। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার গানে গানে সারাক্ষণ রেডিও বাংলা নেট ডট কমে, সঙ্গে আমি শুভায়ন। গতকাল ছিল 24 জুলাই, বাংলা চলচ্চিত্রের আকাশে, ইতিহাসে শুধুই একটা তারিখ না, এ এক গভীর আবেগের দিন। এই দিনটিতেই 1980 সালে পর্দা নামল এক মহাকাব্যের শেষ দৃশ্য। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই পর্দা নামার পরেই যেন শুরু হলো এক চিরন্তন যাত্রা। আজকের এই বিশেষ পর্বে আমরা শুধু একজন অভিনেতাকে স্মরণ করব না, আমরা ফিরে দেখব এক স্বপ্নময় যুগকে, একটা অনুভূতিকে, একটা নামকে, যার নাম আজও উচ্চারণ করলেই বাঙালির মন হৃদয় ভরপুর হয়ে ওঠে, একটা গুজবাম্পস অনুভব করি। চলুন, স্মৃতির রুপলি পর্দায় আবারও ফিরিয়ে আনি সেই চিরচেনা হাসিকে, মহানায়ক উত্তম কুমার, বঙ্গজীবনের অঙ্গ, হ্যাঁ, যিনি আমাদের জীবনের খাতার প্রতিটি পাতায় পাতায় লেগে আছে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspur team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

তেসরা সেপ্টেম্বর ১৯২৬, আহিটলার মামার বাড়িতে শঙ্খধ্বনির মধ্যে দিয়ে জন্ম নিল এক শিশু, নাম রাখা হল অরুণ কুমার চট্টোপাধ্যায়। সেই ছোট্ট ছেলেটি একদিন হয়ে উঠবেন বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে বড় তারকা, সেটা কে জানত। ১৯৮০ সালের ২৪শে জুলাই তিনি হঠাৎ নেভে গেল, কিন্তু সত্যিই কি নিভলেন? আজও তার সিনেমা বিক্রি হয়, তাকে নিয়ে লেখা বই বিক্রি হয়, তার গান নতুন প্রজন্ম শোনে, তার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, বাজারের ভাষায় যাকে বলে সেলিব্রিটি। উত্তম কুমার মৃত্যুর কয়েকশো দশক পরেও সেই পরীক্ষায় প্রথম সারিতেই রয়েছেন। আজ যাকে আমরা বলি মহানায়ক, যাকে সেই নামে চিনি, তার সুর গল্পটা ঠিক কতটা রূপকথার মতো ছিল ছিল না। একটা মজার তথ্য দিয়ে শুরু করা যাক, তিনি কিন্তু প্রথম থেকেই উত্তম কুমার নাম নিয়ে সিনেমায় আসেননি। ১৯৪৮ সালে দৃষ্টিদান ছবিতে আমরা তাকে পাই অরুণ কুমার চট্টোপাধ্যায় নামে। তারপর ১৯৪৯ সাল কামনা ছবিতে তিনি হাজির হন উত্তম চ্যাটার্জি নামে। এর পরে ১৯৫১ সালে সহযাত্রী ছবির সময় থেকেই স্থায়ীভাবে গ্রহণ করেন সেই নাম, যা পরবর্তীকালে হয়ে উঠবে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল পরিচয়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। কাদের

0: দাদা, এই গায়ের নামে তো হরিপুর, তাই না?
1: তুমি কাদের বাড়ির মেয়ে গা? বেশ সুন্দর তো।
2: আসতে মানা যেতে মানা, কথা বলিতেও মানা, বলি ভাবিতে তো মানা না।
3: নাম বদলালেই তো ভাগ্য বদলায় না? একের পর এক ছবি ব্যর্থ হতে লাগলো। এতটাই ব্যর্থতা ঘিরে ধরলো তাকে যে ইন্ডাস্ট্রিতে অনেকেই রসিকতা করে বলতে শুরু করেছিলেন FMG, অর্থাৎ ফ্লপ মাস্টার জেনারেল। ভাবা যায়, যাকে আমরা আজ চলচ্চিত্রের আকাশে সর্বকালের শ্রেষ্ঠ নক্ষত্র বলে মানি, একসময় তিনি ছিলেন ব্যর্থতার প্রতীক। কিন্তু ইতিহাসের নিয়মই বোধহয় এমন, মহানায়করা হারেন না, হার মানেন না। 1952 সালে মুক্তি পেল বসু পরিবার, সেই ছবির মাধ্যমে প্রথমবার দর্শক একটু চিনতে শুরু করলেন তাকে। আর সেই বছরই বাংলা ছবির ইতিহাসে এলো এক অনন্য অধ্যায়, 1974। আদ্যোপান্ত হাসির ছবি, নায়ক মূলত তুলসী চক্রবর্তী, নায়িকা মালিনী দেবী। কিন্তু সেই মেজবাড়ির গল্পের মাঝেই দুই তরুণ তরুণীর ছোট্ট উপস্থিতি দর্শকের নজর কেড়ে নিল। সেই দুই মুখ উত্তম কুমার ও সুচিত্রা সেন, যেখানেই শুরু হলো তার একসঙ্গে পথ চলা, সেইখানেই প্রথমবার দর্শক অনুভব করলেন এদের মধ্যে যেন কোথাও একটা আলাদা রসায়ন আছে। তবে বাংলা চলচ্চিত্রের সেই কিংবদন্তী জুটির জন্ম তখনও হয়নি, তার জন্য অপেক্ষা করতে হয়েছিল আরও কিছুদিন। তারপর এলো 1954 সাল, অগ্রদূতের পরিচালনায় মুক্তি পেল অগ্নি পরীক্ষা। আর তারপর তারপর বাকিটা ইতিহাস। বাংলার প্রেম নতুন ভাষা পেল, রূপলী পর্দা পেল তার সর্বকালের শ্রেষ্ঠ রোমান্টিক জুটিকে। জন্ম নিল এক কিংবদন্তী জুটি, উত্তম কুমার ও সুচিত্রা সেন। দর্শক তাদের শুধু দেখতেন না, তাদের ভালোবাসতেন, তাদের মধ্যে নিজেদের স্বপ্ন খুঁজে পেতেন। আর সেই মুহূর্ত থেকে FMG সমস্ত তকমা, ব্যঙ্গ, ব্যর্থতা সমস্ত প্রত্যাখ্যান পিছনে ফেলে গেল। শুরু হলো এক নতুন যাত্রা, একজন অভিনেতার নয়, একজন মহানায়কের। আর সেই কারণেই উত্তম কুমারের জীবন আমাদের আজও শেখায়, ব্যর্থতা কখনো শেষ কথা বলে না। যে মানুষটিকে একদিন ফ্লপ মাস্টার জেনারেল বলা হয়েছিল, সেই মানুষটি পরবর্তীকালে হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের আকাশে ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল, স্বপ্ন দেখা সাহস যোগানকারী নক্ষত্র। নিজেকে বিশ্বাস করার শক্তি আর কখনো হাল ছেড়ো না, হাল না ছাড়ার নামই হচ্ছে মহানায়ক উত্তম কুমার।
4: কেন, তুমি গাইতে পারো, আমি পারি না, গানের আছেটা কি?
2: সারেগামা পাধানি সা।
5: এ মা, এ তো সারেগামা।
4: এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিলে গান হয়।
2: গামা পাসানি পা গামা গা, গামা পা মা গামা গা রে সা।
5: এই তুমি গান জানো?

0: Bist du.
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

অগ্নি পরীক্ষার পর তার জয়যাত্রা সত্যি শুরু হয়ে গেল। তার নিজের ছবির ভাষাতেই বলা যায়, যাত্রা হলো শুরু। সুচিত্রা সেনের সঙ্গে আবার সুচিত্রা সেন ছাড়াও একের পর এক ছবি মুক্তি পেল আর সাফল্যের রং পেতে লাগলো। ইনফ্যাক্ট সাফল্যের নতুন সংজ্ঞা লিখতে লাগলো। আর 1956 সালে আমরা দেখলাম উত্তম কুমারের আর এক নতুন রূপ। শুধু অভিনেতা নন, তিনি হয়ে উঠলেন প্রযোজক উত্তম কুমার। ব্রিটিশ উপন্যাস র্যান্ডম হার্ভেস্টের অনুপ্রেরণায় নির্মাণ হল কালজয়ী ছবি হারানো সুর। সুচিত্রা সেনের সঙ্গে অনবদ্যতার রসায়ন, অজয় করের সংবেদনশীল নির্মাণ আর হৃদয় ছুঁয়ে যাওয়া সঙ্গীত সব মিলিয়ে হারানো সুর শুধু একটি হিট ছবি হয়নি, বাংলা সিনেমার ইতিহাসে একটা নতুন মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছিল। বক্স অফিসে তৈরি হয়েছিল নতুন রেকর্ড। আর আজও যখন ছবিটির কথা মনে পড়ে, মনে ভেসে আসে সেই সুর, সেই আবেগ, সেই গান, সেই সোনালি যুগের ভালোবাসা, বিশেষ করে গীতা দত্তের কণ্ঠে সেই অমর গীতি, তুমি যে আমার ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও, দাদরা।

Yashi. Yashi. কি জানি মা, ঘুমের তৈরিতে।

উত্তম কুমারকে আমরা অনেকেই রোমান্টিক নায়ক হিসেবেই মনে রাখি, কিন্তু একজন শিল্পীর প্রকৃত কৃতিত্ব তখনই বোঝা যায় যখন তিনি নিজের তৈরি করা জনপ্রিয় ইমেজকেও ভেঙে ফেলার সাহস দেখান। 1964 সালেই আমরা এমন এক উত্তম কুমারকে পেলাম যিনি তার রোমান্টিক ইমেজকে দুমড়ে মুচড়ে খান খান করে অভিনয় করলেন এক জটিল ধূসর চরিত্রে, লাল পাথর। চরিত্রের গভীরতা, আবেগের সংঘাত এবং ব্যক্তিত্বের অন্ধকার দিক সব কিছু মিলিয়ে উত্তম কুমার দেখিয়ে দিলেন তিনি শুধু প্রেমের নায়ক নন, অভিনয়েরও নায়ক। পরে এই ছবির হিন্দি সংস্করণ তৈরি হলেও অনেকের মতে বাংলা ছবিটির আবেগ ও অভিনয়ের উচ্চতাকে হিন্দি স্পর্শ করতে পারেনি। তারপর এলো 1965, সংখ্যায় মাত্র 3টি ছবি কিন্তু বৈচিত্র্যের বিচারে অনন্য। প্রথমেই থানা থেকে আসছি, জেবি প্রিসলির বিখ্যাত অ্যান ইন্সপেক্টর স্কলের ছায়া অবলম্বনে নির্মিত, যেখানে উত্তম কুমার অভিনয় করলেন সাব ইন্সপেক্টর তিনকুড়ি হালদারের চরিত্রে। কঠোরতা, সংযম, রহস্যময়তা সব কিছু মিলিয়ে একেবারে অন্যরকম উত্তম কুমার। একই বছরে মুক্তি পেল রাজকন্যা এবং সূর্যতপা, কিন্তু 1965 সালের সবচেয়ে বড় চমক লুকিয়ে গেল বা লুকিয়েছিল আরেকটি ছবিতে। ঠিক ধরেছেন, সেই সম্পর্ক কি সেই চমক? সেই ছবিতে উত্তম কুমার অভিনয় করলেন একেবারে নেগেটিভ শেডের চরিত্রে। এত সূক্ষ্ম এবং নিখুঁত অভিনয় করেছিলেন তিনি যে ছবির প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক বুঝতেই পারেননি আসল অপরাধী কে। আজও বাংলার রহস্য রোমাঞ্চ সিনেমার ইতিহাসে এই অভিনয় এক তাৎপর্য, এক অনন্য নজির। আর সেই ছবিতেই ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গান।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

1966 অনেকের মতে উত্তম কুমারের কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলির একটি। এই বছর আমরা পেলাম রাজদ্রোহী, পেলাম শঙ্খবেলা, আর পেলাম সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি। প্রথম কাজ মানিকবাবুর সঙ্গে উত্তম কুমারের নায়ক। শঙ্খবেলা নিয়েও একটি মজার ঘটনা রয়েছে। শোনা যায় সেই সময় মহানায়ক উত্তম কুমার আর হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্কের কিছুটা দূরত্ব হয়েছিল, ফলে মুম্বাই থেকে ডেকে আনা হয় মান্না দেকে প্লে ব্যাকের জন্য। অনেকেই দ্বিধায় ছিলেন, উত্তম কুমার নিজেও ছিলেন, কিছুটা প্রকাশ করেননি, দর্শক কি মেনে নেবেন, কিন্তু ফল হলো ঠিক উল্টো। ছবি তো হলো সুপারহিট, গানও সুপারহিট, আর মান্নাদের কণ্ঠে উত্তম কুমার যেন নতুন সুর খুঁজে পেলেন। তবে 1966 সালকে বিশেষ করে আরও তুলে ধরে আরেকটি বিষয়। আমরা এতদিন দেখেছি অভিনেতা উত্তম কুমার, গায়ক উত্তম কুমার, প্রযোজক উত্তম কুমার, এবার আবির্ভাব ঘটল পরিচালক উত্তম কুমারের। সুপ্রিয়া দেবীর বিপরীতে নির্মাণ করলেন অসাধারণ সফল ছবি শুধু একটি বছর। বহু বছর পর শিল্পী সংসদের উদ্যোগে বনপলাশের পদাবলী পরিচালনার দায়িত্ব উত্তম কুমার কাঁধে তুলে নিয়েছিলেন। এমনকি দুই পৃথিবী ছবিতেও আমরা দেখেছি শুটিং চলাকালীন পরিচালক পীযূষ বসুর আকস্মিক প্রয়াণের পর অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব তিনি নিজে গ্রহণ করেছিলেন। 1966 সালেই আমরা আরও এক নতুন রূপের সন্ধান পাই। ঠিক ধরেছেন, সঙ্গীত পরিচালক উত্তম কুমার। কাল তুমি আলেয়া ছবিতে তার সঙ্গীত পরিচালনায় গান গেয়েছিলেন স্বয়ং আশা ভোঁসলে। তাই বারবার মনে হয় উত্তম কুমারকে শুধু নায়ক বললে ভুল হবে, অন্যায় হবে, তিনি ছিলেন একাই একটা প্রতিষ্ঠান। অভিনেতা, গায়ক, প্রযোজক, পরিচালক, সঙ্গীত পরিচালক, প্রতিটি ভূমিকাতেই সমানভাবে উজ্জ্বল। আর সেই কারণেই তিনি শুধু মহানায়ক নন, তিনি হচ্ছেন বাংলা চলচ্চিত্রের আকাশের এক সম্পূর্ণ যুগ, দ্য হিরো আল্টিমেট।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

এখনো কলম্বাস ডিমগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

ভেঙে চলছে আমেরিকা, আমেরিকায় মোমবাতিসে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক, আমি বার্তা দিই।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্তুক আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম, এ প্লাস বি হোল না এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বেলুন চড়ে চল চলে যাই কথারি রাজ্যে, বায়রা ভুতুম হুতুম পেটা সঙ্গে যাবে আজকে। বেলুন চড়ে চল চলে যাই কথারি রাজ্যে, বায়রা ভুতুম হুতুম পেটা সঙ্গে।

যদি মানুষগুলো ফুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ফুল হতো রে মজা।

উত্তম কুমারের অভিনয় নিয়ে যত কথা বলা যায়, তার পর্দায় উপস্থিতি নিয়ে তার চেয়েও বেশি কথা বলা যায়। আর একটা বিষয় ছিল সত্যি বিস্ময়কর, তিনি বিভিন্ন শিল্পীর কণ্ঠে লিপ দিয়েছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দর্শকের মনে হয়েছে গান যেন তিনি গাইছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে উত্তম কুমারের মুখ, এ যেন বাংলা সিনেমার এক স্বর্ণযুগের প্রতীক। আবার শ্যামল মিত্রের গানেও তার উপস্থিতি পেয়েছে এক অন্য মাত্রা। কিন্তু এই দীর্ঘ পথ চলায় ব্যতিক্রমও এসেছে। জীবন তৃষ্ণা ছবিতে তার জন্য প্লেব্যাক করেছিলেন ভূপেন হাজারিকা, আর তারপর এলো সেই স্মরণীয় গান সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত। উত্তম কুমারের বিশেষত্ব ছিল এটাই, যে শিল্পীরই কণ্ঠ হোক না কেন, পর্দা তাকে নিজের করে নিতে হবে, তিনি পারতেন। এরই মধ্যে মুক্তি পেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে উত্তম সুচিত্রা জুটির আর এক উল্লেখযোগ্য ছবি চন্দ্রনাথ। এই ছবিকে ঘিরেও রয়েছে একটি ঐতিহাসিক তথ্য। কলকাতার বিখ্যাত মেট্রো সিনেমা হলে প্রদর্শিত প্রথম বাংলা ছবি হল চন্দ্রনাথ। এর আগে সেই প্রেক্ষাগৃহে কোনো বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হয়নি। এটাই তখনকার সময়ে বাংলা সিনেমার জনপ্রিয়তা এবং উত্তম সুচিত্রা জুটির গ্রহণযোগ্যতার এক বড় স্বীকৃতি। আর মহানায়কের এক বিশেষ অভ্যাস তো ছিলই, তিনি নিয়মিত বিদেশি সিনেমা দেখতেন, নতুন নতুন অভিনয় কৌশল শিখতেন, বিশ্ব সিনেমার

0: প্রবণতা পর্যবেক্ষণ করতেন, কিন্তু কখনো কাউকে নকল করতেন না। বরং সেই অভিজ্ঞতাগুলোকে নিজের ব্যক্তিত্ব, নিজের দৃঢ়তা, নিজের স্বাভাবিকতা, নিজের বাঙালিয়ানা দিয়ে কিভাবে নতুন করে গড়ে তোলা যায় সেই দিকে মনোযোগ দিতেন। এই কারণে হয়তো আজও তার অভিনয় এত আধুনিক, এত প্রাসঙ্গিক, এত জীবন্ত বলে মনে হয়। ভালোবাসার কথা উঠলে বাংলা সিনেমায় যে জুটির নাম উচ্চারিত হয় আজও, তাদের মধ্যে অন্যতম উত্তম কুমার ও সুচিত্রা সেন। তাদের রসায়ন ছিল কেবলমাত্র অভিনয় নয়, ওটা ছিল এক রোমান্টিক স্বপ্ন, একটি নীরব দৃষ্টি, একটু মৃদু হাসি, কিছুটা না বলা সংলাপ। আজও বাংলা প্রেমের অভিধানে উত্তম সুচিত্রা একটি অবিনশ্বর নাম। তাসের ঘর ছবিতে আমরা তাকে ডবল রোলে দেখতে পেয়েছি, যা পরবর্তীকালে ঝিন্দের মন্দির ছবিতেও পরিণত মাত্রা পেয়েছে। আবার 1960 সালের মায়ামৃগ ছবিতে, যেখানে নায়ক ছিলেন বিশ্বজিৎ, নায়িকা সন্ধ্যা রায়, সঙ্গীত পরিচালনায় মানবেন্দ্র মুখোপাধ্যায়, সেখানে উত্তম কুমার প্রথমবারের জন্য একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেন, ছবিটি যাতে বাণিজ্যিক সাফল্য পায়। আর ছবিতে যখন উত্তম কুমার অভিনয় করছেন ক্যামিও চরিত্র হলেও, প্লেব্যাক হেমন্ত মুখোপাধ্যায়, গানটি দর্শকদের মন জয় তো করেই ছিল, আজও সমানভাবে জনপ্রিয়। ওরে শোন শোন গেরোয়াজ, খোপ থেকে বেরোয়াজ, আকাশটা পেরোয়াজ, উড়ে যা যা রে যা।
1: ওরে শোন শোন গেরোবাজ, খোপ থেকে বেরোয়াজ, আকাশটা পেরোয়াজ, যা রে যা, উড়ে যা যা রে যা। ওরে শোন শোন গেরোবাজ।

0: এই দেখো মহিন বাবু, একদিনে বুঝি গলা দিয়ে গান বেরোলেন।
1: আচ্ছা শ্যামাচরণ দা,
0: হ্যাঁ
1: আজ তোমার কি রূপ?
0: তাকে চাই তো দবো দবো, তোমাদের বাপ মায়ের আশীর্বাদে দাদাবাবু যখন ছেড়ে উঠেছেন তখন দবো। এই দেখো দেখো দেখো দেখো দেখো এই দেখো

0: না জানি কি গুরু অপরাধে বহু লজ্জা দিতেছে শ্রীহরি।
1: হিরোর চান্সটা তাহলে নেবে এই রাখা হরি।
0: কথা বলো না মহেন্দা।
2: কেন?
0: সুভদা সেরে উঠেছেন, তাই বড় মা বলেছেন যে সামনের সপ্তাহে একটা প্লে দেবে,
2: তাই নাকি?
0: হ্যাঁ, আর আমাকে সেখানে গাইতে হবে।
3: আমি হিরো হব। হ্যাঁ হ্যাঁ, মোদি মোদি।

0: हटबे ना खुलबे भाई जोर बरात अपना हाथ जगन्नाथ करबे भाई बाजी मात अपना हाथ जगन्नाथ करबे भाई बाजी मात
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম বাঙালির গান বাঙালির প্রাণ কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়

চলে এলাম 1963 সালে, উত্তম কুমারের কর্মজীবনের এক অসাধারণ বছর। এই বছরই আমরা পেয়েছিলাম বাংলা সিনেমার অন্যতম সেরা কমেডি ক্লাসিক ভ্রান্তিবিলাস। উইলিয়াম শেক্সপিয়ারের দ্য কমেডি অফ এরার্স এর সূত্র ধরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত কাহিনীর অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে উত্তম কুমার অভিনয় করেছিলেন টগলগড়ে চিরঞ্জিৎ ও চিরঞ্জিব। সঙ্গে ছিলেন চাকর কিঙ্কর চরিত্রে ভানু বন্দ্যোপাধ্যায়। হাস্যরস, বিভ্রান্তি আর দুর্দান্ত অভিনয় ভরপুর এই ছবিটির আর একটি বিশেষ তথ্য হল, পরিচালনায় ছিলেন মনু সেন আর ছবিটির প্রযোজক ছিলেন স্বয়ং উত্তম কুমার। একই বছরে মুক্তি পেল আর এক স্মরণীয় ছবি দেওয়ানিয়া, তনুজার প্রথম বাংলা ছবি, শ্যামল মিত্রের প্রযোজনা, এবং প্রথমবার প্লেব্যাক সিঙ্গিং করলেন উত্তম কুমারের হয়ে শ্যামল মিত্র। আজও শুনলে মন ভরে যায়, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আর একটি বড় মাইলস্টোনের কথা না বললেই নয়, দেওয়ানিয়া ছবিতে উত্তম কুমার সেঞ্চুরি করেছিলেন। হ্যাঁ, ঠিক শুনছেন, দেওয়ানিয়া ছবি ছিল উত্তম কুমারের শততম চলচ্চিত্র। 1963 সালেই আরও একের পর এক সফল ছবি উপহার দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। তপন সিংহের ঝিন্দের মন্দি আজও বাঙালির মনের মধ্যে জুড়ে বসে আছে এক মাইলস্টোন হিসেবে। আবার সঙ্গীত নির্ভর চলচ্চিত্র হিসেবে এসেছিল দুই ভাই, সেই ছবির বিখ্যাত দৃশ্য। বড় ভাই উত্তম কুমার গাইছেন, ছোট ভাই বিশ্বজিৎ বাজাচ্ছেন। তাই বলে দিয়েও সে যেন আসে না আমার দ্বারে। সিনেমা, গান আর অভিনয়ের দাপট এমন এক অপূর্ব মিলন কেন্দ্র হয়ে উঠেছিল, খুব কম ছবিতেই তা দেখা যায়। এরপর এলো 1964। আরেকটি আশ্চর্য তথ্য হলো, সেই বছরই উত্তম কুমারের একাধিক ছবি মুক্তি পেলেও একটিতেও সুচিত্রা সেন ছিলেন না, কিন্তু তাতেও বৈচিত্র্যের কোনো অভাব ঘটেনি। আমরা পেয়েছিলাম বিভাস, সেখানে তার বিপরীতে দেখা গেল ললিতা চট্টোপাধ্যায়কে। সেই ছবির বিখ্যাত গান অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মহানায়ক উত্তম কুমারের জীবনে এবং সাফল্য এসেছে, ব্যর্থতাও এসেছে। 1967 ছিল এমন একটা বছর, ভালো মন্দ মিলিয়ে এক অদ্ভুত অধ্যায়। হিন্দি ছবি ছোটি সি মুলাকাত বৈজয়ন্তীমালার বিপরীতে অনেক আশা প্রত্যাশা ছিল, কিন্তু নানা কারণবশত অনেকে অনেক কথা বলে ছবিটি বিশেষ প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য আনতে পারেনি। সেই সময় অবশ্যই শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন এই কারণে উত্তম কুমার। কিন্তু মহানায়করা বোধ হয় ভেঙে পড়েন না, তারা সেখানেই আলাদা। তারা ফিরে আসতে জানেন। এরপরেই একের পর এক মুক্তি পেল নায়িকা সংবাদ, যেখানে নায়িকা অঞ্জনা ভৌমিক, জীবন মৃত্যু, যেখানে নায়িকা সুপ্রিয়া দেবী। আর তারপর সেই একই বছরে বাংলা চলচ্চিত্র পেল দুটি অমূল্য রত্ন, অ্যান্টনি ফিরিঙ্গি চিড়িয়াখানা। চিড়িয়াখানা ছবিতে ব্যোমকেশ বক্সী চরিত্রে তার অভিনয় তাকে এনে দেয় ভরত পুরস্কার। সেই সময় ভারতবর্ষের জাতীয় স্তরে শ্রেষ্ঠ অভিনেতা স্বীকৃতি হিসেবে এই সম্মান নতুনভাবে প্রতিষ্ঠা করেছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রথম যুগের সেই গৌরবময় ইতিহাসের অংশ হয়ে যান মহানায়ক উত্তম কুমার। এই সময় তিনি প্রযোজনা করলেন শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে গৃহদাহ, যেখানে ছিলেন তিনি, সুচিত্রা সেন ও প্রদীপ কুমার। অন্যদিকে উত্তর ফাল্গুনিতে সুচিত্রা সেনের ডবল রোল চলচ্চিত্র প্রেমীদের আজও মুগ্ধ করে দেয়। 1968 এটি ছবির নাম উচ্চারণ করলেই যেন চোখের সামনে ভেসে ওঠে কলকাতার এক অন্য রূপ, চৌরঙ্গী। স্যাটা বোস বলতে কি আমরা পারি, হোটেল শাহজাহানের সেই অভিজাত জগৎ, আর ছাদের ধারে দাঁড়িয়ে অন্ধকারে সেই নিঃসঙ্গতার সুর, বড় একা লাগে। একই বছরে কখনো মেঘ ছবিতে সেই অঞ্জনা ভৌমিক, তার জুটি বিপুল সাফল্য পায়। পুলিশ ইন্সপেক্টরের চরিত্রেও তিনি সমান সাবলীলভাবে রোমান্টিক আবেদন ধরে রাখতে পারেন, তা আবার প্রমাণিত হল কখনো মেঘ ছবিতে। তারপর 1969 চিরদিনের, হ্যাঁ তুমি আমার চিরদিনের, নামের মতোই যেন বাস্তব, হ্যাঁ তিনি আমাদের চিরদিনের। একই বছরে মুক্তি পেল মন নিয়ে, ছবিতে সুপ্রিয়া দেবীর ডবল রোল, আর সেই বিখ্যাত গান ওগো কাজল নয়না হরিণ। তারপর 1970 এলো কলঙ্কিত নয়ন দুটি মন বিলম্বিত লয়, আর এলো এক ঐতিহাসিক অধ্যায় রাজকুমারী, প্রথম বাংলা ছবি যেখানে সুরকার হিসেবে এলেন আরটি বর্মণ। আর তিনি প্রস্তাব রাখলেন উত্তম কুমারের হয়ে প্লেব্যাক করবেন কিশোর কুমার। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন কিশোর কুমারের কণ্ঠে উত্তম কুমারের সঙ্গে ব্যাপারটা মানানসই হবে। সময় উত্তর দিল একটাই, অসাধারণভাবে। এরপরে এলো নিশি পদ্ম, যার হিন্দি রূপান্তর অমন প্রেম পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে কিংবদন্তি হয়ে ওঠে। 1971 ছদ্মবেশি, হাসি গান ভুল বোঝাবুঝি আর অসাধারণ বিনোদনে ভরপুর এই চলচ্চিত্র। অবনীশ মিত্র, ড্রাইভার গৌরহরি, আর একের পর এক মজার পরিস্থিতিতে কুণ্ডলীকক্ষর পুরকায়স্থের রূপে দর্শকদের মন জিতে নিয়ে অনায়াসে সাফল্য এবং বাণিজ্যিক সাফল্য এনে দেয় এই ছবি। 1972 আলো আমার আলো, এই এত আলো এত আকাশ আগে দেখিনি, আজও বাঙালির নস্টালজিয়ার অংশ। 1973 রাতে রজনীগন্ধা, সোনার খাঁচা, আর সেই সিনেমাতেই যেন বাস্তব কথাটা গানের মধ্যে দিয়ে আমাদের সকলের সামনে উঠে দাঁড়ায়, কি জানে কখনটা পাবি রে জীবনটা। তারপর এলো 1974, যে বছর ভারতের সিনেমায় মুক্তি পায় শোলে ও দিওয়ার। সেই বছরই এলো অমানুষ। এই ছবি শুধু একটি হিট ছবি নয়, এটি ছিল উত্তম কুমারের এক দুর্দান্ত প্রত্যাবর্তন। তিনি পান ফিল্মফেয়ার ইস্ট অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর আর ফিল্মফেয়ার স্পেশাল অ্যাওয়ার্ড। অমানুষ যেন আবার মনে করিয়ে দিচ্ছিল যে মহানায়ক কখনো অস্ত যাননি। শুধু বাংলায় নয়, এই ছবিটি যখন হিন্দিতে রিলিজ হয় বলিউডেও কিন্তু ভালো সাড়া ফেলেছিল। 1975 মৌচাক, নচিকেতা ঘোষের সুর, রবি ঘোষের দাপুটে উপস্থিতি আর উত্তম কুমারের অনবদ্য কমিক টাইমিং। তারপর আমি সেও সখা। এরপর 1979 যখন পেলাম আমরা জীবনের শেষ পর্বেও পরীক্ষা নিরীক্ষা থামেনি তার উপাদান উত্তম কুমারের তরফ থেকে। শরৎচন্দ্রের দেবদাস ছবিতে অভিনয় করলেন তিনি, কিন্তু দেবদাসের নাম ভূমিকায় অভিনয় করতে চাননি। তিনি বললেন রমতেশ বড়ুয়া ও দিলীপ কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবদাস তাদেরই থাক। তাই দেবদাস হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর উত্তম কুমার হলেন
এক অবিস্মরণীয় চরিত্র চুনিলাল। আর সেই চুনিলালের কণ্ঠে আজও অমর হয়ে রয়েছে সেই নজরুলগীতি, শাওনও রাতে যদি। তারপর 1980 কেউ জানতো না বিনা মেঘে বজ্রপাত নেমে আসছে। এক রূপে নয়, দুই রূপে নয়, বহু রূপে আমরা তাকে পেয়েছি। অভিনেতা, গায়ক, প্রযোজক, পরিচালক, সঙ্গীত পরিচালক, সংগঠক সব মিলিয়ে তিনি ছিলেন এক সম্পূর্ণ প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি। তার প্রযোজিত 6টি ছবির মধ্যে 4টি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত। বিএফজি এর ইতিহাসে তিনি একমাত্র অভিনেতা যিনি 8 বার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করেছিলেন। কিন্তু সব পুরস্কারের উপরে, সব সাফল্যের উপরে, সব পরিসংখ্যানের উপরে একটা জিনিস আজও অমলিন, মানুষের ভালোবাসা। কারণ মহানায়ক ইতিহাস মনে রাখে না, শুধু মানুষের হৃদয়ে ধারণ করে রাখে। উত্তম কুমার তাই কোনো অতীত নন, তিনি বাংলার চলমান স্মৃতি, চেতনায় মহানায়ক কোনোভাবে উত্তম।

চিরদিনে কাছে আরো

0: আজ কি করে এলেন?
1: অঙ্ক কষে দেখলাম একের থেকে দুইয়ের জোর বেশি, এলাম দুজনের ইচ্ছের জোরে, আমার আর
0: আমার। আমি কিন্তু ভেবেছিলাম যে আমারই জন্যে

1980 বাংলা চলচ্চিত্রের আকাশ তখনও মহানায়কের আলোয় আলোকিত উজ্জ্বল। সেই সময় তিনি ব্যস্ত ছিলেন এক নতুন ছবির শুটিংয়ে। জর্জ বার্নার্ড শয়ের পিগম্যালিয়নের বিশ্ববিখ্যাত চলচ্চিত্র রূপ মাই ফেয়ার লেডির অনুপ্রেরণায় তৈরি হয়েছিল ছবিটি, যেখানে এক অন্যরকম চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। হ্যাঁ, আমরা কথা বলছি অগভূত সুন্দরী সেই চলচ্চিত্রকে নিয়ে। 24 জুলাই 1980 সেদিনও ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি, কাজ করছিলেন, সেটি আলো চলছিল, শুটিং চলছিল, সংলাপ বলা হচ্ছিল। কেউ ভাবতেও পারেনি সেটাই হবে মহানায়কের শুটিংয়ের শেষ দিন। হঠাৎ করে নেমে এলো এক অপ্রত্যাশিত বিরতি, শুধু একটি ছবির শুটিংয়ে নয়, একটি সিনেমায়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। এক মুহূর্তে থমকে গেল এক মহাকাব্যিক যাত্রা। পরবর্তীকালে 1981 সালে অগভূত সুন্দরী মুক্তি পায় আর দর্শকের চোখের জলে ভেসে যায় রূপলী পর্দা। তারা আবারও ফিরে পান শেষবারের মতো তাদের প্রিয় মহানায়ককে। খুব স্বাভাবিকভাবেই আমরা হারালাম বহু প্রতিভার এক অনন্য আধারকে। তিনি চরিত্রের প্রয়োজনে কখনো পাশ্চাত্য পোশাক, কখনো রাজকীয় সাজ, কখনো আধুনিক স্যুট সবই পরেছেন। তবুও সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেন চুনট করা ধুতি আর গিলে করা পাঞ্জাবিতে। রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতেন, ভালোবাসতেন গাইতে যে কোনো বাংলা গান, কারণ তিনি অবসরে গান গাইতেন। আড্ডা ভালোবাসতেন, মানুষ ভালোবাসতেন, খেতে ও খাওয়াতে ভালোবাসতেন। আর সেই কারণে তিনি শুধু সিনেমার নায়ক ছিলেন না, তিনি ছিলেন বাঙালির ঘরের মানুষ। কিন্তু কী আশ্চর্য, শুটিং ফ্লোর থেমেছে, ক্যামেরা থেমেছে, সংলাপ থেমেছে, কিন্তু তার দৃশ্যগুলো আজও চলছে নতুন প্রজন্মের চোখে, পুরনো দর্শকের স্মৃতিতে আর বাংলা সিনেমার প্রতিটি সোনালী ফ্রেমে। এই তো মহানায়ক, পর্দার বাইরেও যিনি চিরকাল বেঁচে থাকেন। আজ তাকে শুধু স্মরণ করার দিন নয়, আজ তাকে নতুন করে অনুভব করার দিন। 24 জুলাই আমাদের মনে করিয়ে দেয় একজন শিল্পীর শরীর হয়তো একদিন বিদায় নেয়, কিন্তু সত্যিকারের শিল্পীরা কখনো চলে যান না, তারা থেকে যান গানে, সিনেমায়, স্মৃতিতে আর মানুষের ভালোবাসায়। কারণ মহানায়ক মানে সময়ের ওপারে দাঁড়িয়ে থাকা এক চিরকালীন আলো। নিজের গানের কথাতেই যেন তিনি আজও মৃদু হেসে বলতে পারেন, যাই চলে যাই, আমারে খোঁজো না তুমি, বন্ধু বোঝো না ভুল। কিন্তু আমরা কি তার সেই কথা শুনছি, শুনতে পারি না কখনো শুনব, কারণ তাকে খোঁজা আজও শেষ হয়নি। তার চলে যাওয়ার 46 বছর পরেও তার জন্মশতবর্ষের উদযাপনের আবহে চারিদিকে এখনো একটাই নাম, উত্তম কুমার। তাকে নিয়ে এত আলোচনা চলছে, গবেষণা চলছে, নতুন প্রজন্ম তার ছবি দেখছে, পুরনো প্রজন্ম আবার স্মৃতির সিন্ধুক খুলছে। তাকে খোঁজা শেষ হয়নি, অসম্ভব না, তাকে খোঁজা কোনোদিনও শেষ হবে না। বাংলা ভাষা যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, বাংলা সংস্কৃতি যতদিন থাকবে, বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে, ততদিন থাকবেন মহানায়ক উত্তম কুমার। এক রূপে নয়, দুই রূপে নয়, প্রেমিক, নায়ক, খলনায়ক, ভদ্রলোক, চুনিলাল, ব্যোমকেশ, অ্যান্টনি ফিরিঙ্গি, অসংখ্য রূপে তিনি ছড়িয়ে যাবেন, ছড়িয়ে থাকবেন আমাদের মধ্যে। তাই আজকের এই শ্রদ্ধাঞ্জলির একেবারে শেষে মহানায়কের কথার সঙ্গে সম্পূর্ণ একপথ না হয়ে আমরা তাকে আর একবার খুঁজে নেব, একটা বিশেষ উপহার, একটা জানা সারপ্রাইজ দিয়ে, তার নিজের কণ্ঠে গাওয়া, আমাদের হাতে পাওয়া সেই একমাত্র অমূল্য স্মৃতি। কারণ সত্যি উত্তম কুমারের গানের পরে কোনো কথা হয় না। তাই আমি শুভারাম অনুমতি নিচ্ছি এখনই আড্ডা জাংশনে radiobangladesh.com আপনার কাছে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, আড্ডায় থাকুন, গানে গানে থাকুন, চেতনায় মহানায়ক, অনুভবে উত্তমকে নিয়ে চিরটাকাল দেখা।

ঐতিহাসিক যুগে এদেরকে দেখলে মনে করা হতো যে এরা হচ্ছেন পৌরুষের প্রতীক, এবং বর্তমান যুগেও অনেকেই এদেরকে বেশ সমীহই করেন। এরা হলেন শিকারী, আগে হ্যাঁ হ্যাঁ শিকারী। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডাটা জমতে চলেছে শিকারী এবং শিকারকে নিয়ে। এই শিকার এবং শিকারী একটা চিরকালীন ফ্যান্টাসি কিন্তু আমাদের বাঙালিদের। বেসিক্যালি আমরা যারা পাঠক সম্প্রদায় তারা এই শিকারের গল্প, বন জঙ্গলের গল্প পড়তে অত্যন্ত ভালোবাসি। তবে এই শিকারী ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এই বই খাতার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই শিকারীকে নিয়ে বাস্তবেও এরকম অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শিকার এবং শিকারি, এটা কতদিন ধরে এই আমাদের মানুষদের মধ্যে এক্সিস্ট করছেন এটা কিন্তু বলা যাবে না। তার কারণ হলো মানুষ সভ্যতার বা মানব সভ্যতার একদম শুরুর দিন থেকেই শিকার এবং শিকারীরা এক্সিস্ট করেন, একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে, যখন কি না মানুষ ওই গুহার মধ্যে থাকতো প্রস্তর যুগে, তখনই কিন্তু এই শিকার এবং শিকারীরা মানব সভ্যতায় রীতিমতন এক্সিস্ট করতেন। তার কারণ হচ্ছে তখন শুধুমাত্র খাবার জোগাড় করার একমাত্র উদাহরণ বা একমাত্র ওয়ে ছিল হচ্ছে শিকার করা, আর সেই শিকার করতে করতেই মানুষজন একদম পাক্কা শিকারি হয়ে ওঠেন। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারি নিয়ে, আর এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের হারানো সুরের আড্ডাটা জারি থাকবে এই শিকার এবং শিকারি নিয়েই। সঙ্গে থাকুন।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রথমে ছিল এটা প্রয়োজন, পরবর্তীকালে এটা হয়ে যায় রিক্রিয়েশন। কিসের কথা বলছি? বলছি শিকারের কথা। তো রেডিও বাংলানেট.কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে মানব সভ্যতার একদম শুরুর দিকে, যখন কিনা মানুষ গুহায় থাকত, তখন শিকার ছিল খাদ্য সংগ্রহের একমাত্র উপায়। পরবর্তীকালে মানব সভ্যতা যত এগিয়েছে, শিকার শুধুমাত্র খাদ্য সংগ্রহের উপায়ই ছিল না, সেটা পরবর্তীকালে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিতে পরিণত হয়েছিল। এমনকি রামায়ণ এবং মহাভারতীয় যুগেও কিন্তু আমরা শিকারের উল্লেখ পাই, যেখানে কিনা রাজা রাজরারা যেতেন শিকার করতে, তখন তাকে বলা হতো মৃগয়া, এবং সেটা একটা অন্যতম রিক্রিয়েশন। তাহলেই ভাবুন, তোরেনিও বাংলানেট.কমে এই হারানো সুরে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, in association with radiobanglanet.com. বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এই মানব সভ্যতার ইতিহাসে যত আমরা শিকার করেছি বা যত আমরা শিকারীদের দেখেছি, তারা সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার করেছেন জানেন কি? শুনলে কিন্তু চমকে যাবেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে শিকার আমরা অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে বহুদিন ধরেই করে আসছি, তো সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার হয়েছে এতে জানেন কি? আপনারা অনেকেই হয়তো বলবেন রাইফেল কিংবা বন্দুক ইত্যাদি, তো কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি সব থেকে বেশি কিন্তু ইন টার্মস অফ হিস্ট্রি ব্যবহার হয়েছে তীর ধনুক। আগে হ্যাঁ হ্যাঁ, তীর ধনুক, তীর ধনুক দিয়েই মানুষ সব থেকে বেশি শিকার করেছে। তাহলেই ভাবুন, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যারও প্রান্তে আমাদের হারানো সুরের আড্ডার আসর এই শিকার এবং শিকারীদের নিয়েই জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

অভয়ারণ্য এবং শিকার, অর্থাৎ কনজারভেশন অ্যান্ড হান্টিং, এ দুটো সম্পূর্ণ বিপরীত মুখী বিপরীত ধর্মী একটা ব্যাপার, তাই তো? কিন্তু আমি যদি বলি এই শিকার অভয়ারণ্যকে সাপোর্ট করছে, তাহলে তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে শিকার এবং অভয়ারণ্য, অর্থাৎ হান্টিং আর কনজারভেশন, এটা পুরোপুরি বিপরীত ধর্মী একটা ব্যাপার। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই যে শিকার কিন্তু এই অভয়ারণ্যকে সাপোর্ট করে। তার কারণ হান্টিংয়ের জন্য যে লাইসেন্স ফি দিতে হয়, তার টাকা থেকেই কিন্তু অভয়ারণ্য বেশ ভালোভাবে চলতে পারে। অর্থাৎ ঘুরিয়ে এই হান্টিংই কিন্তু কনজারভেশনকে ফান্ডিং করছে এবং সাপোর্ট করছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনাকে কম্পাস হতে হবে, মানে আপনার ট্র্যাকিং স্কিলটা ঠিক ওরকমই থাকতে হবে, না হলে কিন্তু হবে না বস। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকারীদের যদি আমরা ধরি, তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল ঠিক কী হতে পারে? অনেকেই বলতে পারেন যে অত্যন্ত ভালো শুটার হতে হবে, টার্গেট একদম নির্ভুল হতে হবে, সেটা তো অবশ্যই একটা ব্যাপার আছেই। কিন্তু তার থেকেও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ট্র্যাকিং, অর্থাৎ আপনাকে একটি জীবন্ত কম্পাস হতে হবে। আপনাকে জানতে হবে আপনি ঠিক কোন পজিশনে আছেন, কোন দিকে মুখ করে আছেন, কিংবা আপনার যে টার্গেট শিকার করবেন যে প্রাণীটিকে সে কোথায় থাকতে পারে। এবং আরও একটি ব্যাপার হচ্ছে, আপনাকে কিন্তু প্রত্যেকটি প্রাণীর পায়ের ছাপ আলাদা করে চিনতে হবে, না হলে আপনি বুঝতেই পারবেন না কোনটা বাঘের ছাপ কোনটা সিংহের ছাপ। তাহলেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন, ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে শিকার এবং শিকারীদের নিয়ে আরও অনেক কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাঁধা জানতে হবে, বুঝলেন, বাঁধা জানতে হবে আপনাকে। কি বাঁধতে হবে? জিনিসপত্র তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও একটি জিনিস, সেটা হলো মাচা। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে শিকার এবং শিকারী, যদি আপনাকে শিকারি হতে হয় তাহলে কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বাঁধা, তা জিনিসপত্র বাঁধাই হোক, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাচা বাঁধা। মাচা অর্থাৎ কিছু কাঠের পাটাতনকে একটি ফ্ল্যাট সারফেসে পরিণত করা এবং সেটাকে গাছের ওপরে তুলে রাখা, যেখানে আপনি ওয়েট করবেন যদি আপনি শিকারি হন বন্দুক বাগিয়ে, এবং আপনার আশেপাশে আপনার টার্গেট যে প্রাণীটি আছে সে আসলেই গুরুম। কিন্তু এই মাচা কিন্তু বাঁধতে হয় অত্যন্ত কেয়ারফুলি, তার কারণ মাচা কখনো কখনো ছিঁড়েও যেতে পারে, এবং ছিঁড়ে গেলে কিন্তু সেই শিকারি সেখানেই শেষ, অর্থাৎ শিকারির শিকার হয়ে যাবে আর কি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে আমাদের শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বহু নাম করা ব্যক্তিত্ব এই শিকারি, অর্থাৎ বহু নাম করা শিকারি কিন্তু একটি কথা বলে গিয়েছেন যে কখনো কোনো প্রাণীকে, স্পেশালি যদি সেটা বড় প্রাণী হয়, যেমন ধরুন বাঘ কিংবা সিংহ, একটা গুলি করে তার কাছে যাবেন না। তার কারণ অনেক সময় এই বাঘ কিংবা সিংহ একটা গুলি খেয়ে মরার অভিনয় করে এবং কাছে গেলে তারা দাপটে লাফিয়ে উঠে আরও একবার অ্যাটাক করে এবং শিকারিকে সেখানেই শেষ করে দেয়। কিন্তু আয়রনি অফ ফেট হচ্ছে, যারা এই সমস্ত কথা বলেছেন, এরকম বড় বড় শিকারীরা, তারা অনেকেই কিন্তু এই একটি ভুল করেই একদম ওই পটল তুলেছেন আর কি। মানে তারা অত্যন্ত ওভার কনফিডেন্সের সঙ্গে হয়তো একটি গুলি করেই দেখতে গিয়েছিলেন যে বাঘ কিংবা সিংহ শেষ কি না। উল্টে বাঘ কিংবা সিংহ তাদেরকেই শেষ করে দিয়ে চলে গেছে। এটা হলো শিকারীদের আয়রনি অফ ফেট। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

এবং আমাদের চিরবিশ্বস্ত প্রাণী, সব থেকে বড় বন্ধু, আমাদের পোষ্য সারমেয়, আমাদের কুকুর, তারাও কিন্তু এই শিকারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একটি পালন করেন। এই যে বিভিন্ন ধরনের কুকুর আছে, তার মধ্যে একটি স্পিসিস হচ্ছে হান্টিং ডগ। এই হান্টিং ডগকে ছাড়া শিকার কিন্তু বলতে গেলে অকল্পনীয়। তার মধ্যে আবার একটি সাব স্পিসিস রয়েছে রিট্রিভার। এরকম বেশ কিছু রিট্রিভার কুকুর কিন্তু আমরা বাড়িতেও পুষি, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার, যেমন ধরুন আমাদের ল্যাব্রেডর রিট্রিভার। এরা কিন্তু শিকারের পরে শিকারকে নিয়ে আসতে, অর্থাৎ রিট্রিভ করতে রীতিমতন সাহায্য করে। কাজেই এই হান্টিং ডগকে ছাড়া অনেক ক্ষেত্রে শিকার করা পুরোপুরি অকল্পনীয়ই বটে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের হারানো সুরের আড্ডার আসর আজকে জমে আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকম আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নাইট ডট কম।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

আমাদের জীবনের বিভিন্ন জায়গার মতো, বিভিন্ন ফিল্ডের মতো এই শিকারের ফিল্ডটিকেও কিন্তু এই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট একদম বৈপ্লবিক পর্যায়ে নিয়ে গিয়েছে। তার কারণ, বিভিন্ন ক্ষেত্রে এখন শিকারের বিভিন্ন আঙ্গিকে অত্যন্ত সাহায্য করছে এই টেকনোলজি। যেমন ধরুন ট্রেল ক্যামেরা, কিংবা ধরুন জিপিএস সিস্টেম, এই সমস্ত কিন্তু শিকারীদের লোকেট করতে সাহায্য করে তাদের টার্গেট অ্যানিম্যালকে। আর সেখান থেকেই অত্যন্ত সহজেই তারা টার্গেট অ্যানিম্যালকে বুঝতেই পাচ্ছেন, শিকার করে ফেলেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকার এবং শিকারীদের নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: ওয়েলকাম। একটা নতুন একেবারে সম্পূর্ণ পর্ব, হেডলাইন্স বিজনেস, হেডলাইন্স কলকাতা, যেটা ডেলি হান্ট এবং জিও টিভিতে একযোগে সম্প্রচার হবে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে হেডলাইন্স ত্রিপুরা, যেটা ত্রিপুরার 1 নম্বর চ্যানেল, তার মাধ্যমেও সম্প্রচারিত হবে। আজকে আমাদের সঙ্গে যিনি যোগ দিয়েছেন, তিনি ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একটা অত্যন্ত বিশিষ্ট এবং পরিচিত নাম, বিশেষ করে ফান্ডস ওয়ার্ল্ড, যেটাকে মিউচুয়াল ফান্ড আছে, অন্যান্য ফান্ডস আছে, সেই জগতের। উনি যদিও কলকাতারই মানুষ, কলকাতাতেই পড়াশোনায় এখন দীর্ঘদিন, প্রায় 2.5 দশকেরও বেশি সময় ধরে উনি আছেন, মহারাষ্ট্রে আছেন, এবং সেখান থেকেই ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একেবারে বলা যায় খুঁটিপাটি আদ্যোপান্ত ওনার নখদর্পণে। তা আজকে আমরা যে সময়টা এই আলোচনাটা করতে বসেছি, বা বলবো একটা ইনফর্মাল আড্ডা দিতে বসেছি, সেই সময় কিন্তু আমরা জানি খুব একটা নর্মাল টাইম নয়, এবং সেই জন্যে সবারই যেটা বেশি জানার কৌতূহল এবং আগ্রহ, সেটা হচ্ছে এই যে পশ্চিম এশিয়া বা ওয়েস্ট এশিয়ায় যে একটা জিও পলিটিক্যাল টেনশনস চলছে, যেটা একটা বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে মহারণ, সেইটার পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ধরুন মিউচুয়াল ফান্ডে সিপে বিনিয়োগ করেন, SIPতে, তাদের জন্য আপনি যেহেতু ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের CEO, এবং যদিও এখন ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের, এর আগে 2.5 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন অগ্রণী সংস্থার একেবারে সর্বোচ্চ পদে ছিলেন, তো আপনার পার্সপেক্টিভে যেটা আমি নিজেও জানতে চাইবো, এবং আমি নিশ্চিত যে আমাদের অল আওয়ার অডিয়েন্স উড লাইক টু নো, যে ইনভেস্টার যারা, তারা কি একটু থমকে দাঁড়াবে, একটু পজ দেবে, না দে উইল কন্টিনিউ টু ডু হোয়াট এভার দে হ্যাভ বিন ডুইং ইন সিপাই SIP থ্রু দিয়ে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার? সেই
1: তো নমস্কার দাদা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমার সবসময় খুবই ভালো লাগে বাংলাতে কথা বলার আর আপনাদের অডিয়েন্সের সঙ্গে যোগাযোগ করার। এটা আপনি ঠিকই বলেছেন কি এখন যে সময়টা আছে এটা খুবই ডিফিকাল্ট টাইম, কেন কি অনেক কিছু বাড়লে গেছে। আমাদের যে ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করি এটার দাম বেড়ে গেছে, আমরা দেখেছি কি LPG নিয়েও দে আর সাপ্লাই শর্টেজেস, আরো অনেক জিনিসে মেবি ফার্টিলাইজার আর এইগুলো জিনিসে দাম বেড়ে যেতে পারে, ইনফ্লেশন বেড়ে যেতে পারে। আর ভ্যালুয়েশন তো অলরেডি অনেক কমে গেছে আগে থেকে, কিন্তু হতে পারে কি আরো কমে যায়। কিন্তু আমার যে মতামত হয় কি আমি ভাবি কি SIP তো একটা ইনস্ট্রুমেন্ট যেটা এই এই ইট হ্যাজ বিন ডিজাইন্ড ফর এরকম ধরনের এনভায়রনমেন্ট। যত আপনি টাকা লাগাচ্ছেন আপনার NAV কমে গেলে আপনার বেশি ইউনিটস আসবে, যতদিন আপনি লম্বা সময়ের জন্য টাকাটা লাগাচ্ছেন, যদি 3 বছর 5 বছর 7 বছর, তাহলে তো আপনার জন্য খুশির ব্যাপার কি নিচে মার্কেট এলে আপনি একটা বেশি খরিদ্দারি করতে পারবেন। কিন্তু আমরা কি দেখি কি যে মার্ক টু মার্কেট আমাদের লস হয়ে গেছে বা রিটার্নটা কমে গেছে, সেটা আমাদের ভয় পাইয়ে দেয়। আর আমার মতামত এটা কি আমরা যদি এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করি যেটা ডোমেস্টিক্যালি ফোকাসড, তো আমাদের তো একটা খুবই ভালো ডোমেস্টিক ইকোনমি আছে, কয়েকটা সেক্টর আছে সেখানে আনসার্টেনটি বেড়ে গেছে, যেরকম কি এক্সপোর্টস হতে পারে বা অয়েল অ্যান্ড গ্যাস হতে পারে। তো এইগুলো যদি আমরা ছেড়ে দিই, আর যে আমরা এটা তো আমাদের ফান্ড ম্যানেজারের স্পেশালাইজ জব, তো ফান্ড ম্যানেজার নিজের কাজটা করুক, ওরা ভাববে কি কত কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, কত ক্যাশে রাখতে হবে, কিন্তু স্পেশালাইজ জব, তো ফান্ড ম্যানেজার নিজের কাজটা করুক, ওরা ভাববে কি কত কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, কত ক্যাশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

0: তার মানে আপনি যেটা বলতে চাইছেন, ইফ ওয়ান স্টেজ ইনভেস্টেড অ্যান্ড উইথ এ লং টার্ম পার্সপেক্টিভ, তাহলে এই মুহূর্তে ওই একটা প্যানিক সিচুয়েশন বা প্যানিক বাটন প্রেস করার কিছু নেই, শুধু একটু ধৈর্য ধরে ওয়ান হ্যাজ টু কিপ আ পেশেন্স অ্যাকচুয়ালি। আচ্ছা,
1: দেখুন,
0: এইটা
1: আপনি যদি ট্রেডিং করেন, আপনার বড় করে টাকা বড় করে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে আপনার প্রবলেম হতে পারে, বিকজ মার্কেট তো মার্কেট না, মার্কেট তো 5% পড়ে যেতে পারে। কিন্তু আপনি যদি লম্বা সময় থেকে, লং টার্ম পার্সপেক্টিভ থেকে ইনভেস্ট করবেন, তাহলে তো আপনার জন্য ইটস এ গুড টাইম টু বাই।
0: ঠিকই। আচ্ছা, এইরকম আপনি বললেন যে অ্যাডভান্টেজের কথা, যে এটা অ্যাকচুয়ালি ক্যান বি, দিস ক্রাইসিস ক্যান বি টার্নড ইনটু অ্যান অপরচুনিটি। আমরা জানি যে একটা এই যে রুপি কস্ট, এইটার যে অ্যাভারেজিং, এইটার থেকে কি কোনোভাবে যারা ইনভেস্টার তারা লাভবান হতে পারে? মানে যেটা আপনিও একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে অ্যাকচুয়ালি ইনভেস্টার ক্যান গেট বেনিফিটেড।
1: না, আমি বলছি, দেখুন, আমাদের যে মেন অ্যাজাম্পশনটা হচ্ছে কি, ইন্ডিয়ান ইকোনমি উইল গ্রো, ইন্ডিয়ান পপুলেশনের যে আমাদের অ্যাভারেজ এজ হচ্ছে 29-30 বছর, তো লোকজন ওয়ার্কিং এজ পপুলেশনে আসবে, আমাদের ইকোনমি গ্রো করবে, কোম্পানিগুলো গ্রো করবে, আমাদের প্রফিটেবিলিটি গ্রো করবে। তো যদি আমরা 5-7 বছরের ভিউ নিই, দেন ডেফিনেটলি তখন মার্কেট উইল বি অ্যাট এ ভেরি ডিফারেন্ট প্লেস। তো যে শর্ট টার্ম ভলাটিলিটি আছে, এটা হতে পারে কি এখন মার্কেট 23,500 বা 24,000 হতে পারে, 22,000 হয়ে যাবে, কিন্তু আমাদের তো কাজ এই ভলাটিলিটিকে ইউজ করে। যদি আমি 10,000 টাকা লাগাচ্ছি প্রতি মাস,
0: হুম
1: তা আমার বেশি বেশি ইউনিট আসবে, আর যখন মার্কেট উপরে আসবে তখন আমার রিটার্ন গুলো বেড়ে যাবে আবার। তো আমি বলছি কি, মার্কেটের যে ভলাটিলিটি সেটা তো আমাদের ইউজ করা উচিত, স্পেশালি যদি আমি লং টার্ম ইনভেস্টার।
0: মানে রুপি কস্টটা যে অ্যাভারেজিং করবে, অ্যাভারেজ করবে, সেইটার থেকেও একটা অ্যাডভান্টেজ হবে।
1: হ্যাঁ, যদি আমি 10,000 টাকা লাগাচ্ছি, আমার যদি 100 টাকা ইউনিটের প্রাইস থাকতো, তো 100 টাকাতে আমি তাহলে 100 ইউনিট পেতাম
0: হুম হুম
1: এভরি মান্থ। এখন যদি 50 টাকা হয়ে যায়, তো আমি 200 ইউনিট পাবো। তো যদি আমাকে সেম টাকা থেকে বেশি ইউনিটস আসছে, তো আই শুড বি হ্যাপি, তো আমি আই শুড বি কনফিডেন্ট দ্যাট আই এম ইনভেস্টিং ইন আ ভালো মিউচুয়াল ফান্ড, এর ভালো স্কিম যেখানে ভালো ফান্ড ম্যানেজার আছে, আর ইন আ প্রোডাক্ট which is not sectoral, thematic, and it's a diversified fund like a flexi cap fund or a small cap or a mid cap fund. And ওখানে আপনি যদি ইনভেস্ট করেন, তো ওটা ইন্ডেক্সও খুবই ভালো অ্যাক্টিভলি ম্যানেজ হয়, অ্যান্ড ফান্ড ম্যানেজার আলফা জেনারেট করতে পারে ওভার আ লং পিরিয়ড অফ টাইম। তো আমাদের তো সেটাই কাজ না, আমাদের তো ইকোনমিক গ্রোথের যে ইন্ডিয়া গ্রোথ করবে, সেটা থেকে আমাদের স্টক মার্কেটও বেনিফিট করবে, আমাদের পোর্টফোলিও বাড়বে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ট্রাস্ট মিউচুয়াল ফান্ড তো সম্প্রতি একটা মিড ক্যাপ ফান্ডস লঞ্চ করেছে, তো সেইটা নিয়ে যদি একটু বলেন। আর এই এই ধরনের একটা ভোলাটাইল সিচুয়েশনে একজন ইনভেস্টর হোয়াট টাইপ অফ ফান্ডসে তার দে শুড ফোকাস অন, মানে ফ্লেক্সি ফান্ড, মিড ক্যাপ ফান্ড, লং টার্ম ফান্ড, আপনার কি সাজেশন হবে?
1: তো আমরা দেখেছি কি সেবি বা অ্যামফি ক্লাসিফিকেশন করে বিভিন্ন বিভিন্ন শেয়ারসকে ডিপেন্ডিং অন দেয়ার সাইজ। তো সব থেকে যে বড় কোম্পানির শেয়ার আছে 100টা কোম্পানি, তাদের আমরা বলি লার্জ ক্যাপ ফান্ড। আমরা একটা স্টাডি করেছিলাম, তো 1,05,000 কোটি উপরে যে কোম্পানিগুলো, 100 কোটি কোম্পানি ছিল, 100 কোম্পানি ছিল, সেদের আমরা লার্জ ক্যাপ বলি। নেক্সট 150 যে কোম্পানি আছে, ফ্রম 35,000 crores টু 1,05,000 crores মার্কেট ক্যাপ, সেদের আমি বলি, আমরা বলি মিড ক্যাপ। এটা একটু উপর নিচে হতে পারে, কিন্তু 150 কোম্পানি, এই যে মিড ক্যাপ কোম্পানিজ আছে, এরা নিজের যে ফিল্ড আছে ওখানে এরা লিডার, স্ট্যাবলিশ লিডার। তো ওদের লিডারশিপ ভালো, প্রোডাক্টটা ভালো করছে মার্কেটে, ওদের কাস্টমার্স গ্রো করছে, ক্যাপিটাল পাওয়া যায়। যেরকম যদি বলি কি কিরকম ধরনের কোম্পানি, যে লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ, ফাস্টেস্ট গ্রোয়িং স্টক এক্সচেঞ্জ, বা কমোডিটি স্টক এক্সচেঞ্জ, বা যেরকম কোম্পানি হয় লেন্সকার্ট, এরকম যে লিডার আছে নিজে নিজে ফিল্ডে, ওরা সব মিড ক্যাপ। তো এই মিড ক্যাপস আমরা দেখেছি কি গ্রোথও ভালো হয় আর স্টেবিলিটিও হয়। আমরা যখন দেখলাম 15 বছরের রিটার্ন দেখলাম, 10 বছরের রিটার্ন দেখলাম, তো আমরা জানতে পারলাম দ্যাট মিড ক্যাপ ইন্ডেক্স লার্জ ক্যাপ থেকেও ভালো করেছে আর স্মল ক্যাপ থেকেও ভালো করেছে। তো এটা খুবই ইউনিক টাইপ অফ কোম্পানিজ, যারা সাইজে বেড়ে গেছে আর ওদের গ্রোথও খুব ভালো। আর আমরা যদি অ্যানালিস্ট এস্টিমেট দেখি, তো নেক্সট 2 বছরের গ্রোথ, আর্নিংস গ্রোথ মনে হচ্ছে আমাদের 20-21% আসবে। তাই জন্যে মিড ক্যাপ আমাদের মনে হয় কি নেক্সট 4-5 ইয়ার্সে ভালোই করবে। আর আমাদের যে গ্রোথ হবে আমাদের ইকোনমিতে, সেইটার বেনিফিট হবে মিড ক্যাপে আর মিড ক্যাপ ইনভেস্টার্স এ।
0: আপনারা যে রিসেন্ট মিড ক্যাপ ফান্ডটা লঞ্চ করেছেন, ওইটা সম্বন্ধে যদি ইফ ইউ কুড থ্রো সাম লাইট অন।
1: তো আমরা যখন আমরা স্টক সিলেকশন করি, আমরা আমাদের একটা টেকনোলজি আছে যেটা আমি ইউজ করি, যেটা আমরা বলি টার্মিনাল ভ্যালু ইনভেস্টিং। আমাদের কি হয় কি মোস্ট যে নিবেশক হয়, যারা ইনভেস্টার্স আছে, ওরা প্রাইস দেখে ইনভেস্ট করে। আমরা চেষ্টা করি কি আমাদের ট্রু ভ্যালু অফ দ্য কোম্পানি, লং টার্ম ভ্যালু, সেটা কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে। তো আমরা দেখি কি ম্যানেজমেন্ট কেন, ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে যে মার্কেটে যে অপরচুনিটিজ আছে সেটাকে ক্যাপিটালাইজ করে প্রফিট করতে পারে। তারপরে আমরা দেখি কি মেগা ট্রেন্ড কেন, ফর এক্সাম্পল আমাদের যখন ভিউ চেঞ্জ হয়ে যায়, টেস্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে ওটাকে আমরা বলি মেগা ট্রেন্ড। এটা অনেক বছর, 20-30 বছর থেকে চলে। যেরকম আগে লোকজন FD করত, এখন লোকজন ইনভেস্টমেন্ট করতে চায় ইকুইটিতে বা গোল্ড সিলভার, রিস্কি অ্যাসেটসে ইনভেস্ট করতে চায়। সেটা একটা মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে যেই মেগা ট্রেন্ডের মধ্যে যেই কোম্পানিগুলো আছে, ব্রোকিং কোম্পানি, ওয়েলথ ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, এইগুলো খুবই ভালো করবে, এদের বিজনেস বেড়ে যাবে। তো এটা মেগা ট্রেন্ড দেখি, লিডারশিপ দেখি। তারপরে আমরা দেখি কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট কিরম বাড়ছে কিনা। ইনট্যাঞ্জিবল মানে নন ফিজিক্যাল অ্যাসেট, আপনাদের ব্র্যান্ড ইমেজ বাড়ছে কিনা, টেকনোলজি প্ল্যাটফর্ম কিরম, আপনাদের কাস্টমার অ্যাকুইজিশন কিরম, কাস্টমার স্যাটিসফ্যাকশন কিরম। আমরা যদি দেখি যত বিশ্বতে যে বড় বড় কোম্পানি আছে, ওদের যে ভ্যালুয়েশনটা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার আর্নিং আসবে বিকজ অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, নট বিকজ অফ ফিজিক্যাল অ্যাসেটস। তো এই এরকম ধরনের আমরা বিভিন্ন অ্যানালিসিস করি, আর তারপরে আমরা স্টক সিলেকশন করি কি যে কোম্পানিগুলো যাদের লং টার্ম গ্রোথ ভালো, লং টাইম যদি গ্রোথ করবে সেটা আমরা চুজ করি। আমাদের ফান্ড ম্যানেজমেন্টের টিম আছে, আর আমাদের যে প্রমোটার উৎপল সেট, উনি রাকেশ ঝুনঝুনওয়ালা পার্টনার ছিলেন 20-25 বছর, ওরা টাইটেন কিনেছিল, টাইটেন 35-40% গ্রো করেছে ফর 30 বছর, ওয়ান অফ দ্য সাকসেস স্টোরিজ অফ ইন্ডিয়া। ওরা এই ধরনের টেকনিক ইউজ করে এরকম স্টক পিক আপ করে। তো আমরাও সেই টেকনিকটাই আমরা চেষ্টা করছি যে আমাদের মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিওতে ওই টেকনিকটা ইউজ করে ফান্ড বানাবো। আমাদের ফান্ডে টিপিক্যালি 50-60খানা স্টকস থাকে, ভালো ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকে। আর আমাদের স্মল ক্যাপ ফান্ড আমরা 1 বছর আগে লঞ্চ করেছিলাম, ওখানে মোটামুটি 10-12% অ্যালফা জেনারেট করেছে ইন্ডেক্সের উপর। তো আমাদের স্টক সিলেকশন প্রসেসটা একটু ডিফারেন্সিয়েটেড, অ্যান্ড আমার এটা আশা আছে দ্যাট ইন দ্য ফিউচার অলসো উইল বি এবল টু ডু দ্য গুড জব।

0: যখন ধরুন এই ধরনের একটা মানে জিও পলিটিক্যাল টার্মোয়েল চলে বা একটা বাংলায় বলতে গেলে একটা অশান্ত পরিবেশ চলে, সেই সময় বা ভোলাটাইল সিচুয়েশনে সাধারণত ইনভেস্টররা কিছু কমন মিস্টেকস করে, তো সেইটা যাতে না করে কি কি কমন মিস্টেকস কিভাবে অ্যাভয়েড করবে সেইটা নিয়ে যদি আপনি একটু আমাদের জানান।
1: যেমন সব থেকে কমন মিস্টেক হয় যখন মার্কেট বেড়ে যায়, তখন অবভিয়াসলি রিটার্ন গুলো একটু বেশি দেখায়। যখন রিটার্ন দেখে আমাদের মনে হয় কি এটা এফডির মতন ইনভেস্টমেন্ট, আর যদি আমি 20% পেয়েছি লাস্ট 1 বছরে, তো আমার মনে হয় কি নেক্সট 2 বছরে অবশ্যই আমি 20% পাবো। কিন্তু ইকুইটি মার্কেট তো একটু অন্য জন্তু। ইকুইটি মার্কেটে রিটার্ন আসে ইন শর্ট পিরিয়ড অফ টাইম, তারপরে মার্কেট কিছুই করে না বাঁকা দেখ, তো সেটা আমরা দেখেছি। তো একটা বড় মিস্টেক কি, যখন মার্কেট বেড়ে যায় তখন আমরা বেশি কিনতে আসি, আর যখন মার্কেট পড়ে যায় তখন আমরা ভয় পেয়ে যাই। তো এটাকে আমরা টার্ন করে দিই, যদি যখন মার্কেট পড়ে যায় তখন আমি ভালো করে কেনাকাটা করি, আর যখন মার্কেট বেড়ে যায় তখন আমরা বিক্রি করি, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা খুবই ভালো হবে। যখন ওয়ারেন বাফেট, ওয়ার্ল্ড ফেমাস ইনভেস্টর, উনিও বলেন যখন মার্কেট হয়ে যায় গ্রিডি তাহলে তুমি একটু ফিয়ারফুল হয়ে যাও, যখন মার্কেট ফিয়ারফুল হয়ে যায় তুমি একটু গ্রিডি হয়ে যাও। এটা বলা একটু সহজ, কিন্তু করা ইটস নট সো ইজি। তাই জন্য আমরা বলি কি একটা ভালো ডিস্ট্রিবিউটরের সঙ্গে দেখা করে, ভালো করে অ্যাসেট অ্যালোকেশন করে, ইনভেস্টমেন্ট গোল সেট করে আপনারা যদি ইনভেস্ট করেন, তাহলে আপনাদের জার্নিটা খুবই ভালো হবে। আপনার ভালো করে আপনার রিটার্ন জেনারেট হবে ওভার লং পিরিয়ড অফ টাইম, আপনারা ইনফ্লেশন বিট করবেন, আপনার পারচেজিং পাওয়ার বেড়ে যাবে, and you will be able to meet hopefully all your financial goals. So that is the idea, that is the commonest mistake that people get swayed by the momentum. Momentum dekhe trading korben na, eta ekta investment, this is different from trading. Trading e jodi market pore jay tale apnar dukkho hoba uchit, kintu apni jodi investing koren tale apnar khushi hoba uchit ki market pore geche ami cheap shosta kore kinte pacchi. Etar mane eta naki apnar kinar pore turont market upore chole ashbe. তো আপনারা একটা গ্যাপ করে কিনুন, ব্রেক করে কিনুন। যদি আপনার কাছে 100 টাকা আছে তাহলে আপনি এভরি মান্থ 25 টাকা করে কিনুন, বা যদি মার্কেট 5% পড়ে যায় তাহলে 25 টাকা লাগান। তো মার্কেট আনসার্টেন, বাট দিস ইজ দ্য প্রবাবলি দ্য টাইম ওয়েন ইনভেস্টমেন্ট শুড বি মেড।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আরেকটা কথা, অনেক সময় হয় মানে আমি একেবারে সাধারণ ইনভেস্টরদের পয়েন্ট অফ ভিউ, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এইটা চেঞ্জ করা ফ্রিকোয়েন্টলি, এইগুলো থেকে কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের জন্ম না? আপনি প্রথম দিকে একটা আলোচনায় বলছিলেন আমার মনে আছে যে যতই মার্কেট পড়ুক একটা সময় একটা ঘুরবে, সাইক্লিক্যাল অ্যাকচুয়ালি। তো সেই আঙ্গিক থেকে যদি আমরা দেখি যে এটা যদি চেঞ্জ হয়ও, তাহলেও কি আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকতে পারি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, যে আলটিমেটলি আমরা যে রিটার্নটা পাবো সেটা হয়তো ব্যাংকে রাখা টাকার থেকে বেশিই হবে, বা ট্যাক্স ফ্যাক্স দিলেও? আপনার
1: দেখুন, আপনি
0: পার্সপেক্টিভটা
1: তো
0: কি?
1: নিজেই আপনি বলে দিয়েছেন কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স, মানে যদি আপনার গেইনস হয় তাহলেই তো আপনি ট্যাক্স দেবেন না। আর ব্যাংকে কি হয় কি, আমরা এফডি তে রাখি আর যেটা আমরা পাই 6-7% পাই, তারপরে ওর উপরে ট্যাক্স দিতে হয়। তো আমাদের যে অপরচুনিটি কস্ট অফ ইনভেস্টিং ইন ইকুইটি সেটা তো অনেক কমে গেছে। আই উড রিয়েলি ওয়ান্ট গভর্নমেন্ট যদি একটা ট্যাক্স বেনিফিট দিয়ে যায় ফর এফডিজ অলসো, তাহলে লোকজনের খুব একটা রিস্ক নিতে হয় না ফর জেনারেটিং গুড পোস্ট ট্যাক্স রিটার্নস। বাট আমার মনে হয় কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স বাড়বে, কিন্তু দেখুন আমরা হচ্ছে ক্যাপিটাল ডেফিশিয়েন্ট কান্ট্রি, আমাদের অনেক টাকার দরকার আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ করার জন্য। তো আমার মনে হয় না কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স খুব একটা বাড়াবে গভর্নমেন্ট। তো আমার মনে হয় কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স ইজ আ স্মল ট্যাক্স টু পে, স্পেশালি ইফ ইউ হোল্ড ফর এ লং পিরিয়ড অফ টাইম, আপনি যদি ধরে থাকতে পারেন আর পিরিয়ডিক্যালি ইনভেস্ট করুন, তাহলে আপনার একটা সাইকেল আসবে যখন মার্কেট উইল ডু ওয়েল, অ্যান্ড দ্যাট টাইম আই থিঙ্ক ইউ নো ইউ শুড ইউ নো ট্রাই টু বুক প্রফিটস, অ্যান্ড দেন ইজ দ্য কোয়েশ্চেন অফ ট্যাক্স অ্যারাইজেস।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক নম্বর।

বাবা ভূত, ছানা ভূত, খোঁড়া ভূত, কানা ভূত, কাঁচা ভূত, পাকা ভূত, সোজা ভূত, বাঘুত, ছানা ভূত, খোঁড়া ভূত, কানা ভূত, কাঁচা ভূত, পাকা ভূত, সোজা ভূত।

0: পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠে যাওয়া যাক,
2: কোরমা কালিয়া পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়া পোলাও, জলদি লাও।

0: বাবা ভূত, ছানা ভূত, খোঁড়া ভূত, কানা ভূত, কাঁচা ভূত, পাকা ভূত, সোজা ভূত, বাঁকা ভূত, রোগা ভূত, মোটা ভূত, আধা ভূত, গোটা ভূত, আরো হাজার ভূতের রাজা।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে, কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেড লাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: এই মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করেন বা ইনভেস্টার, তাদের ক্ষেত্রে মানে আপনার এক্সপিরিয়েন্সটা কি, মেট্রো সিটির বিয়ন্ড মেট্রোস, টিয়ার 2, টিয়ার 3 সিটির এইগুলো থেকে কিরকম মানে গ্রোথ হচ্ছে ইনভেস্টার আসা, না সামথিং নিডস টু বি ডান টু ইনক্রিজ অর ফেসিলিটেট আ ডিপার পেনিট্রেশন ইন্টু টিয়ার 2, টিয়ার 3 অর ইভেন বিয়ন্ড সিটিজ?
1: দেখুন, আমি অ্যাম্ফি বোর্ডে আছি, আমাদের কালকেই মিটিং হয়েছিল। এটা আমরা যে অ্যাডভার্টাইজিং করি মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, সেটা আমরা এখন রিজনাল ল্যাঙ্গুয়েজেস এ ক্যাম্পেইন করব। আমরা দেখেছি কি লাস্ট 3-4 বছরে B30 সিটিজ বা বিয়ন্ড দ্য টপ

30 সিটিজ থেকে অনেক টাকা আসছে। একটা তো ইনফরমেশন লোকজনের অ্যাওয়ারনেস বেড়ে গেছে। দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট কি দ্য ইজ অফ ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ডস হ্যাজ ইনক্রিজ। এখন খুবই সহজ হয়ে গেছে থ্রু ইন্টারনেট, থ্রু ফোন ব্যাঙ্কিং, থ্রু অ্যাপস, থ্রু ইন্ডাস্ট্রি অ্যাগ্রিগেটর অ্যাপস, আপনি খুব ইজিলি ইনভেস্ট করতে পারেন আর নিজের পোর্টফোলিওকে ট্র্যাক করতে পারেন। তো তাই জন্য B30 সিটিজ থেকে অনেক বেশি পার্টিসিপেশন হচ্ছে। B20-তে অনেক এক্সিস্টিং ইনভেস্টার্স আছে, কিন্তু নতুন ইনভেস্টার যারা আসছে সেটা সব B30 সিটিজ থেকে আসছে। তো মার্কেটে যেই লোকজনের এক্সপিরিয়েন্স হয়েছে কি মার্কেট, ইকুইটি মার্কেট, লোকজন এখন বুঝে গেছে কি যদি আপনাকে ইনফ্লেশনকে বিট করতে হয় আর আপনি যদি লং টার্ম ভালো রিটার্ন করতে চান, আপনি যদি পারতে চান, তাহলে ইনভেস্টমেন্টস ইন মিউচুয়াল ফান্ডস ইজ আ ভেরি সেফ অপশন কম্পারেটিভলি। আর একটা খালি আমি একটা জিনিস বলবো কি একটা যদি মিস্টেক করে লোকজন কি নিজে নিজে করে নিতে চায়, ডু ইট ইউর সেলফ, এটা একটা ইনভেস্টমেন্ট ইজ আ স্পেশালাইজ জব। আর ইভেন দ্য ডিস্ট্রিবিউটর আর অ্যাডভাইজার হ্যাজ ফার মোর এক্সপিরিয়েন্স দেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স। তাই জন্য আমার মনে হয় কি এটা আপনি একটা ভালো করে ফিনান্সিয়াল প্ল্যানটা বানান একটা ডিস্ট্রিবিউটর বা কারোর সঙ্গে বসে যে সেভি রেজিস্টার্ড হবে, আর তারপরে আপনি যদি ইনভেস্টমেন্ট জার্নিটা করবেন তাহলে আপনার এই যে উতার চড়া হচ্ছে, উপর নিচে হচ্ছে, ওই ভলাটিলিটি আপনার জন্য কাজ করবে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনার কথা শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল যে আমরা সবাই যখন ওই খুব ক্রিকেট ম্যাচ ট্যাচ দেখি তখন রোহিত শর্মা এসে বলেন যে মিউচুয়াল ফান্ড থেকে, এই যে মানে আপনাদের যেটা বলতে চাইছেন সেটা এসে একজন সেলিব্রিটি একজন স্টার ক্রিকেটার তিনি বলছেন, এইটা কি ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বৃদ্ধিতে বা ওভারঅল একটা স্কেল আপ করতে কোনোভাবে সাহায্য করে, বা গোয়িং ফরওয়ার্ড এই ধরনের আরো কিছু উদ্যোগ দেখা যাবে?
1: দেখুন, আমরা তো নিজে ডিবেট করি কি, আমরা তো সাধারণ মানুষের জন্য করছি, কিন্তু আমরা দেখেছি কি, আমাদের ইন্ডিয়াতে যদি সেম কথা যদি কোনো একটা বড় লোক বলে, যে ক্রিকেটার বা একটা ফিল্ম স্টার, তাহলে ওর ইম্প্যাক্ট একটু বেটার হয়। তো এটা আমাদেরও মাথায় চলছে কি আমরা সেলিব্রিটি ইউজ করব কি করব না, কিন্তু আমাদের বেসিক্যালি আমরা চাইছি লোকজনকে বলা কি লং টার্ম ইনভেস্ট করো, আর রোজ রোজ দেখো না, আর ডাটে রাহো লাগে রাহো, ওই ধরনের আমরা একটা সিম্পল মেসেজ বলতে চাইছি।
0: যার মধ্যে একটা যার কাছে খুব স্ট্রাইকিং একটা কথা আর কি।
1: হ্যাঁ, একটা সিম্পল মেসেজ, সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড, এন্ড সো দ্যাট ইজ দ্য আইডিয়া। বাট আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজে করব, আর উই উইল ট্রাই টু গো ওয়ান লেভেল ডিপার ইন টার্মস অফ মেসেজিং, ইন ট্রাইং টু এক্সপ্লেইন দ্য বেনিফিটস অফ মিউচুয়াল ফান্ডস।
0: ওয়ান লাস্ট কোয়েশ্চেন ইস বাগলা, যে এই যে ধরুন আমরা অনেক কিছু ব্যাপারে জানলাম কিভাবে স্কেল আপ করতে হবে, কি করে পেনিট্রেশনটাকে আরো ডিপার করে টিয়ার টু টিয়ার থ্রি সিটিজে নিয়ে যেতে হবে, এই সব শোনার পর টকিং অ্যাবাউট ট্রাস্ট মিউচুয়াল ফান্ড ইন পার্টিকুলার, গোয়িং ফরওয়ার্ড আপনাদের স্ট্র্যাটেজিসগুলো কি হবে? ধরুন আগামী 1 ইয়ার লেটস সে, অর মেবি 1.5 ইয়ার, কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আপনারা এগোবেন?
1: দেখুন, আমরা দেখেছি কি মার্কেটে এখন গোল্ডও ভালো করছে, সিলভার ভালো করছে, লার্জ ক্যাপসে ভালো গ্রোথ থাকে, ভলাটিলিটি লেস থাকে। তো আমরা 2-3টে ফান্ড লঞ্চ করব উইচ আর স্লাইটলি প্রোটেকশন ওরিয়েন্টেড, লাইক ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বা মাল্টি অ্যাসেট বা লার্জ এন্ড মিড ক্যাপ। আমার মনে হয় কি এই 7-8খানা যদি ফান্ড থাকে, তাহলে একটা ইনভেস্টরের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যায়। আর আমরা চাই না কি আমরা খুব একটা থিমেটিক বা সেক্টোরাল ফান্ডস করি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আমরা চাই কি আমাদের রিচটা একটু বেড়ে যাক, আমাদের ডিস্ট্রিবিউটর যারা আমাদের সঙ্গে কাজ করে ওরা আমাদের, আমরা ওই সংখ্যাটা বাড়াতে চাই। আমরা চাই কি মোর অ্যান্ড মোর ইনভেস্টার্স ডু SIP উইথ আস। তো আমরা এখন 20-25খানা লোকেশনে আছি, অ্যান্ড উই আর ট্রাইং টু রিচ মোর অ্যান্ড মোর Indian investors going forward.

0: যদিও আপনি শুরুতে বলেছিলেন যে বাংলায় কতটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা সাবলীল হবেন, কিন্তু দেখলাম একটা আপাত জটিল বিষয় নিয়ে অত্যন্ত সাবলীল প্রাঞ্জল ভাষায় বাংলাতেই আপনি ব্যাপারটা ব্যাখ্যা করলেন। বরঞ্চ আমি অনেকবার ইংরেজিতে শিফট করেছি, আপনি একেবারেই বাংলাতেই নিজেকে রেস্ট্রিক্টেড রেখেছেন। একটু আমি সাম আপ করার চেষ্টা করছি আপনি যা বললেন, কারেক্ট মি ইফ আই এম রং।
1: প্লিজ প্লিজ,
0: এই
1: আমি
0: মুহূর্তে
1: একটা অপ্রবাসী বাঙালি।
0: একদমই, এটা একদম ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড।
1: প্লিজ সাম আপ, প্লিজ।
0: হ্যাঁ হ্যাঁ, যে যতই ভোলাটাইল সিচুয়েশন হোক, নাথিং টু প্রেস দ্য প্যানিক বাটন, অর্থাৎ অন দ্য কন্ট্রারি, আমরা এই ক্রাইস বা বিনিয়োগকারীরা এই ক্রাইসিস সিচুয়েশনটাকে অপরচুনিটিতে টার্ন করতে পারে। ইনস্টিড অফ জাস্ট কামিং আউট অফ দ্য মার্কেট, কন্টিনিউ করে যেতে হবে, স্টে ইনভেস্টেড থাকতে হবে এবং স্টে ফোকাসড, একটু বোধহয় ডিসিপ্লিন থাকারও দরকার আছে ইনভেস্টার হিসেবে। এবং যেটা আপনি বললেন যে আবার যখন সাইকেলটা ঘুরে ভালো পরিস্থিতি আসবে, তখন তারা লং টার্মে যেটুকু যদি শর্ট টার্মে কিছু লস হয়ও সেইটা কভার আপ করে নেওয়ার সুযোগ থাকবে। আর যদিও বিভিন্ন টাইপস অফ মিউচুয়াল ফান্ড আছে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে হয়তো মিড ক্যাপ ফান্ডসের ইয়ে খুব ভালো, কিন্তু যদি আমরা একটা মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি, তাহলে বোধহয় বিনিয়োগকারীদের ক্ষেত্রে একটু ঝুঁকিটার মিটিগেটেড হয়, একটু কাইন্ড অফ হেজিং হয়ে যায় রিস্কটা, এবং তারা আলটিমেটলি যেটুকু লস হওয়ার কথা সেটা না করে একটা ইয়ের দিকে, লাভের দিকে যেতে পারেন লং টার্মে। আমি কারেক্ট মি ফ্রেন্ড রম, এইরকমই আপনি বলতে চেয়েছেন তো?
1: না, এটাই আমি বলতে চাইছিলাম। আমার খালি এটাই অ্যাডভাইস, সেটা সেই টাকাটাই আপনি ইকুইটি মার্কেটে লাগাবেন, যেটা আপনার 5-10 বছরে লাগবে না। আর তারপরে যে ইন্ডিয়া গ্রোথ হবে, কোম্পানিজ গুলো গ্রো করবে, ওদের মার্কেট ক্যাপ বাড়বে, পোর্টফোলিও বেড়ে যাবে। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনভেস্ট ইন ইকুইটি ফান্ডস।
0: থ্যাংক ইউ সো মাচ মিস্টার বাগলা, ইট ওয়াজ ফ্যাসিনেটিং অ্যান্ড ওয়ান্ডারফুল টকিং টু ইউ। আমি নিশ্চিত আমাদের সঙ্গে আজকে যারা যোগ দেবে এবং যারা এই আলোচনাটা পরে দেখবেন, তারা কিন্তু এই লক্ষ লক্ষ বিনিয়োগকারী, তাদের একটা বড় অংশই বিনিয়োগ করেন, তারা অনেক উপকৃত হবেন। কারণ আলটিমেটলি যেটা বললেন, গেন করতেই হবে, কারণ গেন লাভ করলে গেনের মধ্যেই কোথাও না কোথাও সাস্টেনেবিলিটিটাও লুকিয়ে থাকে, বিশেষ করে ভোলাটাইল সিচুয়েশনে, যাতে আমার একটা ভবিষ্যতের জন্যে লাভের ইঙ্গিত থাকে, সেই দিকেই সকলের তাকিয়ে থাকা উচিত। অন দ্যাট স্পিরিটেড নোট, আমি নিশ্চিত আবার ভবিষ্যতে সুযোগ হবে আপনার সঙ্গে কথা বলার, যাতে আমাদের বিনিয়োগকারীরা আরও বেশি করে উপকৃত হতে পারেন, যে আপামর জনগণের মধ্যে যে বিনিয়োগকারী রয়েছেন তারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মিস্টার বাগলা।
1: থ্যাংক ইউ দাদা, নমস্কার। থ্যাংকস আ
0: থ্যাংক
1: লট ফর দিস
0: নমস্কার
1: অপরচুনিটি।
0: নমস্কার।
1: থ্যাংক ইউ।

সত্যি আজ বারবার মনে হয় এই পথ যদি না শেষ হয়। পথ কি সত্যি শেষ হয়েছে? একজন মানুষ চলে যেতে পারেন, একটা জীবন থেমে যেতে পারে, কিন্তু একটা পথ, একজন কিংবদন্তির পথ কখনো শেষ হয় না। তার সিনেমার প্রতিটি ফ্রেমে, তার হাসির প্রতিটি ঝলকে, তার উচ্চারিত প্রতিটি সংলাপে আর লক্ষ লক্ষ বাঙালির স্মৃতিতে আজও তিনি সমানভাবে জীবন্ত। চিরসবুজ স্বপ্নের নায়ক, পর্দা পেরিয়ে আজও হৃদয়ের মানুষ। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার গানে গানে সারাক্ষণ রেডিও বাংলানেট.কমে, সঙ্গে আমি শুভায়ন। গতকাল ছিল 24শে জুলাই। বাংলা চলচ্চিত্রের আকাশে, ইতিহাসে শুধুই একটা তারিখ নয়, এ এক গভীর আবেগের দিন। এই দিনটিতেই 1980 সালে পর্দা নামল এক মহাকাব্যের শেষ দৃশ্য। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই পর্দা নামার পরেই যেন শুরু হলো এক চিরন্তন যাত্রা। আজকের এই বিশেষ পর্বে আমরা শুধু একজন অভিনেতাকে স্মরণ করব না, আমরা ফিরে দেখব এক স্বপ্নময় যুগকে, একটা অনুভূতিকে, একটা নামকে, যার নাম আজও উচ্চারণ করলেই বাঙালির মন হৃদয় ভরপুর হয়ে ওঠে, একটা গুজবাম্পস অনুভব করি। চলুন, স্মৃতির রুপলি পর্দায় আবারও ফিরিয়ে আনি সেই চিরচেনা হাসিকে, মহানায়ক উত্তম কুমার, বঙ্গজীবনের অঙ্গ, হ্যাঁ, যিনি আমাদের জীবনের খাতার প্রতিটি পাতায় পাতায় লেগে আছে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

তেসরা সেপ্টেম্বর ১৯২৬, আহিটলার মামার বাড়িতে শঙ্খধ্বনির মধ্যে দিয়ে জন্ম নিল এক শিশু, নাম রাখা হলো অরুণ কুমার চট্টোপাধ্যায়। সেই ছোট্ট ছেলেটি একদিন হয়ে উঠবেন বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে বড় তারকা, সেটা কে জানত। ১৯৮০ সালের ২৪শে জুলাই তিনি হঠাৎ নেমে গেল, কিন্তু সত্যিই কি নিবলেন? আজও তার সিনেমা বিক্রি হয়, তাকে নিয়ে লেখা বই বিক্রি হয়, তার গান নতুন প্রজন্ম শোনে, তার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, বাজারের ভাষায় যাকে বলে সেলিব্রিটি। উত্তম কুমার মৃত্যুর কয়েকশো দশক পরেও সেই পরীক্ষায় প্রথম সারিতেই রয়েছেন। আজ যাকে আমরা বলি মহানায়ক, যাকে সেই নামে চিনি, তার সুর গল্পটা ঠিক কতটা রূপকথার মতো ছিল ছিল না। একটা মজার তথ্য দিয়ে শুরু করা যাক, তিনি কিন্তু প্রথম থেকেই উত্তম কুমার নাম নিয়ে সিনেমায় আসেননি। ১৯৪৮ সালে দৃষ্টিদান ছবিতে আমরা তাকে পাই অরুণ কুমার চট্টোপাধ্যায় নামে। তারপর ১৯৪৯ সাল কামনা ছবিতে তিনি হাজির হন উত্তম চ্যাটার্জি নামে। এর পরে ১৯৫১ সালে শহরাত্রি ছবির সময় থেকেই স্থায়ীভাবে গ্রহণ করেন সেই নাম, যা পরবর্তীকালে হয়ে উঠবে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল পরিচয়। উত্তম

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: এই গায়ের নামে তো হরি পোষায় না।
1: তুমি কাদের বাড়ির মেয়ে গা? বেশ সুন্দর তো।
2: আসতে মানা যেতে মানা, কথা বলিতেও মানা, বলি ভাবিতে তো মানা না।
3: নাম বদলালেই তো ভাগ্য বদলায় না? একের পর এক ছবি ব্যর্থ হতে লাগলো। এতটাই ব্যর্থতা ঘিরে ধরলো তাকে যে ইন্ডাস্ট্রিতে অনেকেই রসিকতা করে বলতে শুরু করেছিলেন FMG অর্থাৎ ফ্লপ মাস্টার জেনারেল। ভাবা যায়, যাকে আমরা আজ চলচ্চিত্রের আকাশে সর্বকালের শ্রেষ্ঠ নক্ষত্র বলে মানি, এক সময় তিনি ছিলেন ব্যর্থতার প্রতীক। কিন্তু ইতিহাসের নিয়মই বোধ হয় এমন, মহানায়করা হারেন না, হার মানেন না। 1952 সালে মুক্তি পেল বসু পরিবার, সেই ছবির মাধ্যমে প্রথমবার দর্শক একটু চিনতে শুরু করলেন তাকে। আর সেই বছরই বাংলা ছবির ইতিহাসে এলো এক অনন্য অধ্যায়, 74.5, আদ্যপান্ত হাসির ছবি। নায়ক মূলত তুলসী চক্রবর্তী, নায়িকা মালিনী দেবী। কিন্তু সেই মেজবাড়ির গল্পের মাঝেই দুই তরুণ তরুণীর ছোট্ট উপস্থিতি দর্শকের নজর কেড়ে নিল। সেই দুই মুখ উত্তম কুমার ও সুচিত্রা সেন, যেখানেই শুরু হলো তার একসঙ্গে পথ চলা, সেইখানেই প্রথমবার দর্শক অনুভব করলেন এদের মধ্যে যেন কোথাও একটা আলাদা রসায়ন আছে। তবে বাংলা চলচ্চিত্রে সেই কিংবদন্তি জুটির জন্ম তখনও হয়নি, তার জন্য অপেক্ষা করতে হয়েছিল আরও কিছুদিন। তারপর এলো 1954 সাল, অগ্রদূতের পরিচালনায় মুক্তি পেল অগ্নি পরীক্ষা। আর তারপর বাকিটা ইতিহাস। বাংলার প্রেম নতুন ভাষা পেল, রূপলি পর্দা পেল তার সর্বকালের শ্রেষ্ঠ রোমান্টিক জুটিকে। জন্ম নিল এক কিংবদন্তি জুটি, উত্তম কুমার ও সুচিত্রা সেন। দর্শক তাদের শুধু দেখতেন না, তাদের ভালোবাসতেন, তাদের মধ্যে নিজেদের স্বপ্ন খুঁজে পেতেন। আর সেই মুহূর্ত থেকে FMG-র সমস্ত তকমা, ব্যঙ্গ, ব্যর্থতা, সমস্ত প্রত্যাখ্যান পিছনে পড়ে গেল। শুরু হলো এক নতুন যাত্রা, একজন অভিনেতা নয়, একজন মহানায়কে। আর সেই কারণেই উত্তম কুমারের জীবন আমাদের আজও শেখায়, ব্যর্থতা কখনো শেষ কথা বলে না। যে মানুষটিকে একদিন ফ্লপ মাস্টার জেনারেল বলা হয়েছিল, সেই মানুষটি পরবর্তীকালে হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের আকাশে ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল, স্বপ্ন দেখা সাহস যোগানকারী নক্ষত্র। নিজেকে বিশ্বাস করার শক্তি আর কখনো হাল ছেড়ো না, হাল না ছাড়ার নামই হচ্ছে মহানায়ক উত্তম কুমার।
4: কেন তুমি গাইতে পারো, আমি পারি না? গানের আছেটা কি?
2: সারেগামা পাধানি সা।
5: এ মা, এ তো সারেগামা।
4: এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিলে গান হয়।
2: গামা পাসানি পা গামা গা, গামা পা মা গামা গা রে সা।
5: এই তুমি গান জানো?

0: bist du.
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

অগ্নি পরীক্ষার পর তার জয়যাত্রা সত্যি শুরু হয়ে গেল। তার নিজের ছবির ভাষাতেই বলা যায় যাত্রা হলো শুরু। সুচিত্রা সেনের সঙ্গে আবার সুচিত্রা সেন ছাড়াও একের পর এক ছবি মুক্তি পেল আর সাফল্যের রং পেতে লাগলো। ইনফ্যাক্ট সাফল্যের নতুন সংজ্ঞা লিখতে লাগলো। আর 1956 সালে আমরা দেখলাম উত্তম কুমারের আর এক নতুন রূপ। শুধু অভিনেতা নন, তিনি হয়ে উঠলেন প্রযোজক উত্তম কুমার। ব্রিটিশ উপন্যাস র্যান্ডম হার্ভেস্টের অনুপ্রেরণায় নির্মাণ হল কালজয়ী ছবি হারানো সুর। সুচিত্রা সেনের সঙ্গে অনবদ্যতার রসায়ন, অজয় করের সংবেদনশীল নির্মাণ আর হৃদয় ছুঁয়ে যাওয়া সঙ্গীত সব মিলিয়ে হারানো সুর শুধু একটি হিট ছবি হয়নি, বাংলা সিনেমার ইতিহাসে একটা নতুন মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছিল। বক্স অফিসে তৈরি হয়েছিল নতুন রেকর্ড। আর আজও যখন ছবিটির কথা মনে পড়ে, মনে ভেসে আসে সেই সুর, সেই আবেগ, সেই গান, সেই সোনালি যুগের ভালোবাসা, বিশেষ করে গীতাদত্তের কণ্ঠে সেই অমর গীতি তুমি যে আমার ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও, দাদরা।

0: বিলাসী, বিলাসী, কি রানীমা
1: ঘুমের তৈরি।

উত্তম কুমারকে আমরা অনেকেই রোমান্টিক নায়ক হিসেবেই মনে রাখি, কিন্তু একজন শিল্পীর প্রকৃত কৃতিত্ব তখনই বোঝা যায় যখন তিনি নিজের তৈরি করা জনপ্রিয় ইমেজকেও ভেঙে ফেলার সাহস দেখান। 1964 সালেই আমরা এমন এক উত্তম কুমারকে পেলাম যিনি তার রোমান্টিক ইমেজকে দুমড়ে মুচড়ে খান খান করে অভিনয় করলেন এক জটিল ধূসর চরিত্রে, লাল পাথর। চরিত্রের গভীরতা, আবেগের সংঘাত এবং ব্যক্তিত্বের অন্ধকার দিক সব কিছু মিলিয়ে উত্তম কুমার দেখিয়ে দিলেন তিনি শুধু প্রেমের নায়ক নন, অভিনয়েরও নায়ক। পরে এই ছবির হিন্দি সংস্করণ তৈরি হলেও অনেকের মতে বাংলা ছবিটির আবেগ ও অভিনয়ের উচ্চতাকে হিন্দি স্পর্শ করতে পারেনি। তারপর এলো 1965, সংখ্যায় মাত্র 3টি ছবি কিন্তু বৈচিত্র্যের বিচারে অনন্য। প্রথমেই থানা থেকে আসছি, জেবি প্রিসলির বিখ্যাত ওয়ান ইন্সপেক্টর স্কলের ছায়া অবলম্বনে নির্মিত, যেখানে উত্তম কুমার অভিনয় করলেন সাব ইন্সপেক্টর তিনকড়ি হালদারের চরিত্রে। কঠোরতা, সংযম, রহস্যময়তা সব কিছু মিলিয়ে একেবারে অন্যরকম উত্তম কুমার। একই বছরে মুক্তি পেল রাজকন্যা এবং সূর্যতপা, কিন্তু 1965 সালের সবচেয়ে বড় চমক লুকিয়ে গেল বা লুকিয়েছিল আরেকটি ছবিতে। ঠিক ধরেছেন, সেই সম্পর্ক কি সেই চমক? সেই ছবিতে উত্তম কুমার অভিনয় করলেন একেবারে নেগেটিভ শেডের চরিত্রে। এত সূক্ষ্ম এবং নিখুঁত অভিনয় করেছিলেন তিনি যে ছবির প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক বুঝতেই পারেননি আসল অপরাধী কি। আজও বাংলা রহস্য রোমাঞ্চ সিনেমার ইতিহাসে এই অভিনয় এক তাৎপর্য, এক অনন্য নজির। আর সেই ছবিতেই ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গান।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেড

1966 অনেকের মতে উত্তম কুমারের কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলির একটি। এই বছর আমরা পেলাম রাজদ্রোহী, পেলাম শঙ্খবেলা, আর পেলাম সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি, প্রথম কাজ মানিকবাবুর সঙ্গে উত্তম কুমারের নায়ক। শঙ্খবেলা নিয়েও একটি মজার ঘটনা রয়েছে। শোনা যায়, সেই সময় মহানায়ক উত্তম কুমার আর হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্কের কিছুটা দূরত্ব হয়েছিল, ফলে মুম্বাই থেকে ডেকে আনা হয় মান্না দেকে প্লেব্যাকের জন্য। অনেকেই দ্বিধায় ছিলেন, উত্তম কুমার নিজেও ছিলেন, কিছুটা প্রকাশ করেননি, দর্শক কি মেনে নেবেন, কিন্তু ফল হলো ঠিক উল্টো। ছবি তো হলো সুপারহিট, গানও সুপারহিট, আর মান্নাদের কণ্ঠে উত্তম কুমার যেন নতুন সুর খুঁজে পেলেন। তবে 1966 সালকে বিশেষ করে আরও তুলে ধরে আরেকটি বিষয়। আমরা এতদিন দেখেছি অভিনেতা উত্তম কুমার, গায়ক উত্তম কুমার, প্রযোজক উত্তম কুমার, এবার আবির্ভাব ঘটল পরিচালক উত্তম কুমারের। সুপ্রিয়া দেবীর বিপরীতে নির্মাণ করলেন অসাধারণ সফল ছবি শুধু একটি বছর। বহু বছর পর শিল্পী সংসদের উদ্যোগে বনপলাশের পদাবলী পরিচালনার দায়িত্ব উত্তম কুমার কাঁধে তুলে নিয়েছিলেন। এমনকি দুই পৃথিবী ছবিতেও আমরা দেখেছি শুটিং চলাকালীন পরিচালক পীযূষ বসুর আকস্মিক প্রয়াণের পর অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব তিনি নিজে গ্রহণ করেছিলেন। 1966 সালেই আমরা আরও এক নতুন রূপের সন্ধান পাই। ঠিক ধরেছেন, সঙ্গীত পরিচালক উত্তম কুমার তাল তুমি আলেয়া ছবিতে তার সঙ্গীত পরিচালনায় গান গিয়েছিলেন স্বয়ং আশা ভোঁসলে। তাই বারবার মনে হয় উত্তম কুমারকে শুধু নায়ক বললে ভুল হবে, অন্যায় হবে, তিনি ছিলেন একাই একটা প্রতিষ্ঠান। অভিনেতা, গায়ক, প্রযোজক, পরিচালক, সঙ্গীত পরিচালক প্রতিটি ভূমিকাতেই সমানভাবে উজ্জ্বল, আর সেই কারণেই তিনি শুধু মহানায়ক নন, তিনি হচ্ছেন বাংলা চলচ্চিত্রের আকাশের এক সম্পূর্ণ যুগ, দ্য হিরো আলটিমেট।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কী খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শ্যুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে, উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে ভিয়েতনাম। এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই? আলফের চুড়োতে উট পাখি উড়ছে,

0: ঠোঁট থেকে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্তুক আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এই প্রাপ্তি হোল না নাও এই প্রাপ্তি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যদি মানুষগুলো ফুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ফুল হতো রে।

উত্তম কুমারের অভিনয় নিয়ে যত কথা বলা যায়, তার পর্দায় উপস্থিতি নিয়ে তার চেয়েও বেশি কথা বলা যায়। আর একটা বিষয় ছিল সত্যি বিস্ময়কর, তিনি বিভিন্ন শিল্পীর কণ্ঠে লিপ দিয়েছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দর্শকের মনে হয়েছে গান যেন তিনি গাইছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে উত্তম কুমারের মুখ, এ যেন বাংলা সিনেমার এক স্বর্ণযুগের প্রতীক। আবার শ্যামল মিত্রের গানেও তার উপস্থিতি পেয়েছে এক অন্য মাত্রা। কিন্তু এই দীর্ঘ পথ চলায় ব্যতিক্রমও এসেছে। জীবন তৃষ্ণা ছবিতে তার জন্য প্লেব্যাক করেছিলেন ভূপেন হাজারিকা, আর তারপর এলো এক সেই স্মরণীয় গান সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত। উত্তম কুমারের বিশেষত্ব ছিল এটাই, যে শিল্পীরই কণ্ঠ হোক না কেন, পর্দা তাকে নিজের করে নিতে হবে, তিনি পারতেন। এরই মধ্যে মুক্তি পেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে উত্তম সুচিত্রা জুটির আর এক উল্লেখযোগ্য ছবি চন্দ্রনাথ। এই ছবিকে ঘিরেও রয়েছে একটি ঐতিহাসিক তথ্য। কলকাতার বিখ্যাত মেট্রো সিনেমা হলে প্রদর্শিত প্রথম বাংলা ছবি হল চন্দ্রনাথ। এর আগে সে প্রেক্ষাগৃহে কোনো বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হয়নি। এটাই তখনকার সময়ে বাংলা সিনেমার জনপ্রিয়তা এবং উত্তম সুচিত্রা জুটির গ্রহণযোগ্যতার এক বড় স্বীকৃতি। আর মহানায়কের এক বিশেষ অভ্যাস তো ছিলই, তিনি নিয়মিত বিদেশি সিনেমা দেখতেন, নতুন নতুন অভিনয় কৌশল শিখতেন, বিশ্ব সিনেমার প্রবণতা পর্যবেক্ষণ করতেন, কিন্তু কখনো কাউকে নকল করতেন না। বরং সেই অভিজ্ঞতাগুলোকে নিজের ব্যক্তিত্ব, নিজের দৃঢ়তা, নিজের স্বাভাবিকতা

ওরে শুন শুন গেরোবাদ, ঠোপ থেকে বেরোবাদ, আকাশটা পেরোবাদ, যা রে যা উড়ে যা, যা রে যা। ওরে শোন শোন গেরোবাদ, ঠোপ থেকে বেরোবাদ, আকাশটা পেরোবাদ, যা রে যা উড়ে যা, যা রে যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা যা যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি।

0: এই দেখো মহিন বাবু, একদিনে বুঝি গলা দিয়ে গান বেরোলেন।
1: আচ্ছা শ্যামাচরণ দা,
0: হ্যাঁ
1: আজ তোমার কি রূপ?
0: টাকা চাই তো? দেবো দেবো, তোমাদের বাপ মায়ের আশীর্বাদে দাদাবাবু যখন সেরে উঠেছেন তখন দেবো। এই দেখো দেখো দেখো দেখো দেখো, এই দেখো।

0: না জানি কি গুরু অপরাধে বহু লজ্জা দিতেছে শ্রীহরি।
1: হিরোর চান্সটা তাহলে নেবেই রাখা হরি।
0: কথা বলো না মহেন্দা।
2: কেন?
0: সুভদা সেরে উঠেছেন, তাই বড় মা বলেছেন যে সামনের সপ্তাহে একটা প্লে দেবে,
2: তাই নাকি?
0: হ্যাঁ, আর আমাকে সেখানে গাইতে হবে।
3: আমি হিরো হব। হ্যাঁ মোদি মোদি।

0: ঝাড়বে না খুলবে ভাই জোর বারাত আপনা হাত জগন্নাথ করবে ভাই বাজি মাত আপনা হাত জগন্নাথ করবে ভাই বাজি মাত
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট.com এর ওয়েব তরঙ্গে
3: বাঙালির আর

যাত্রা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

চলে এলাম 1963 সালে, উত্তম কুমারের কর্মজীবনের এক অসাধারণ বছর। এই বছরই আমরা পেয়েছিলাম বাংলা সিনেমার অন্যতম সেরা কমেডি ক্লাসিক ভ্রান্তিবিলাস। উইলিয়াম শেক্সপিয়ারের দ্য কমেডি অফ এরার্স এর সূত্র ধরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত কাহিনীর অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে উত্তম কুমার অভিনয় করেছিলেন জগৎবরে, চিরঞ্জিৎ ও চিরঞ্জিৎ। সঙ্গে ছিলেন চাকর কিঙ্কর চরিত্রে ভানু বন্দ্যোপাধ্যায়। হাস্যরস, বিভ্রান্তি আর দুর্দান্ত অভিনয় ভরপুর এই ছবিটির আর একটি বিশেষ তথ্য হল, পরিচালনায় ছিলেন মনু সেন আর ছবিটির প্রযোজক ছিলেন স্বয়ং উত্তম কুমার। একই বছরে মুক্তি পেল আর এক স্মরণীয় ছবি দেওয়ানিয়া, তনুজার প্রথম বাংলা ছবি, শ্যামল মিত্রের প্রযোজনা, এবং প্রথমবার প্লেব্যাক সিঙ্গিং করলেন উত্তম কুমারের হয়ে শ্যামল মিত্র। আজও শুনলে মন ভরে যায়, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আর একটি বড় মাইলস্টোনের কথা না বললেই নয়, দেওয়ানিয়া ছবিতে উত্তম কুমার সেঞ্চুরি করেছিলেন। হ্যাঁ, ঠিক শুনছেন, দেওয়ানিয়া ছবি ছিল উত্তম কুমারের শততম চলচ্চিত্র। 1963 সালেই আরও একের পর এক সফল ছবি উপহার দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। তপন সিংহের ঝিন্দের মন্দি আজও বাঙালির মনের মধ্যে জুড়ে বসে আছে এক মাইলস্টোন হিসেবে। আবার সঙ্গীত নির্ভর চলচ্চিত্র হিসেবে এসেছিল দুই ভাই, সেই ছবির বিখ্যাত দৃশ্য। বড় ভাই উত্তম কুমার গাইছেন, ছোট ভাই বিশ্বজিৎ বাজাচ্ছেন, তাই বলে দিও সে যেন আসে না আমার দাবে। সিনেমা, গান আর অভিনয়ের দাপট এমন এক অপূর্ব মিলন কেন্দ্র হয়ে উঠেছিল, খুব কম ছবিতেই তা দেখা যায়। এরপরে 1964। আরেকটি আশ্চর্য তথ্য হলো, সেই বছরই উত্তম কুমারের একাধিক ছবি মুক্তি পেলেও একটিতেও সুচিত্রা সেন ছিলেন না, কিন্তু তাতেও বৈচিত্র্যের কোনো অভাব ঘটেনি। আমরা পেয়েছিলাম বিভাস, সেখানে তার বিপরীতে দেখা গেল ললিতা চট্টোপাধ্যায়কে। সেই ছবির বিখ্যাত গান অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মহানায়ক উত্তম কুমারের জীবনে এবং সাফল্য এসেছে, ব্যর্থতাও এসেছে। 1967 ছিল এমন একটা বছর, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে এক অদ্ভুত অধ্যায়। হিন্দি ছবি ছোটি সি মুলাকাত বৈজয়ন্তী মালার বিপরীতে অনেক আশা প্রত্যাশা ছিল, কিন্তু নানা কারণবশত অনেকে অনেক কথা বলে ছবিটি বিশেষ প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য আনতে পারেনি। সেই সময় অবশ্যই শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন এই কারণে উত্তম কুমার। কিন্তু মহানায়করা বোধহয় ভেঙে পড়েন না, তারা সেখানেই আলাদা। তারা ফিরে আসতে জানেন, এরপরে একের পর এক মুক্তি পেল নায়িকা সংবাদ, যেখানে নায়িকা অঞ্জনা ভৌমিক, জীবন মৃত্যু, যেখানে নায়িকা সুপ্রিয়া দেবী। আর তারপর সেই একই বছরে বাংলা চলচ্চিত্র পেল দুটি অমূল্য রত্ন, অ্যান্টনি ফিরিঙ্গি চিড়িয়াখানা। চিড়িয়াখানা ছবিতে ব্যোমকেশ বক্সী চরিত্রে তার অভিনয় তাকে এনে দেয় ভরত পুরস্কার। সেই সময় ভারতবর্ষের জাতীয় স্তরে শ্রেষ্ঠ অভিনেতা স্বীকৃতি হিসেবে এই সম্মান নতুনভাবে প্রতিষ্ঠা করেছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রথম যুগের সেই গৌরবময় ইতিহাসের অংশ হয়ে যান মহানায়ক উত্তম কুমার। এই সময় তিনি প্রযোজনা করলেন শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে গৃহদাহ, যেখানে ছিলেন তিনি, সুচিত্রা সেন ও প্রদীপ কুমার। অন্যদিকে উত্তর ফাল্গুনিতে সুচিত্রা সেনের ডবল রোল চলচ্চিত্র প্রেমীদের আজও মুগ্ধ করে দেয়। 1968 এটি ছবির নাম উচ্চারণ করলেই যেন চোখের সামনে ভেসে ওঠে কলকাতার এক অন্যরূপ চৌরঙ্গি, স্যাটা বোস, ভুলতে কি আমরা পারি, হোটেল শাহজাহানের সেই অভিজাত জগৎ, আর ছাদের ধারে দাঁড়িয়ে অন্ধকারে সেই নিঃসঙ্গতার সুর, বড় একা লাগে। একই বছরে কখনো মেঘ ছবিতে সেই অঞ্জনা ভৌমিক, তার জুটি বিপুল সাফল্য পায়। পুলিশ ইন্সপেক্টরের চরিত্রেও তিনি সমান সাবলীলভাবে রোমান্টিক আবেদন ধরে রাখতে পারেন, তা আবার প্রমাণিত হল কখনো মেঘ ছবিতে। তারপর 1969 চিরদিনের, হ্যাঁ তুমি আমার চিরদিনের, নামের মতোই যেন বাস্তব, হ্যাঁ তিনি আমাদের চিরদিনের। একই বছরে মুক্তি পেল মন নিয়ে, ছবিতে সুপ্রিয়া দেবীর ডবল রোল, আর সেই বিখ্যাত গান ওগো কাজল নয়না হরিণ। তারপর 1970 এলো কলঙ্কিত নয়ন দুটি মন বিলম্বিত লয়, আর এলো এক ঐতিহাসিক অধ্যায় রাজকুমারী, প্রথম বাংলা ছবি যেখানে সুরকার হিসেবে এলেন আরটি বর্মণ। আর তিনি প্রস্তাব রাখলেন উত্তম কুমারের হয়ে প্লেব্যাক করবেন কিশোর কুমার। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন কিশোর কুমারের কণ্ঠে উত্তম কুমারের সঙ্গে ব্যাপারটা মানানসই হবে। সময় উত্তর দিল একটাই, অসাধারণভাবে। এরপরে এলো নিশিপদ্ম, যার হিন্দি রূপান্তর অমন প্রেম পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে কিংবদন্তি হয়ে ওঠে। 1971 ছদ্মবেশী, হাসি, গান, ভুল বোঝাবুঝি আর অসাধারণ বিনোদনে ভরপুর এই চলচ্চিত্র। অবনীশ মিত্র, ড্রাইভার গৌরহরি আর একের পর এক মজার পরিস্থিতিতে কুণ্ডলীকক্ষর পুরকায়স্থের রূপে দর্শকদের মন জিতে নিয়ে অনায়াসে সাফল্য এবং বাণিজ্যিক সাফল্য এনে দেয় এই ছবি। 1972 আলো আমার আলো, এই এত আলো এত আকাশ আগে দেখিনি, আজও বাঙালির নস্টালজিয়ার অংশ। 1973 রাতে রজনীগন্ধা, সোনার খাঁচা, আর সেই সিনেমাতেই যেন বাস্তব কথাটা গানের মধ্যে দিয়ে আমাদের সকলের সামনে উঠে দাঁড়ায়, কি জানে কখনটা পাবি রে জীবনটা। তারপর এলো 1974, যে বছর ভারতের সিনেমায় মুক্তি পায় শোলে ও দিওয়ার। সেই বছরই এলো অমানুষ। এই ছবি শুধু একটি হিট ছবি নয়, এটি ছিল উত্তম কুমারের এক দুর্দান্ত প্রত্যাবর্তন। তিনি পান ফিল্মফেয়ার ইস্ট অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর আর ফিল্মফেয়ার স্পেশাল অ্যাওয়ার্ড। অমানুষ যেন আবার মনে করিয়ে দিচ্ছিল যে মহানায়ক কখনো অস্ত যাননি। শুধু বাংলায় নয়, এই ছবিটি যখন হিন্দিতে রিলিজ হয় বলিউডেও কিন্তু ভালো সাড়া ফেলেছিল। 1975 মৌচাক, নচিকেতা ঘোষের সুর, রবি ঘোষের দাপুটে উপস্থিতি আর উত্তম কুমারের অনবদ্য কমিক টাইমিং। তারপর আমি সেও সখা। এরপর 1979 যখন পেলাম আমরা জীবনের শেষ পর্বেও পরীক্ষা নিরীক্ষা থামেনি তার উপাদান উত্তম কুমারের তরফ থেকে। শরৎচন্দ্রের দেবদাস ছবিতে অভিনয় করলেন তিনি, কিন্তু দেবদাসের নাম ভূমিকায় অভিনয় করতে চাননি। তিনি বললেন রমতেশ বড়ুয়া ও দিলীপ কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবদাস তাদেরই থাক। তাই দেবদাস হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর উত্তম কুমার হলেন
এক অবিস্মরণীয় চরিত্র চুনিলাল। সেই চুনিলালের কণ্ঠে আজও অমর হয়ে রয়েছে সেই নজরুলগীতি, শাওন রাতে যদি। তারপর 1980 কেউ জানতো না বিনা মেঘে বজ্রপাত নেমে আসছে। এক রূপে নয়, দুই রূপে নয়, বহু রূপে আমরা তাকে পেয়েছি। অভিনেতা, গায়ক, প্রযোজক, পরিচালক, সঙ্গীত পরিচালক, সংগঠক সব মিলিয়ে তিনি ছিলেন এক সম্পূর্ণ প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি। তার প্রযোজিত 6টি ছবির মধ্যেই 4টি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত। বিএফজি এর ইতিহাসে তিনি একমাত্র অভিনেতা যিনি 8 বার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করেছিলেন। কিন্তু সব পুরস্কারের উপরে, সব সাফল্যের উপরে, সব পরিসংখ্যানের উপরে একটা জিনিস আজও অমলিন, মানুষের ভালোবাসা। কারণ মহানায়ককে ইতিহাস মনে রাখে না শুধু, মানুষের হৃদয়ে ধারণ করে রাখে। উত্তম কুমার তাই কোনো অতীত নন, তিনি বাংলার চলমান স্মৃতি, চেতনায় মহানায়ক, কোনোভাবে উত্তম নয়।

0: আজ কি করে এলেন?
1: অঙ্ক কষে দেখলাম একের থেকে দুইয়ের জোর বেশি, এলাম দুজনের ইচ্ছে জোরে, আমার আর
0: আমার। আমি কিন্তু ভেবেছিলাম যে আমারই জন্যে

1980 বাংলা চলচ্চিত্রের আকাশ তখনও মহানায়কের আলোয় আলোকিত উজ্জ্বল। সেই সময় তিনি ব্যস্ত ছিলেন এক নতুন ছবির শুটিংয়ে। জর্জ বার্নার্ড শয়ের পিগম্যালিয়নের বিশ্ববিখ্যাত চলচ্চিত্র রূপ মাই ফেয়ার লেডির অনুপ্রেরণায় তৈরি হয়েছিল ছবিটি, যেখানে এক অন্যরকম চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। হ্যাঁ, আমরা কথা বলছি অগভূতি সুন্দরী সেই চলচ্চিত্রকে নিয়ে। 24 জুলাই 1980 সেদিনও ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি, কাজ করছিলেন, সেটি আলো চলছিল, শুটিং চলছিল, সংলাপ বলা হচ্ছিল। কেউ ভাবতেও পারেনি সেটাই হবে মহানায়কের শুটিংয়ের শেষ দিন। হঠাৎ করে নেমে এলো এক অপ্রত্যাশিত বিরতি। শুধু একটি ছবি শুটিংয়ে নয়, একটি সিনেমায়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক মুহূর্তে থমকে গেল এক মহাকাব্যিক যাত্রা। পরবর্তীকালে 1981 সালে অগভূতি সুন্দরী মুক্তি পায় আর দর্শকের চোখের জলে ভেসে যায় রূপলী পর্দা। তারা আবারও ফিরে পান শেষবারের মতো তাদের প্রিয় মহানায়ককে। খুব স্বাভাবিকভাবেই আমরা হারালাম বহু প্রতিভার এক অনন্য আধারকে। তিনি চরিত্রের প্রয়োজনে কখনো পাশ্চাত্য পোশাক, কখনো রাজকীয় সাজ, কখনো আধুনিক স্যুট সবই পরেছেন। তবুও সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেন চুনট করা ধুতি আর গিলে করা পাঞ্জাবিতে। রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতেন, ভালোবাসতেন গাইতে যে কোনো বাংলা গান, কারণ তিনি অবসরে গান গাইতেন। আড্ডা ভালোবাসতেন, মানুষ ভালোবাসতেন, খেতে ও খাওয়াতে ভালোবাসতেন। আর সেই কারণে তিনি শুধু সিনেমার নায়ক ছিলেন না, তিনি ছিলেন বাঙালির ঘরের মানুষ। কিন্তু কি আশ্চর্য, শুটিং ফ্লোর থেমেছে, ক্যামেরা থেমেছে, সংলাপ থেমেছে, কিন্তু তার দৃশ্যগুলো আজও চলছে নতুন প্রজন্মের চোখে, পুরনো দর্শকের স্মৃতিতে আর বাংলা সিনেমার প্রতিটি সোনালী ফ্রেমে। এই তো মহানায়ক, পর্দার বাইরেও যিনি চিরকাল বেঁচে থাকেন। আজ তাকে শুধু স্মরণ করার দিন নয়, আজ তাকে নতুন করে অনুভব করার দিন। 24 জুলাই আমাদের মনে করিয়ে দেয় একজন শিল্পীর শরীর হয়তো একদিন বিদায় নেয়, কিন্তু সত্যিকারের শিল্পীরা কখনো চলে যান না, তারা থেকে যান গানে, সিনেমায়, স্মৃতিতে আর মানুষের ভালোবাসায়। কারণ মহানায়ক মানে সময়ের ওপারে দাঁড়িয়ে থাকা এক চিরকালীন আলো। নিজের গানের কথাতেই যেন তিনি আজও মৃদু হেসে বলতে পারেন, যাই চলে যাই, আমারে খোঁজো না তুমি, বন্ধু খোঁজো না হুল। কিন্তু আমরা কি তার সেই কথা শুনছি, শুনতে পারি না কখনো শুনবো, কারণ তাকে খোঁজা আজও শেষ হয়নি। তার চলে যাওয়ার 46 বছর পরেও তার জন্মশতবর্ষের উদযাপনের আবহে চারিদিকে এখনো একটাই নাম, উত্তম কুমার। তাকে নিয়ে এত আলোচনা চলছে, গবেষণা চলছে, নতুন প্রজন্ম তার ছবি দেখছে, পুরনো প্রজন্ম আবার স্মৃতির সিন্ধুক খুলছে। তাকে খোঁজা শেষ হয়নি, অসম্ভব না, তাকে খোঁজা কোনোদিনও শেষ হবে না। বাংলা ভাষা যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, বাংলা সংস্কৃতি যতদিন থাকবে, বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে, ততদিন থাকবেন মহানায়ক উত্তম কুমার। এক রূপে নয়, দুই রূপে নয়, প্রেমিক, নায়ক, খলনায়ক, ভদ্রলোক, চুনিলাল, ব্যোমকেশ, অ্যান্টনি ফিরিঙ্গি, অসংখ্য রূপে তিনি ছড়িয়ে যাবেন, ছড়িয়ে থাকবেন আমাদের মধ্যে। তাই আজকের এই শ্রদ্ধাঞ্জলির একেবারে শেষে মহানায়কের কথার সঙ্গে সম্পূর্ণ একমত না হয়ে আমরা তাকে আর একবার খুঁজে নেব, একটা বিশেষ উপহার, একটা জানা সারপ্রাইজ দিয়ে, তার নিজের কণ্ঠে গাওয়া, আমাদের হাতে পাওয়া সেই একমাত্র অমূল্য স্মৃতি। কারণ সত্যি উত্তম কুমারের গানের পরে কোনো কথা হয় না। তাই আমি শুভায়ন অনুমতি নিচ্ছি এখনই আড্ডা জাংশনে radiobangladesh.com আপনার কাছে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, আড্ডায় থাকুন, গানে গানে থাকুন। চেতনায় মহানায়ক, অনুভবে উত্তমকে নিয়ে চিরটাকাল দেখা।

ঐতিহাসিক যুগে এদেরকে দেখলে মনে করা হতো যে এরা হচ্ছেন পৌরুষের প্রতীক, এবং বর্তমান যুগেও অনেকেই এদেরকে বেশ সমীহই করেন। এরা হলেন শিকারী, আগে হ্যাঁ হ্যাঁ শিকারী। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডাটা জমতে চলেছে শিকারী এবং শিকারকে নিয়ে। এই শিকার এবং শিকারী একটা চিরকালীন ফ্যান্টাসি কিন্তু আমাদের বাঙালিদের। বেসিক্যালি আমরা যারা পাঠক সম্প্রদায় তারা এই শিকারের গল্প, বন জঙ্গলের গল্প পড়তে অত্যন্ত ভালোবাসি। তবে এই শিকারী ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এই বই খাতার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই শিকারীকে নিয়ে বাস্তবেও এরকম অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

একদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শিকার এবং শিকারি, এটা কতদিন ধরে এই আমাদের মানুষদের মধ্যে এক্সিস্ট করছেন এটা কিন্তু বলা যাবে না। তার কারণ হলো মানুষ সভ্যতার বা মানব সভ্যতার একদম শুরুর দিন থেকেই শিকার এবং শিকারীরা এক্সিস্ট করেন, একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে, যখন কি না মানুষ ওই গুহার মধ্যে থাকতো প্রস্তর যুগে, তখনই কিন্তু এই শিকার এবং শিকারীরা মানব সভ্যতায় রীতিমতন এক্সিস্ট করতেন। তার কারণ হচ্ছে তখন শুধুমাত্র খাবার জোগাড় করার একমাত্র উদাহরণ বা একমাত্র ওয়ে ছিল হচ্ছে শিকার করা, আর সেই শিকার করতে করতেই মানুষজন একদম পাক্কা শিকারি হয়ে ওঠেন। তো রেডিও বাংলানেট ডট কমে এ ছিল হচ্ছে শিকার করা, আর সেই শিকার করতে করতেই মানুষজন একদম পাক্কা শিকারি হয়ে ওঠেন।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

প্রথমে ছিল এটা প্রয়োজন, পরবর্তীকালে এটা হয়ে যায় রিক্রিয়েশন। কিসের কথা বলছি? বলছি শিকারের কথা। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে মানব সভ্যতার একদম শুরুর দিকে, যখন কিনা মানুষ গুহায় থাকতো, তখন শিকার ছিল খাদ্য সংগ্রহের একমাত্র উপায়। পরবর্তীকালে মানব সভ্যতা যত এগিয়েছে, শিকার শুধুমাত্র খাদ্য সংগ্রহের উপায়ই ছিল না, সেটা পরবর্তীকালে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিতে পরিণত হয়েছিল। এমনকি রামায়ণ এবং মহাভারতীয় যুগেও কিন্তু আমরা শিকারের উল্লেখ পাই, যেখানে কিনা রাজা রাজরারা যেতেন শিকার করতে, তখন তাকে বলা হতো মৃগয়া, এবং সেটা একটা অন্যতম রিক্রিয়েশন। তাহলেই ভাবুন, তোরেডিও বাংলানেট.কম এই হারানো সুরে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

এই মানব সভ্যতার ইতিহাসে যত আমরা শিকার করেছি বা যত আমরা শিকারীদের দেখেছি, তারা সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার করেছেন জানেন কি? শুনলে কিন্তু চমকে যাবেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে শিকার আমরা অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে বহুদিন ধরেই করে আসছি, তো সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার হয়েছে এতে জানেন কি? আপনারা অনেকেই হয়তো বলবেন রাইফেল কিংবা বন্দুক ইত্যাদি, তো কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি সব থেকে বেশি কিন্তু ইন টার্মস অফ হিস্ট্রি ব্যবহার হয়েছে তীর ধনুক আগে। হ্যাঁ হ্যাঁ, তীর ধনুক, তীর ধনুক দিয়েই মানুষ সব থেকে বেশি শিকার করেছে। তাহলেই ভাবুন, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার ও প্রান্তে আমাদের হারানো সুরের আড্ডার আসর এই শিকার এবং শিকারীদের নিয়েই জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

অভয়ারণ্য এবং শিকার, অর্থাৎ কনজারভেশন অ্যান্ড হান্টিং, এ দুটো সম্পূর্ণ বিপরীতমুখী বিপরীত ধর্মী একটা ব্যাপার, তাই তো? কিন্তু আমি যদি বলি এই শিকার অভয়ারণ্যকে সাপোর্ট করছে, তাহলে তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে শিকার এবং অভয়ারণ্য, অর্থাৎ হান্টিং আর কনজারভেশন, এটা পুরোপুরি বিপরীত ধর্মী একটা ব্যাপার। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই যে শিকার কিন্তু এই অভয়ারণ্যকে সাপোর্ট করে। তার কারণ হান্টিংয়ের জন্য যে লাইসেন্স ফি দিতে হয়, তার টাকা থেকেই কিন্তু অভয়ারণ্য বেশ ভালোভাবে চলতে পারে। অর্থাৎ ঘুরিয়ে এই হান্টিংই কিন্তু কনজারভেশনকে ফান্ডিং করছে এবং সাপোর্ট করছে। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনাকে কম্পাস হতে হবে, মানে আপনার ট্র্যাকিং স্কিলটা ঠিক ওরকমই থাকতে হবে, না হলে কিন্তু হবে না বস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকারীদের যদি আমরা ধরি, তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল ঠিক কি হতে পারে? অনেকেই বলতে পারেন যে অত্যন্ত ভালো শুটার হতে হবে, টার্গেট একদম নির্ভুল হতে হবে, সেটা তো অবশ্যই একটা ব্যাপার আছেই। কিন্তু তার থেকেও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ট্র্যাকিং, অর্থাৎ আপনাকে একটি জীবন্ত কম্পাস হতে হবে। আপনাকে জানতে হবে আপনি ঠিক কোন পজিশনে আছেন, কোন দিকে মুখ করে আছেন, কিংবা আপনার যে টার্গেট শিকার করবেন যে প্রাণীটিকে সে কোথায় থাকতে পারে। এবং আরও একটি ব্যাপার হচ্ছে, আপনাকে কিন্তু প্রত্যেকটি প্রাণীর পায়ের ছাপ আলাদা করে চিনতে হবে, না হলে আপনি বুঝতেই পারবেন না কোনটা বাঘের ছাপ কোনটা সিংহের ছাপ। তাহলেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন, ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে শিকার এবং শিকারীদের নিয়ে আরও অনেক কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

বাঁধা জানতে হবে, বুঝলেন, বাঁধা জানতে হবে আপনাকে। কি বাঁধতে হবে? জিনিসপত্র তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও একটি জিনিস, সেটা হলো মাচা। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে শিকার এবং শিকারী, যদি আপনাকে শিকারি হতে হয় তাহলে কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বাঁধা, তা জিনিসপত্র বাঁধাই হোক, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাচা বাঁধা। মাচা অর্থাৎ কিছু কাঠের পাটাতনকে একটি ফ্ল্যাট সারফেসে পরিণত করা এবং সেটাকে গাছের ওপরে তুলে রাখা, যেখানে আপনি ওয়েট করবেন যদি আপনি শিকারি হন বন্দুক বাগিয়ে, এবং আপনার আশেপাশে আপনার টার্গেট যে প্রাণীটি আছে সে আসলেই গুরুম। কিন্তু এই মাচা কিন্তু বাঁধতে হয় অত্যন্ত কেয়ারফুলি, তার কারণ মাচা কখনো কখনো ছিঁড়েও যেতে পারে, এবং ছিঁড়ে গেলে কিন্তু সেই শিকারি সেখানেই শেষ, অর্থাৎ শিকারির শিকার হয়ে যাবে আর কি। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে আমাদের শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: অদ্ভুত জাদু, রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বহু নাম করা ব্যক্তিত্ব এই শিকারী, অর্থাৎ বহু নাম করা শিকারী কিন্তু একটি কথা বলে গিয়েছেন যে কখনো কোনো প্রাণীকে, স্পেশালি যদি সেটা বড় প্রাণী হয়, যেমন ধরুন বাঘ কিংবা সিংহ, একটা গুলি করে তার কাছে যাবেন না। তার কারণ অনেক সময় এই বাঘ কিংবা সিংহ একটা গুলি খেয়ে মরার অভিনয় করে এবং কাছে গেলে তারা দাপটে লাফিয়ে উঠে আরও একবার অ্যাটাক করে এবং শিকারীকে সেখানেই শেষ করে দেয়। কিন্তু আয়রনি অফ ফেট হচ্ছে, যারা এই সমস্ত কথা বলেছেন, এরকম বড় বড় শিকারীরা, তারা অনেকেই কিন্তু এই একটি ভুল করেই একদম ওই পটল তুলেছেন আর কি। মানে তারা অত্যন্ত ওভার কনফিডেন্সের সঙ্গে হয়তো একটি গুলি করেই দেখতে গিয়েছিলেন যে বাঘ কিংবা সিংহ শেষ কি না। উল্টে বাঘ কিংবা সিংহ তাদেরকেই শেষ করে দিয়ে চলে গেছে। এটা হলো শিকারীদের আয়রনি অফ ফেট। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

এবং আমাদের চিরবিশ্বস্ত প্রাণী, সব থেকে বড় বন্ধু, আমাদের পোষ্য সারমেয়, আমাদের কুকুর, তারাও কিন্তু এই শিকারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একটি পালন করেন। এই যে বিভিন্ন ধরনের কুকুর আছে, তার মধ্যে একটি স্পিসিস হচ্ছে হান্টিং ডগ। এই হান্টিং ডগকে ছাড়া শিকার কিন্তু বলতে গেলে অকল্পনীয়। তার মধ্যে আবার একটি সাব স্পিসিস রয়েছে রিট্রিভার। এরকম বেশ কিছু রিট্রিভার কুকুর কিন্তু আমরা বাড়িতেও পুষি, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার, যেমন ধরুন আমাদের ল্যাবরেডর রিট্রিভার। এরা কিন্তু শিকারের পরে শিকারকে নিয়ে আসতে, অর্থাৎ রিট্রিভ করতে রীতিমতন সাহায্য করে। কাজেই এই হান্টিং ডগকে ছাড়া অনেক ক্ষেত্রে শিকার করা পুরোপুরি অকল্পনীয়ই বটে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের হারানো সুরের আড্ডার আসর আজকে জমে আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকম আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নাইট ডট কম।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

আমাদের জীবনের বিভিন্ন জায়গার মতো, বিভিন্ন ফিল্ডের মতো এই শিকারের ফিল্ডটিকেও কিন্তু এই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট একদম বৈপ্লবিক পর্যায়ে নিয়ে গিয়েছে। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে এখন শিকারের বিভিন্ন আঙ্গিকে অত্যন্ত সাহায্য করছে এই টেকনোলজি। যেমন ধরুন ট্রেল ক্যামেরা কিংবা ধরুন জিপিএস সিস্টেম, এই সমস্ত কিন্তু শিকারীদের লোকেট করতে সাহায্য করে তাদের টার্গেট অ্যানিমেলকে, আর সেখান থেকেই অত্যন্ত সহজেই তারা টার্গেট অ্যানিমেলকে বুঝতেই পাচ্ছেন, শিকার করে ফেলেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকার এবং শিকারীদের নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে, haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

ওয়েলকাম। একটা নতুন একেবারে সম্পূর্ণ পর্ব, হেডলাইন্স বিজনেস, হেডলাইন্স কলকাতা, যেটা ডেলি হান্ট এবং জিও টিভিতে একযোগে সম্প্রচার হবে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে হেডলাইন্স ত্রিপুরা, যেটা ত্রিপুরার 1 নম্বর চ্যানেল, তার মাধ্যমেও সম্প্রচারিত হবে। আজকে আমাদের সঙ্গে যিনি যোগ দিয়েছেন, তিনি ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একটা অত্যন্ত বিশিষ্ট এবং পরিচিত নাম, বিশেষ করে ফান্ডস।

0: যেটাকে মিউচুয়াল ফান্ড আছে, অন্যান্য ফান্ড আছে, সেই জগতের উনি। যদিও কলকাতারই মানুষ, কলকাতাতেই পড়াশোনায় এখন দীর্ঘদিন, প্রায় 2.5 দশকেরও বেশি সময় ধরে উনি আছেন, মহারাষ্ট্রে আছেন, এবং সেখান থেকেই ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একেবারে বলা যায় খুঁটিপাটি আদ্যোপান্ত ওনার নখদর্পণে। তা আজকে আমরা যে সময়টা এই আলোচনাটা করতে বসেছি, বা বলবো একটা ইনফর্মাল আড্ডা দিতে বসেছি, সেই সময় কিন্তু আমরা জানি খুব একটা নর্মাল টাইম নয়, এবং সেই জন্যে সবারই যেটা বেশি জানার কৌতূহল এবং আগ্রহ, সেটা হচ্ছে এই যে পশ্চিম এশিয়া বা ওয়েস্ট এশিয়ায় যে একটা জিও পলিটিক্যাল টেনশন চলছে, যেটা একটা বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে মহারণ, সেইটার পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ধরুন মিউচুয়াল ফান্ডে সিপে বিনিয়োগ করেন, SIPতে, তাদের জন্য আপনি যেহেতু ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের CEO, এবং যদিও এখন ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের, এর আগে 2.5 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন অগ্রণী সংস্থার একেবারে সর্বোচ্চ পদে ছিলেন, তো আপনার পার্সপেক্টিভে যেটা আমি নিজেও জানতে চাইবো, এবং আমি নিশ্চিত যে আমাদের অল আওয়ার অডিয়েন্স উড লাইক টু নো, যে ইনভেস্টর যারা, তারা কি একটু থমকে দাঁড়াবে, একটু পজ দেবে, না দে উইল কন্টিনিউ টু ডু হোয়াট এভার দে হ্যাভ বিন ডুইং ইন সিপাই SIP থ্রু দিয়ে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আর কি?
1: তো নমস্কার দাদা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমার সবসময় খুবই ভালো
0: নমস্কার।
1: লাগে বাংলাতে কথা বলার আর আপনাদের অডিয়েন্সের সঙ্গে যোগাযোগ করার। এটা আপনি ঠিকই বলেছেন কি এখন যে সময়টা আছে এটা খুবই ডিফিকাল্ট টাইম, কেন কি অনেক কিছু বাড়লে গেছে। আমাদের যে ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করি সেটার দাম বেড়ে গেছে, আমরা দেখেছি কি LPG নিয়েও দে আর সাপ্লাই শর্টেজেস, আরো অনেক জিনিসে মেবি ফার্টিলাইজার আর এইগুলো জিনিসে দাম বেড়ে যেতে পারে, ইনফ্লেশন বেড়ে যেতে পারে। আর ভ্যালুয়েশন টোটালি অনেক কমে গেছে আগে থেকে, কিন্তু হতে পারে কি আরো কমে যায়। কিন্তু আমার যে মতামত হয় কি আমি ভাবি কি SIP তো একটা ইনস্ট্রুমেন্ট যেটা এই এই ইট হ্যাজ বিন ডিজাইন্ড ফর এরকম ধরনের এনভায়রনমেন্ট। যত আপনি টাকা লাগাচ্ছেন আপনার NAV কমে গেলে আপনার বেশি ইউনিটস আসবে, যতদিন আপনি লম্বা সময়ের জন্য টাকাটা লাগাচ্ছেন, যদি 3 বছর 5 বছর 7 বছর, তাহলে তো আপনার জন্য খুশির ব্যাপার কি নিচে মার্কেট এলে আপনি একটা বেশি খরিদ্দারি করতে পারবেন। কিন্তু আমরা কি দেখি কি যে মার্ক টু মার্কেট আমাদের লস হয়ে গেছে বা রিটার্নটা কমে গেছে সেটা আমাদের ভয় পাইয়ে দেয়। আর আমার মতামত এটা কি আমরা যদি এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করি যেটা ডোমেস্টিক্যালি ফোকাসড, তো আমাদের তো একটা খুবই ভালো ডোমেস্টিক ইকোনমি আছে। কয়েকটা সেক্টর আছে সেখানে আনসার্টেনটি বেড়ে গেছে, যেরকম কি এক্সপোর্ট হতে পারে বা অয়েল অ্যান্ড গ্যাস হতে পারে, তো এইগুলো যদি আমরা ছেড়ে দিই, আর যে আমরা এটা তো আমাদের ফান্ড ম্যানেজারের স্পেশালাইজ জব, তো ফান্ড ম্যানেজার নিজের কাজটা করুক, ওরা ভাববে কি কত কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, কত ক্যাশে রাখতে হবে। কিন্তু আমরা যে পার্সোনাল ইনভেস্টার্স, রিটেল ইনভেস্টার্স, আমাদের তো কাজ কি যে মার্কেট যদি পড়ে যায় আমরা ভালো ইনভেস্ট করি অ্যান্ড তারপরে ছেড়ে দিই। অ্যান্ড আই এম শিওর কি ইন 5-7 ইয়ার্স, 5-7 বছর পরে মার্কেটস উইল ডেফিনেটলি গিভ ইউ গুড কম্পাউন্ডেড রিটার্ন ইন লাইন উইথ নমিনাল GDP গ্রোথ। তো 10-12-14% রিটার্ন তো আসতেই পারে যদি আপনি এই টাইমে যদি না ইনভেস্ট করবেন, তাহলে কখন করবেন?

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: তার মানে আপনি যেটা বলতে চাইছেন, ইফ ওয়ান স্টেজ ইনভেস্টেড অ্যান্ড উইথ এ লং টার্ম পার্সপেক্টিভ, তাহলে এই মুহূর্তে ওই একটা প্যানিক সিচুয়েশন বা প্যানিক বাটন প্রেস করার কিছু নেই, শুধু একটু ধৈর্য ধরে ওয়ান হ্যাজ টু কিপ আ পেশেন্স অ্যাকচুয়ালি। আচ্ছা,
1: দেখুন,
0: এইটা
1: আপনি যদি ট্রেডিং করেন, আপনার বড় করে টাকা বড় করে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে আপনার প্রবলেম হতে পারে, বিকজ মার্কেট তো মার্কেট না, মার্কেট তো 5% পড়ে যেতে পারে। কিন্তু আপনি যদি লম্বা সময় থেকে লং টার্ম পার্সপেক্টিভ থেকে ইনভেস্ট করবেন, তাহলে তো আপনার জন্য ইটস এ গুড টাইম টু বাই।
0: ঠিকই। আচ্ছা, এইরকম আপনি বললেন যে অ্যাডভান্টেজের কথা, যে এটা অ্যাকচুয়ালি ক্যান বি, দিস ক্রাইসিস ক্যান বি টার্নড ইনটু অ্যান অপরচুনিটি। আমরা জানি যে একটা এই যে রুপি কস্ট, এইটার যে অ্যাভারেজিং, এইটার থেকে কি কোনোভাবে যারা ইনভেস্টার তারা লাভবান হতে পারে? মানে যেটা আপনিও একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে অ্যাকচুয়ালি ইনভেস্টার ক্যান গেট বেনিফিটেড।
1: না, আমি বলছি, দেখুন, আমাদের যে মেন অ্যাজাম্পশনটা হচ্ছে কি, ইন্ডিয়ান ইকোনমি উইল গ্রো, ইন্ডিয়ান পপুলেশনের যে আমাদের অ্যাভারেজ এজ হচ্ছে 29-30 বছর, তো লোকজন ওয়ার্কিং এজ পপুলেশনে আসবে, আমাদের ইকোনমি গ্রো করবে, কোম্পানিগুলো গ্রো করবে, আমাদের প্রফিটেবিলিটি গ্রো করবে। তো যদি আমরা 5-7 বছরের ভিউ নিই, দেন ডেফিনেটলি তখন মার্কেট উইল বি অ্যাট এ ভেরি ডিফারেন্ট প্লেস। তো যে শর্ট টার্ম ভলাটিলিটি আছে, এটা হতে পারে কি এখন মার্কেট 23,500 বা 24,000 হতে পারে, 22,000 হয়ে যাবে, কিন্তু আমাদের তো কাজ এই ভলাটিলিটিকে ইউজ করে। যদি আমি 10,000 টাকা লাগাচ্ছি প্রতি মাস,
0: হুম,
1: তা আমার বেশি বেশি ইউনিট আসবে, আর যখন মার্কেট উপরে আসবে তখন আমার রিটার্ন গুলো বেড়ে যাবে আবার। তো আমি বলছি কি, মার্কেটের যে ভলাটিলিটি সেটা তো আমাদের ইউজ করা উচিত, স্পেশালি যদি আমি লং টার্ম ইনভেস্টার।
0: মানে রুপি কস্টটা যে অ্যাভারেজিং করবে, অ্যাভারেজ করবে, সেইটার থেকেও একটা অ্যাডভান্টেজ হবে।
1: হ্যাঁ, যদি আমি 10,000 টাকা লাগাচ্ছি, আমার যদি 100 টাকা ইউনিটের প্রাইস থাকতো, তো 100 টাকাতে আমি তাহলে 100 ইউনিট পেতাম
0: হুম হুম
1: এভরি মান্থ। এখন যদি 50 টাকা হয়ে যায়, তো আমি 200 ইউনিট পাবো। তো যদি আমাকে সেম টাকা থেকে বেশি ইউনিটস আসছে, তো আই শুড বি হ্যাপি, তো আমি আই শুড বি কনফিডেন্ট দ্যাট আই এম ইনভেস্টিং ইন আ ভালো মিউচুয়াল ফান্ড, এর ভালো স্কিম যেখানে ভালো ফান্ড ম্যানেজার আছে, আর ইন আ প্রোডাক্ট which is not sectoral, thematic, and it's a diversified fund like a flexi cap fund or a small cap or a mid cap fund. And ওখানে আপনি যদি ইনভেস্ট করেন, তো ওটা ইন্ডেক্সও খুবই ভালো অ্যাক্টিভলি ম্যানেজ হয়, অ্যান্ড ফান্ড ম্যানেজার আলফা জেনারেট করতে পারে ওভার লং পিরিয়ড অফ টাইম। তো আমাদের তো সেটাই কাজ না, আমাদের তো ইকোনমিক গ্রোথের যে ইন্ডিয়া গ্রোথ করবে, সেটা থেকে আমাদের স্টক মার্কেটও বেনিফিট করবে, আমাদের পোর্টফোলিও বাড়বে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ট্রাস্ট মিউচুয়াল ফান্ড তো সম্প্রতি একটা মিড ক্যাপ ফান্ড লঞ্চ করেছে, তো সেইটা নিয়ে যদি একটু বলেন। আর এই এই ধরনের একটা ভোলাটাইল সিচুয়েশনে একজন ইনভেস্টর হোয়াট টাইপ অফ ফান্ডে তার দে শুড ফোকাস অন, মানে ফ্লেক্সি ফান্ড, মিড ক্যাপ ফান্ড, লং টার্ম ফান্ড, আপনার কি সাজেশন হবে?
1: তো আমরা দেখেছি কি সেবি বা অ্যামফি ক্লাসিফিকেশন করে বিভিন্ন বিভিন্ন শেয়ার্সকে ডিপেন্ডিং অন দেয়ার সাইজ। তো সব থেকে যদি বড় কোম্পানির শেয়ার আছে 100টা কোম্পানি, তাদের আমরা বলি লার্জ ক্যাপ ফান্ড। আমরা একটা স্টাডি করেছিলাম, তো 1,05,000 কোটি উপরে যে কোম্পানিগুলো 100 কোটি কোম্পানি ছিল, 100 কোম্পানি ছিল, সেদের আমরা লার্জ ক্যাপ বলি। নেক্সট 150 যে কোম্পানি আছে, ফ্রম 35,000 crores টু 1,05,000 crores মার্কেট ক্যাপ, সেদের আমরা বলি মিড ক্যাপ। এটা একটু উপর নিচে হতে পারে, কিন্তু 150 কোম্পানি, এই যে মিড ক্যাপ কোম্পানিজ আছে, এরা নিজের যে ফিল্ড আছে ওখানে এরা লিডার, স্ট্যাবলিশ লিডার। তো ওদের লিডারশিপ ভালো, প্রোডাক্টটা ভালো করছে মার্কেটে, ওদের কাস্টমার্স গ্রো করছে, ক্যাপিটাল পাওয়া যায়। যেরকম যদি বলি কি কিরকম ধরনের কোম্পানি, যে লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ, ফাস্টেস্ট গ্রোয়িং স্টক এক্সচেঞ্জ, বা কমোডিটি স্টক এক্সচেঞ্জ, বা যেরকম কোম্পানি হয় লেন্সকার্ট, এরকম যে লিডার আছে নিজে নিজে ফিল্ডে, ওরা সব মিড ক্যাপ। তো এই মিড ক্যাপস আমরা দেখেছি কি গ্রোথও ভালো হয় আর স্টেবিলিটিও হয়। আমরা যখন দেখলাম 15 বছরের রিটার্ন দেখলাম, 10 বছরের রিটার্ন দেখলাম, তো আমরা জানতে পারলাম দ্যাট মিড ক্যাপ ইন্ডেক্স লার্জ ক্যাপ থেকেও ভালো করেছে আর স্মল ক্যাপ থেকেও ভালো করেছে। তো এটা খুবই ইউনিক টাইপ অফ কোম্পানিজ, যারা সাইজে বেড়ে গেছে আর ওদের গ্রোথও খুব ভালো। আর আমরা যদি অ্যানালিস্ট এস্টিমেট দেখি, তো নেক্সট 2 বছরের গ্রোথ, আর্নিংস গ্রোথ মনে হচ্ছে আমাদের 20-21% আসবে। তাই জন্যে মিড ক্যাপ আমাদের মনে হয় কি নেক্সট 4-5 ইয়ার্সে ভালোই করবে। আর আমাদের যে গ্রোথ হবে আমাদের ইকোনমিতে, সেইটার বেনিফিট হবে মিড ক্যাপে আর মিড ক্যাপ ইনভেস্টার্স এ।
0: আপনারা যে রিসেন্ট মিড ক্যাপ ফান্ডটা লঞ্চ করেছেন, ওইটা সম্বন্ধে যদি ইফ ইউ কুড থ্রো সাম লাইট অন।
1: তো আমরা যখন আমরা স্টক সিলেকশন করি, আমরা আমাদের একটা টেকনোলজি আছে যেটা আমি ইউজ করি, যেটা আমরা বলি টার্মিনাল ভ্যালিউ ইনভেস্টিং। আমাদের কি হয় কি মোস্ট যে নিবেশক হয়, যারা ইনভেস্টার্স আছে, ওরা প্রাইস দেখে ইনভেস্ট করে। আমরা চেষ্টা করি কি আমাদের ট্রু ভ্যালিউ অফ দ্য কোম্পানি, লং টার্ম ভ্যালিউ, সেটা কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে। তো আমরা দেখি কি ম্যানেজমেন্ট কিরকম, ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে যে মার্কেটে যে অপরচুনিটিজ আছে সেটাকে ক্যাপিটালাইজ করে প্রফিট করতে পারে। তারপরে আমরা দেখি কি মেগা ট্রেন্ড কিরকম, ফর এক্সাম্পল আমাদের যখন ভিউ চেঞ্জ হয়ে যায়, টেস্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে ওটাকে আমরা বলি মেগা ট্রেন্ড। এটা অনেক বছর, 20-30 বছর থেকে চলে। যেরকম আগে লোকজন FD করতো, এখন লোকজন ইনভেস্টমেন্ট করতে চায় ইকুইটিতে বা গোল্ড সিলভার, রিস্কি অ্যাসেটসে ইনভেস্ট করতে চায়। সেটা একটা মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে যেই মেগা ট্রেন্ডের মধ্যে যেই কোম্পানিগুলো আছে, ব্রোকিং কোম্পানি, ওয়েলথ ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, এইগুলো খুবই ভালো করবে, এদের বিজনেস বেড়ে যাবে। তো এটা মেগা ট্রেন্ড দেখি, লিডারশিপ দেখি। তারপরে আমরা দেখি কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট কিরম বাড়ছে কিনা। ইনট্যাঞ্জিবল মানে নন ফিজিক্যাল অ্যাসেট, আপনাদের ব্র্যান্ড ইমেজ বাড়ছে কিনা, টেকনোলজি প্ল্যাটফর্ম কিরম, আপনাদের কাস্টমার অ্যাকুইজিশন কিরম, কাস্টমার স্যাটিসফ্যাকশন কিরম। আমরা যদি দেখি যত বিশ্বতে যে বড় বড় কোম্পানি আছে, ওদের যে ভ্যালুয়েশনটা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার আর্নিং আসবে বিকজ অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, নট বিকজ অফ ফিজিক্যাল অ্যাসেটস। তো এই এরকম ধরনের আমরা বিভিন্ন অ্যানালিসিস করি, আর তারপরে আমরা স্টক সিলেকশন করি কি যে কোম্পানিগুলো যাদের লং টার্ম গ্রোথ ভালো, যা লং টাইমে যদি গ্রোথ করবে সেটা আমরা চুজ করি। আমাদের ফান্ড ম্যানেজমেন্টের টিম আছে, আর আমাদের যে প্রমোটার উৎপল সেট, উনি রাকেশ ঝুনঝুনওয়ালা পার্টনার ছিলেন 20-25 বছর। ওরা টাইটেন কিনেছিল, টাইটেন 35-40% গ্রো করেছে ফর 30 বছর, ওয়ান অফ দ্য সাকসেস স্টোরিজ অফ ইন্ডিয়া। ওরা এই ধরনের টেকনিক ইউজ করে এরকম স্টক পিক আপ করে। তো আমরাও সেই টেকনিকটাই আমরা চেষ্টা করছি যে আমাদের মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিওতে ওই টেকনিকটা ইউজ করে ফান্ড বানাবো। আমাদের ফান্ডে টিপিক্যালি 50-60টা স্টকস থাকে, ভালো ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকে। আর আমাদের স্মল ক্যাপ ফান্ড আমরা 1 বছর আগে লঞ্চ করেছিলাম, ওখানে মোটামুটি 10-12% অ্যালফা জেনারেট করেছে ইন্ডেক্সের উপর। তো আমাদের স্টক সিলেকশন প্রসেসটা একটু ডিফারেন্সিয়েটেড, অ্যান্ড আমার এটা আশা আছে দ্যাট ইন দ্য ফিউচার অলসো উইল বি এবল টু ডু দ্য গুড জব।

0: যখন ধরুন এই ধরনের একটা মানে জিও পলিটিক্যাল টার্মোয়েল চলে বা একটা বাংলায় বলতে গেলে একটা অশান্ত পরিবেশ চলে সেই সময় বা ভোলাটাইল সিচুয়েশনে সাধারণত ইনভেস্টররা কিছু কমন মিস্টেকস করে, তো সেইটা যাতে না করে কি কি কমন মিস্টেকস কিভাবে অ্যাভয়েড করবে সেইটা নিয়ে যদি আপনি একটু আমাদের জানান।
1: যেমন সব থেকে কমন মিস্টেক হয় যখন মার্কেট বেড়ে যায়, তখন অবভিয়াসলি রিটার্নস গুলো একটু বেশি দেখায়। যখন রিটার্নস দেখে আমাদের মনে হয় কি এটা এফডির মতন ইনভেস্টমেন্ট, আর যদি আমি 20% পেয়েছি লাস্ট 1 বছরে, তো আমার মনে হয় কি নেক্সট 2 বছরে অবশ্যই আমি 20% পাবো। কিন্তু ইকুইটি মার্কেট তো একটু অন্য জন্তু। ইকুইটি মার্কেটে রিটার্নস আসে ইন শর্ট পিরিয়ড অফ টাইম, তারপরে মার্কেট কিছুই করে না বাঁকা দেখ, তো সেটা আমরা দেখেছি। তো একটা বড় মিস্টেক কি, যখন মার্কেট বেড়ে যায় তখন আমরা বেশি কিনতে আসি, আর যখন মার্কেট পড়ে যায় তখন আমরা ভয় পেয়ে যাই। তো এটাকে আমরা টার্ন করে দিই, যদি যখন মার্কেট পড়ে যায় তখন আমি ভালো করে কেনাকাটা করি, আর যখন মার্কেট বেড়ে যায় তখন আমরা বিক্রি করি, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা খুবই ভালো হবে। যখন ওয়ারেন বাফেট, ওয়ার্ল্ড ফেমাস ইনভেস্টর, উনিও বলেন যখন মার্কেট হয়ে যায় গ্রিডি তাহলে তুমি একটু ফিয়ারফুল হয়ে যাও, যখন মার্কেট ফিয়ারফুল হয়ে যায় তুমি একটু গ্রিডি হয়ে যাও। এটা বলা একটু সহজ কিন্তু করা ইটস নট সো ইজি। তাই জন্য আমরা বলি কি একটা ভালো ডিস্ট্রিবিউটরের সঙ্গে দেখা করে, ভালো করে অ্যাসেট অ্যালোকেশন করে, ইনভেস্টমেন্ট গোল সেট করে আপনার যদি ইনভেস্ট করেন, তাহলে আপনাদের জার্নিটা খুবই ভালো হবে। আপনার ভালো করে আপনার রিটার্ন জেনারেট হবে ওভার লং পিরিয়ড অফ টাইম, আপনারা ইনফ্লেশন বিট করবেন, আপনার পারচেজিং পাওয়ার বেড়ে যাবে, and you will be able to meet hopefully all your financial goals. So that is the idea, that is the commonest mistake that people get swayed by the momentum. Momentum dekhe trading korben na, eta ekta investment, this is different from trading. Trading e jodi market pore jay tale apnar dukkho hoba uchit, kintu apni jodi investing koren tale apnar khushi hoba uchit ki market pore geche ami cheap shosta kore kinte pacchi. Etar mane eta naki apnar kinar pore turont market upore chole ashbe. তো আপনারা একটা গ্যাপ করে কিনুন, ব্রেক করে কিনুন। যদি আপনার কাছে 100 টাকা আছে তাহলে আপনি এভরি মান্থ 25 টাকা করে কিনুন, বা যদি মার্কেট 5% পড়ে যায় তাহলে 25 টাকা লাগান। তো মার্কেট আনসার্টেন, বাট দিস ইজ দ্য প্রবাবলি দ্য টাইম ওয়েন ইনভেস্টমেন্ট শুড বি মেড।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আরেকটা কথা, অনেক সময় হয় আমি একেবারে সাধারণ ইনভেস্টরদের পয়েন্ট অফ ভিউ, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এইটা চেঞ্জ করা ফ্রিকোয়েন্টলি, এইগুলো থেকে কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের জন্ম না? আপনি প্রথম দিকে একটা আলোচনায় বলছিলেন, আমার মনে আছে, যে যতই মার্কেট পড়ুক একটা সময় একটা ঘুরবে, সাইক্লিক্যাল অ্যাকচুয়ালি। তো সেই আঙ্গিক থেকে যদি আমরা দেখি যে এটা যদি চেঞ্জ হয়ও, তাহলেও কি আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকতে পারি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, যে আলটিমেটলি আমরা যে রিটার্নটা পাবো সেটা হয়তো ব্যাংকে রাখা টাকার থেকে বেশিই হবে, বা ট্যাক্স ফ্যাক্স দিলেও? আপনার
1: দেখুন, আপনি
0: পার্সপেক্টিভটা
1: যেটা
0: কি?
1: নিজেই আপনি বলে দিয়েছেন কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স, মানে যদি আপনার গেইনস হয় তাহলেই তো আপনি ট্যাক্স দেবেন না। আর ব্যাংকে কি হয় কি, আমরা FD তে রাখি আর যেটা আমরা পাই 6-7% পাই, তারপরে ওর উপরে ট্যাক্স দিতে হয়। তো আমাদের যে অপরচুনিটি কস্ট অফ ইনভেস্টিং ইন ইকুইটি সেটা তো অনেক কমে গেছে। আই উড রিয়েলি ওয়ান্ট গভর্নমেন্ট যদি একটা ট্যাক্স বেনিফিট দিয়ে যায় ফর FDs অলসো, তাহলে লোকজনের খুব একটা রিস্ক নিতে হয় না ফর জেনারেটিং গুড পোস্ট ট্যাক্স রিটার্নস। বাট আমার মনে হয় কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স বাড়বে, কিন্তু দেখুন আমরা হচ্ছে ক্যাপিটাল ডেফিশিয়েন্ট কান্ট্রি, আমাদের অনেক টাকার দরকার আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ করার জন্য। তো আমার মনে হয় না কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স খুব একটা বাড়াবে গভর্নমেন্ট। তো আমার মনে হয় কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স ইজ আ স্মল ট্যাক্স টু পে, স্পেশালি ইফ ইউ হোল্ড ফর এ লং পিরিয়ড অফ টাইম, আপনার যদি ধরে থাকতে পারেন আর পিরিয়ডিক্যালি ইনভেস্ট করুন, তারা আপনার একটা সাইকেল আসবে যখন মার্কেট উইল ডু ওয়েল, অ্যান্ড দ্যাট টাইম আই থিঙ্ক ইউ নো ইউ শুড ইউ নো ট্রাই টু বুক প্রফিটস, অ্যান্ড দেন ইজ দ্য কোয়েশ্চেন অফ ট্যাক্স অ্যারাইজেস।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়া পোলাও, জলদি লাও, জলদি লাও,
1: কোরমা কালিয়া পোলাও, জলদি লাও।

0: বাবা ভূত, ছানা ভূত, খোড়া ভূত, কানা ভূত, কাঁচা ভূত, পাকা ভূত, সোজা ভূত, বাঁকা ভূত, রোগা ভূত, মোটা ভূত, আধা ভূত, গোটা ভূত, আরো হাজার ভূতের রাজার।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেড লায়ন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করেন বা ইনভেস্টার, তাদের ক্ষেত্রে মানে আপনার এক্সপিরিয়েন্সটা কি, মেট্রো সিটির বিয়ন্ড মেট্রোস, টিয়ার টু টিয়ার থ্রি সিটির, এইগুলো থেকে কিরকম মানে গ্রোথ হচ্ছে ইনভেস্টার আসা, না সামথিং নিডস টু বি ডান টু ইনক্রিজ অর ফেসিলিটেট আ ডিপার পেনিট্রেশন ইন্টু টিয়ার টু টিয়ার থ্রি অর ইভেন বিয়ন্ড সিটিজ?
1: দেখুন, আমি অ্যাম্ফি বোর্ডে আছি, আমাদের কালকেই মিটিং হয়েছিল। এটা আমরা যে অ্যাডভার্টাইজিং করি মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, সেটা আমরা এখন রিজনাল ল্যাঙ্গুয়েজেসে ক্যাম্পেইন করব। আমরা দেখেছি কি লাস্ট 3-4 বছরে B30 সিটিজ বা বিয়ন্ড দ্য টপ 30 সিটিজ থেকে অনেক টাকা আসছে। একটা তো ইনফরমেশন, লোকজনের অ্যাওয়ারনেস বেড়ে গেছে। দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট কি দ্য ইজ অফ ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ডস হ্যাজ ইনক্রিজ। এখন খুবই সহজ হয়ে গেছে, থ্রু ইন্টারনেট, থ্রু ফোন ব্যাংকিং, থ্রু অ্যাপস, থ্রু ইন্ডাস্ট্রি অ্যাগ্রিগেটর অ্যাপস, আপনি খুব ইজিলি ইনভেস্ট করতে পারেন আর নিজের পোর্টফোলিওকে ট্র্যাক করতে পারেন। তো তাই জন্য B30 সিটিজ থেকে অনেক বেশি পার্টিসিপেশন হচ্ছে। B20-তে অনেক এক্সিস্টিং ইনভেস্টার্স আছে, কিন্তু নতুন ইনভেস্টার যারা আসছে সেটা সব B30 সিটিজ থেকে আসছে। তো মার্কেটে যেই লোকজনের এক্সপিরিয়েন্স হয়েছে কি মার্কেট, ইকুইটি মার্কেট, লোকজন এখন বুঝে গেছে কি যদি আপনাকে ইনফ্লেশনকে বিট করতে হয় আর আপনি যদি লং টার্ম ভালো রিটার্ন করতে চান, আপনি যদি চাই পাতে চান, তাহলে ইনভেস্টমেন্টস ইন মিউচুয়াল ফান্ডস ইজ আ ভেরি সেফ অপশন কম্পারেটিভলি। আর একটা খালি আমি একটা জিনিস বলবো কি, আরেকটা যদি মিস্টেক করে লোকজন কি নিজে নিজে করে নিতে চায়, ডু ইট ইউর সেলফ, এটা একটা ইনভেস্টমেন্ট, ইজ এ স্পেশালাইজড জব। আর ইভেন দ্য ডিস্ট্রিবিউটর আর অ্যাডভাইজার হ্যাজ টু চাই ডু ইট ইউর সেলফ, এটা একটা ইনভেস্টমেন্ট, ইজ এ স্পেশালাইজড জব। আর ইভেন দ্য ডিস্ট্রিবিউটর আর

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনার কথা শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল যে আমরা সবাই যখন ওই খুব ক্রিকেট ম্যাচ ট্যাচ দেখি, তখন রোহিত শর্মা এসে বলেন যে মিউচুয়াল ফান্ড এগিয়ে, এই যে মানে আপনাদের যেটা বলতে চাইছেন সেটা এসে একজন সেলিব্রিটি, একজন স্টার ক্রিকেটার তিনি বলছেন, এইটা কি ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বৃদ্ধিতে বা ওভারঅল একটা স্কেল আপ করতে কোনোভাবে সাহায্য করে, বা গোয়িং ফরওয়ার্ড এই ধরনের আরো কিছু উদ্যোগ দেখা যাবে?
1: দেখুন, আমরা তো নিজে ডিবেট করি কি, আমরা তো সাধারণ মানুষের জন্য করছি, কিন্তু আমরা দেখেছি কি, আমাদের ইন্ডিয়াতে যদি সেম কথা যদি কোনো একটা বড়লোক বলে, যে ক্রিকেটার বা একটা ফিল্ম স্টার, তাহলে ওর ইম্প্যাক্ট একটু বেটার হয়। তো এটা আমাদেরও মাথায় চলছে কি, আমরা সেলিব্রিটি ইউজ করব কি করব না। কিন্তু আমাদের বেসিক্যালি আমরা চাইছি লোকজনকে বলা কি, লং টার্ম ইনভেস্ট করো, আর রোজ রোজ দেখো না, আর ডাটে রাহো, লাগে রাহো, ওই ধরনের আমরা একটা সিম্পল মেসেজ বলতে চাইছি।
0: যার মধ্যে একটা যার কাছে খুব স্ট্রাইকিং একটা কথা আর কি।
1: হ্যাঁ, একটা সিম্পল মেসেজ, সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড, এন্ড সো দ্যাট ইজ দ্য আইডিয়া। বাট আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজে করবো, আর উই উইল ট্রাই টু গো ওয়ান লেভেল ডিপার ইন টার্মস অফ মেসেজিং, ট্রাইং টু এক্সপ্লেইন দ্য বেনিফিটস অফ মিউচুয়াল ফান্ডস।
0: ওয়ান লাস্ট কোয়েশ্চেন ইস বাংলা, যে এই যে ধরুন আমরা অনেক কিছু ব্যাপারে জানলাম, কিভাবে স্কেল আপ করতে হবে, কি করে পেনিট্রেশনটাকে আরো ডিপার করে Tier 2 Tier 3 সিটিজে নিয়ে যেতে হবে, এই সব শোনার পর টকিং অ্যাবাউট ট্রাস্ট মিউচুয়াল ফান্ড ইন পার্টিকুলার, গোয়িং ফরওয়ার্ড আপনাদের স্ট্র্যাটেজিস গুলো কি হবে? ধরুন আগামী 1 ইয়ার লেটস সে, অর মেবি 1.5 ইয়ার, কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আপনারা এগোবেন?
1: দেখুন, আমরা দেখেছি কি, মার্কেটে এখন গোল্ডও ভালো করছে, সিলভার ভালো করছে, লার্জ ক্যাপসে ভালো গ্রোথ থাকে, ভলাটিলিটি লেস থাকে। তো আমরা 2-3টে ফান্ড লঞ্চ করব উইচ আর স্লাইটলি প্রোটেকশন ওরিয়েন্টেড, লাইক ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বা মাল্টি অ্যাসেট বা লার্জ এন্ড মিড ক্যাপ। আমার মনে হয় কি, এই 7-8খানা যদি ফান্ড থাকে, তাহলে একটা ইনভেস্টরের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যায়। আর আমরা চাই না কি আমরা খুব একটা থিমেটিক বা সেক্টোরাল ফান্ড করি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আমরা চাই কি, আমাদের রিচটা একটু বেড়ে যাক, আমাদের ডিস্ট্রিবিউটর যারা আমাদের সঙ্গে কাজ করে ওরা আমাদের, আমরা ওই সংখ্যাটা বাড়াতে চাই। আমরা চাই কি, মোর অ্যান্ড মোর ইনভেস্টার্স ডু SIP উইথ আস। তো আমরা এখন 20-25খানা লোকেশনে আছি, অ্যান্ড উই আর ট্রাইং টু রিচ মোর অ্যান্ড মোর Indian investors going forward.

0: যদিও আপনি শুরুতে বলেছিলেন যে বাংলায় কতটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা সাবলীল হবেন, কিন্তু দেখলাম একটা আপাত জটিল বিষয় নিয়ে অত্যন্ত সাবলীল প্রাঞ্জল ভাষায় বাংলাতেই আপনি ব্যাপারটা ব্যাখ্যা করলেন। বরঞ্চ আমি অনেকবার ইংরেজিতে শিফট করেছি, আপনি একেবারেই বাংলাতেই নিজেকে রেস্ট্রিক্টেড রেখেছেন। একটু আমি সাম আপ করার চেষ্টা করছি আপনি যা বললেন, কারেক্ট মি ইফ আই এম রং।
1: প্লিজ প্লিজ,
0: এই
1: আমি
0: মুহূর্তে
1: একটা অপ্রবাসী বাঙালি।
0: একদমই, এটা একদম ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড।
1: প্লিজ সাম আপ, প্লিজ।
0: হ্যাঁ, যে যতই ভোলাটাইল সিচুয়েশন হোক, নাথিং টু প্রেস দ্য প্যানিক বাটন, অর্থাৎ অন দ্য কন্ট্রারি, আমরা এই ক্রাইস বা বিনিয়োগকারীরা এই ক্রাইসিস সিচুয়েশনটাকে অপরচুনিটিতে টার্ন করতে পারে। ইনস্টিড অফ জাস্ট কামিং আউট অফ দ্য মার্কেট, কন্টিনিউ করে যেতে হবে, স্টে ইনভেস্টেড থাকতে হবে এবং স্টে ফোকাসড, একটু বোধহয় ডিসিপ্লিন থাকারও দরকার আছে ইনভেস্টার হিসেবে। এবং যেটা আপনি বললেন যে আবার যখন সাইকেলটা ঘুরে ভালো পরিস্থিতি আসবে, তখন তারা লং টার্মে যেটুকু যদি শর্ট টার্মে কিছু লস হয়ও সেইটা কভার আপ করে নেওয়ার সুযোগ থাকবে। আর যদিও বিভিন্ন টাইপস অফ মিউচুয়াল ফান্ড আছে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে হয়তো মিড ক্যাপ ফান্ডসের খুব ভালো, কিন্তু যদি আমরা একটা মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি, তাহলে বোধ হয় বিনিয়োগকারীদের ক্ষেত্রে একটু ঝুঁকিটার মিটিগেটেড হয়, একটু কাইন্ড অফ হেজিং হয়ে যায় রিস্কটা, এবং তারা আলটিমেটলি যেটুকু লস হওয়ার কথা সেটা না করে একটা ইয়ের দিকে, লাভের দিকে যেতে পারেন লং টার্মে। আমি কারেক্ট মি ফ্রেন্ড রম, এইরকমই আপনি বলতে চেয়েছেন তো?
1: না, এটাই আমি বলতে চাইছিলাম। আমার খালি এটাই অ্যাডভাইস, সেটা সেই টাকাটাই আপনি ইকুইটি মার্কেটে লাগাবেন, যেটা আপনার 5-10 বছরে লাগবে না। আর তারপরে যে ইন্ডিয়া গ্রোথ হবে, কোম্পানিজ গুলো গ্রো করবে, ওদের মার্কেট ক্যাপ বাড়বে, পোর্টফোলিও বেড়ে যাবে। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনভেস্ট ইন ইকুইটি ফান্ডস।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মিস্টার বাগলা, ইট ওয়াজ ফ্যাসিনেটিং অ্যান্ড ওয়ান্ডারফুল টকিং টু ইউ। আমি নিশ্চিত আমাদের সঙ্গে আজকে যারা যোগ দেবে এবং যারা এই আলোচনাটা পরে দেখবেন, তারা কিন্তু এই লক্ষ লক্ষ বিনিয়োগকারী, তাদের একটা বড় অংশই বিনিয়োগ করেন, তারা অনেক উপকৃত হবেন। কারণ আলটিমেটলি যেটা বললেন, গেন করতেই হবে, কারণ গেন লাভ করলে গেনের মধ্যেই কোথাও না কোথাও সাস্টেনেবিলিটিটাও লুকিয়ে থাকে, বিশেষ করে ভোলাটাইল সিচুয়েশনে, যাতে আমার একটা ভবিষ্যতের জন্যে লাভের ইঙ্গিত থাকে, সেই দিকেই সকলের তাকিয়ে থাকা উচিত। অন দ্যাট স্পিরিটেড নোট, আমি নিশ্চিত আবার ভবিষ্যতে সুযোগ হবে আপনার সঙ্গে কথা বলার, যাতে আমাদের বিনিয়োগকারীরা আরও বেশি করে উপকৃত হতে পারেন, যে আপামর জনগণের মধ্যে যে বিনিয়োগকারী রয়েছেন তারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মিস্টার বাগলা,
1: থ্যাংক ইউ দাদা, নমস্কার। থ্যাংকস
0: থ্যাংক
1: লট ফর দিস
0: নমস্কার
1: অপরচুনিটি।
0: নমস্কার।
1: থ্যাংক ইউ।

সত্যি আজ বারবার মনে হয় এই পথ যদি না শেষ হয়। পথ কি সত্যি শেষ হয়েছে? একজন মানুষ চলে যেতে পারেন, একটা জীবন থেমে যেতে পারে, কিন্তু একটা পথ, একজন কিংবদন্তির পথ কখনো শেষ হয় না। তার সিনেমার প্রতিটি ফ্রেমে, তার হাসির প্রতিটি ঝলকে, তার উচ্চারিত প্রতিটি সংলাপে আর লক্ষ লক্ষ বাঙালির স্মৃতিতে আজও তিনি সমানভাবে জীবন্ত। চিরসবুজ স্বপ্নের নায়ক, পর্দা পেরিয়ে আজও হৃদয়ের মানুষ। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার গানে গানে সারাক্ষণ রেডিও বাংলানেট.কমে, সঙ্গে আমি শুভায়ন। গতকাল ছিল 24শে জুলাই, বাংলা চলচ্চিত্রের আকাশে, ইতিহাসে শুধুই একটা তারিখ নয়, এ এক গভীর আবেগের দিন। এই দিনটিতেই 1980 সালে পর্দা নামল এক মহাকাব্যের শেষ দৃশ্য। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই পর্দা নামার পরেই যেন শুরু হলো এক চিরন্তন যাত্রা। আজকের এই বিশেষ পর্বে আমরা শুধু একজন অভিনেতাকে স্মরণ করব না, আমরা ফিরে দেখব এক স্বপ্নময় যুগকে, একটা অনুভূতিকে, একটা নামকে, যার নাম আজও উচ্চারণ করলেই বাঙালির মন হৃদয় ভরপুর হয়ে ওঠে, একটা গুজবাম্পস অনুভব করি। চলুন, স্মৃতির রূপলি পর্দায় আবারও ফিরিয়ে আনি সেই চিরচেনা হাসিকে, মহানায়ক উত্তম কুমার, বঙ্গজীবনের অঙ্গ, হ্যাঁ, যিনি আমাদের জীবনের খাতার প্রতিটি পাতায় পাতায় লেগে আছে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

তেসরা সেপ্টেম্বর ১৯২৬, আহিটলার মামার বাড়িতে শঙ্করধ্বনির মধ্যে দিয়ে জন্ম নিল এক শিশু, নাম রাখা হলো অরুণ কুমার চট্টোপাধ্যায়। সেই ছোট্ট ছেলেটি একদিন হয়ে উঠবেন বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে বড় তারকা, সেটা কে জানত। ১৯৮০ সালের ২৪শে জুলাই তিনি হঠাৎ নিভে গেলেন, কিন্তু সত্যিই কি নিভলেন? আজও তার সিনেমা বিক্রি হয়, তাকে নিয়ে লেখা বই বিক্রি, কিন্তু সত্যিই কি নিভলেন? আজও তার সিনেমা বিক্রি হয়, তাকে নিয়ে লেখা বই বিক্রি হয়।

মতো ছিল ছিল না। একটা মজার তথ্য দিয়ে শুরু করা যাক, তিনি কিন্তু প্রথম থেকেই উত্তম কুমার নাম নিয়ে সিনেমায় আসেননি। 1948 সালে দৃষ্টিদান ছবিতে আমরা তাকে পাই অরুণ কুমার চট্টোপাধ্যায় নামে। তারপর 1949 সাল কামনা ছবিতে তিনি হাজির হন উত্তম চ্যাটার্জি নামে। এর ওপরে 1951 সালে সহযাত্রী ছবির সময় থেকেই স্থায়ীভাবে গ্রহণ করেন সেই নাম যা পরবর্তীকালে হয়ে উঠবে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল পরিচয়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে।

0: লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: দাদা, এই গায়ের নামে তো হরিপুর, তাই না?
1: তুমি কাদের বাড়ির মেয়ে গা? বেশ সুন্দর তো।
2: আসতে মানা, যেতে মানা, কথা বলিতেও মানা, বলি ভাবিতে তো মানা না।
3: নাম বদলালেই তো ভাগ্য বদলায় না? একের পর এক ছবি ব্যর্থ হতে লাগলো। এতটাই ব্যর্থতা ঘিরে ধরলো তাকে যে ইন্ডাস্ট্রিতে অনেকেই রসিকতা করে বলতে শুরু করেছিলেন FMG, অর্থাৎ ফ্লপ মাস্টার জেনারেল। ভাবা যায়, যাকে আমরা আজ চলচ্চিত্রের আকাশে সর্বকালের শ্রেষ্ঠ নক্ষত্র বলে মানি, একসময় তিনি ছিলেন ব্যর্থতার প্রতীক। কিন্তু ইতিহাসের নিয়মই বোধ হয় এমন, মহানায়করা হারেন না, হার মানেন না। 1952 সালে মুক্তি পেল বসু পরিবার, সেই ছবির মাধ্যমে প্রথমবার দর্শক একটু চিনতে শুরু করলেন তাকে। আর সেই বছরই বাংলা ছবির ইতিহাসে এলো এক অনন্য অধ্যায়, 1974। আদ্যোপান্ত হাসির ছবি, নায়ক মূলত তুলসী চক্রবর্তী, নায়িকা মালিনী দেবী। কিন্তু সেই মেজবাড়ির গল্পের মাঝেই দুই তরুণ তরুণীর ছোট্ট উপস্থিতি দর্শকের নজর কেড়ে নিল। সেই দুই মুখ উত্তম কুমার ও সুচিত্রা সেন, যেখানেই শুরু হলো তার একসঙ্গে পথ চলা, সেইখানেই প্রথমবার দর্শক অনুভব করলেন এদের মধ্যে যেন কোথাও একটা আলাদা রসায়ন আছে। তবে বাংলা চলচ্চিত্রে সেই কিংবদন্তি জুটির জন্ম তখনও হয়নি, তার জন্য অপেক্ষা করতে হয়েছিল আরও কিছুদিন। তারপর এলো 1954 সাল, অগ্রদূতের পরিচালনায় মুক্তি পেল অগ্নি পরীক্ষা। আর তারপর বাকিটা ইতিহাস। বাংলার প্রেম নতুন ভাষা পেল, রূপলি পর্দা পেল তার সর্বকালের শ্রেষ্ঠ রোমান্টিক জুটিকে। জন্ম নিল এক কিংবদন্তি জুটি, উত্তম কুমার ও সুচিত্রা সেন। দর্শক তাদের শুধু দেখতেন না, তাদের ভালোবাসতেন, তাদের মধ্যে নিজেদের স্বপ্ন খুঁজে পেতেন। আর সেই মুহূর্ত থেকে FMG-র সমস্ত তকমা, ব্যঙ্গ, ব্যর্থতা, সমস্ত প্রত্যাখ্যান পিছনে পড়ে গেল। শুরু হলো এক নতুন যাত্রা, একজন অভিনেতার নয়, একজন মহানায়কের। আর সেই কারণেই উত্তম কুমারের জীবন আমাদের আজও শেখায়, ব্যর্থতা কখনো শেষ কথা বলে না। যে মানুষটিকে একদিন ফ্লপ মাস্টার জেনারেল বলা হয়েছিল, সেই মানুষটি পরবর্তীকালে হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের আকাশে ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল, স্বপ্ন দেখা সাহস যোগানকারী নক্ষত্র। নিজেকে বিশ্বাস করার শক্তি আর কখনো হাল ছেড়ো না, হাল না ছাড়ার নামই হচ্ছে মহানায়ক উত্তম কুমার।
4: কেন, তুমি গাইতে পারো, আমি পারি না? গানের আছেটা কি?
2: সারেগামা পাধানি সা।
5: এ মা, এ তো সারেগামা।
4: এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিলে গান হয়।
2: গামা পাসানি পা গামা গা, গামা পা মা গামা গা রে সা।
5: এই তুমি গান জানো?

0: Ves tú, ves tú.
1: শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

অগ্নি পরীক্ষার পর তার জয়যাত্রা সত্যি শুরু হয়ে গেল। তার নিজের ছবির ভাষাতেই বলা যায় যাত্রা হলো শুরু। সুচিত্রা সেনের সঙ্গে আবার সুচিত্রা সেন ছাড়াও একের পর এক ছবি মুক্তি পেল আর সাফল্যের রং পেতে লাগলো। ইনফ্যাক্ট সাফল্যের নতুন সংজ্ঞা লিখতে লাগলো। আর 1956 সালে আমরা দেখলাম উত্তম কুমারের আর এক নতুন রূপ। শুধু অভিনেতা নন, তিনি হয়ে উঠলেন প্রযোজক উত্তম কুমার। ব্রিটিশ উপন্যাস র্যান্ডম হার্ভেস্টের অনুপ্রেরণায় নির্মাণ হল কালজয়ী ছবি হারানো সুর। সুচিত্রা সেনের সঙ্গে অনবদ্যতা রসায়ন, অজয় করের সংবেদনশীল নির্মাণ আর হৃদয় ছুঁয়ে যাওয়া সঙ্গীত, সব মিলিয়ে হারানো সুর শুধু একটি হিট ছবি হয়নি, বাংলা সিনেমার ইতিহাসে একটা নতুন মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছিল। বক্স অফিসে তৈরি হয়েছিল নতুন রেকর্ড। আর আজও যখন ছবিটির কথা মনে পড়ে, মনে ভেসে আসে সেই সুর, সেই আবেগ, সেই গান, সেই সোনালী যুগের ভালোবাসা, বিশেষ করে গীতা দত্তের কণ্ঠে সেই অমর গীতি, তুমি যে আমার ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও দাদরা।

שלי? בגלל שהיא. כאילו אני מה? אני חומד פה לי.

উত্তম কুমারকে আমরা অনেকেই রোমান্টিক নায়ক হিসেবেই মনে রাখি, কিন্তু একজন শিল্পীর প্রকৃত কৃতিত্ব তখনই বোঝা যায় যখন তিনি নিজের তৈরি করা জনপ্রিয় ইমেজকেও ভেঙে ফেলার সাহস দেখান। 1964 সালেই আমরা এমন এক উত্তম কুমারকে পেলাম যিনি তার রোমান্টিক ইমেজকে দুমড়ে মুচড়ে খান খান করে অভিনয় করলেন এক জটিল ধূসর চরিত্রে, লাল পাথর। চরিত্রের গভীরতা, আবেগের সংঘাত এবং ব্যক্তিত্বের অন্ধকার দিক সব কিছু মিলিয়ে উত্তম কুমার দেখিয়ে দিলেন তিনি শুধু প্রেমের নায়ক নন, অভিনয়েরও নায়ক। পরে এই ছবির হিন্দি সংস্করণ তৈরি হলেও অনেকের মতে বাংলা ছবিটির আবেগ ও অভিনয়ের উচ্চতাকে হিন্দি স্পর্শ করতে পারেনি। তারপর এলো 1965, সংখ্যায় মাত্র 3টি ছবি কিন্তু বৈচিত্র্যের বিচারে অনন্য। প্রথমেই থানা থেকে আসছি, জেবি প্রিসলির বিখ্যাত অ্যান ইন্সপেক্টর স্কলের ছায়া অবলম্বনে নির্মিত, যেখানে উত্তম কুমার অভিনয় করলেন সাব ইন্সপেক্টর তিনকড়ি হালদারের চরিত্রে। কঠোরতা, সংযম, রহস্যময়তা সব কিছু মিলিয়ে একেবারে অন্যরকম উত্তম কুমার। একই বছরে মুক্তি পেল রাজকন্যা এবং সূর্যতপা, কিন্তু 1965 সালের সবচেয়ে বড় চমক লুকিয়ে গেল বা লুকিয়েছিল আরেকটি ছবিতে। ঠিক ধরেছেন, সেই সম্পর্ক কি সেই চমক? সেই ছবিতে উত্তম কুমার অভিনয় করলেন একেবারে নেগেটিভ শেডের চরিত্রে। এত সূক্ষ্ম এবং নিখুঁত অভিনয় করেছিলেন তিনি যে ছবির প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক বুঝতেই পারেননি আসল অপরাধী কি। আজও বাংলার রহস্য রোমাঞ্চ সিনেমার ইতিহাসে এই অভিনয় এক তাৎপর্য, এক অনন্য নজির। আর সেই ছবিতেই ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গান।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

1966 অনেকের মতে উত্তম কুমারের কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলির একটি। এই বছর আমরা পেলাম রাজদ্রোহী, পেলাম শঙ্খবেলা, আর পেলাম সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি, প্রথম কাজ মানিকবাবুর সঙ্গে উত্তম কুমারের নায়ক। শঙ্খবেলা নিয়েও একটি মজার ঘটনা রয়েছে। শোনা যায় সেই সময় মহানায়ক উত্তম কুমার আর হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্কের কিছুটা দূরত্ব হয়েছিল, ফলে মুম্বাই থেকে ডেকে আনা হয় মান্না দেকে প্লেব্যাকের জন্য। অনেকেই দ্বিধায় ছিলেন, উত্তম কুমার নিজেও ছিলেন কিছুটা, প্রকাশ করেননি, দর্শক কি মেনে নেবেন, কিন্তু ফল হলো ঠিক উল্টো। ছবি তো হলো সুপারহিট, গানও সুপারহিট, আর মান্নাদের কণ্ঠে উত্তম কুমার যেন নতুন সুর খুঁজে পেলেন। তবে 1966 সালকে বিশেষ করে আরও তুলে ধরে আরেকটি বিষয়। আমরা এতদিন দেখেছি অভিনেতা উত্তম কুমার, গায়ক উত্তম কুমার, প্রযোজক উত্তম কুমার, এবার আবির্ভাব ঘটল পরিচালক উত্তম কুমারের। সুপ্রিয়া দেবীর বিপরীতে নির্মাণ করলেন অসাধারণ সফল ছবি শুধু একটি বছর। বহু বছর পর শিল্পী সংসদের উদ্যোগে বনপলাশের পদাবলী পরিচালনার দায়িত্ব উত্তম কুমার কাঁধে তুলে নিয়েছিলেন। এমনকি দুই পৃথিবী ছবিতেও আমরা দেখেছি শুটিং চলাকালীন পরিচালক পীযূষ বসুর আকস্মিক প্রয়াণের পর অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব তিনি নিজে গ্রহণ করেছিলেন। 1966 সালেই আমরা আরও এক নতুন রূপের সন্ধান পাই। ঠিক ধরেছেন, সঙ্গীত পরিচালক উত্তম কুমার। কাল তুমি আলেয়া ছবিতে তার সঙ্গীত পরিচালনায় গান গেয়েছিলেন স্বয়ং আশা ভোঁসলে। তাই বারবার মনে হয় উত্তম কুমারকে শুধু নায়ক বললে ভুল হবে, অন্যায় হবে, তিনি ছিলেন একাই একটা প্রতিষ্ঠান। অভিনেতা, গায়ক, প্রযোজক, পরিচালক, সঙ্গীত পরিচালক, প্রতিটি ভূমিকাতেই সমানভাবে উজ্জ্বল। আর সেই কারণেই তিনি শুধু মহানায়ক নন, তিনি হচ্ছেন বাংলা চলচ্চিত্রের আকাশের এক সম্পূর্ণ যুগ, দ্য হিরো আর্টিস্ট।

লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

এখনো কলম্বাস ডিমগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

ভেঙে চলছে, আমেরিকা আমেরিকা মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, কৃষি ব্যাপার বেশ ফিশি। আমি আগন্তুক, আমি বার্তা দিই।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই? আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: ঠোঁট থেকে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এই প্রাপ্তি হোল না নাও, এই প্রাপ্তি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বেলুন চড়ে চল চলে যায় দুঃখারি রাজ্যে, বাইরা ভুতুম হুতুম পেটা সঙ্গে যাবে আজকে। বেলুন চড়ে চল চলে যায় রূপকথারি রাজ্যে, বাইরা ভুতুম হুতুম পেটা সঙ্গে।

যদি মানুষগুলো ফুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ফুল হতো রে।

0: গৌতম কুমারের অভিনয় নিয়ে যত কথা বলা যায়, তার পর্দায় উপস্থিতি নিয়ে তার চেয়েও বেশি কথা বলা যায়। আর একটা বিষয় ছিল সত্যি বিস্ময়কর, তিনি বিভিন্ন শিল্পীর কণ্ঠে লিপ দিয়েছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দর্শকের মনে হয়েছে গান যেন তিনিই গাইছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে উত্তম কুমারের মুখ, এ যেন বাংলা সিনেমার এক স্বর্ণযুগের প্রতীক। আবার শ্যামল মিত্রের গানেও তার উপস্থিতি পেয়েছে এক অন্য মাত্রা। কিন্তু এই দীর্ঘ পথ চলায় ব্যতিক্রমও এসেছে। জীবন তৃষ্ণা ছবিতে তার জন্য প্লেব্যাক করেছিলেন ভূপেন হাজারিকা, আর তারপর এলো এক সেই স্মরণীয় গান সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত। উত্তম কুমারের বিশেষত্ব ছিল এটাই, যে শিল্পীরই কণ্ঠ হোক না কেন, পর্দায় তাকে নিজের করে নিতে হবে, তিনি পারতেন। এরই মধ্যে মুক্তি পেলেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে উত্তম সুচিত্রা জুটির আর এক উল্লেখযোগ্য ছবি চন্দ্রনাথ। এই ছবিকে ঘিরেও রয়েছে একটি ঐতিহাসিক তথ্য। কলকাতার বিখ্যাত মেট্রো সিনেমা হলে প্রদর্শিত প্রথম বাংলা ছবি হলো চন্দ্রনাথ। এর আগে সেই প্রেক্ষাগৃহে কোনো বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হয়নি। এটাই তখনকার সময়ে বাংলা সিনেমার জনপ্রিয়তা এবং উত্তম সুচিত্রা জুটির গ্রহণযোগ্যতার এক বড় স্বীকৃতি। আর মহানায়কের এক বিশেষ অভ্যাস তো ছিলই, তিনি নিয়মিত বিদেশি সিনেমা দেখতেন, নতুন নতুন অভিনয় কৌশল শিখতেন, বিশ্ব সিনেমার প্রবণতা পর্যবেক্ষণ করতেন, কিন্তু কখনো কাউকে নকল করতেন না। বরং সেই অভিজ্ঞতাগুলোকে নিজের ব্যক্তিত্ব, নিজের দৃঢ়তা, নিজের স্বাভাবিকতা, নিজের বাঙালিয়ানা দিয়ে কিভাবে নতুন করে গড়ে তোলা যায় সেই দিকে মনোযোগ দিতেন। এই কারণে হয়তো আজও তার অভিনয় এত আধুনিক, এত প্রাসঙ্গিক, এত জীবন্ত বলে মনে হয়। ভালোবাসার কথা উঠলে বাংলা সিনেমায় যে জুটির নাম উচ্চারিত হয় আজও, তাদের মধ্যে অন্যতম উত্তম কুমার ও সুচিত্রা সেন। তাদের রসায়ন ছিল কেবলমাত্র অভিনয় নয়, ওটা ছিল এক রোমান্টিক স্বপ্ন, একটি নীরব দৃষ্টি, একটু মৃদু হাসি, কিছুটা না বলা সংলাপ। আজও বাংলা প্রেমের অভিধানে উত্তম সুচিত্রা একটি অবিনশ্বর নাম। তাসের ঘর ছবিতে আমরা তাকে ডবল রোলে দেখতে পেয়েছি, যা পরবর্তীকালে ঝিন্দের মন্দি ছবিতেও পরিণত মাত্রা পেয়েছে। আবার 1960 সালের মায়ামৃগ ছবিতে, যেখানে নায়ক ছিলেন বিশ্বজিৎ, নায়িকা সন্ধ্যা রায়, সঙ্গীত পরিচালনায় মানবেন্দ্র মুখোপাধ্যায়, সেখানে উত্তম কুমার প্রথমবারের জন্য একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেন, ছবিটি যাতে বাণিজ্যিক সাফল্য পায়। আর ছবিতে যখন উত্তম কুমার অভিনয় করছেন ক্যামিও চরিত্র হলেও, প্লেব্যাক হেমন্ত মুখোপাধ্যায়, গানটি দর্শকদের মন জয় তো করেই ছিল, আজও সমানভাবে জনপ্রিয়। ওরে শোন শোন গেরোয়াজ, ক্ষোভ থেকে বেরোয়াজ, আকাশটা পেরোয়াজ, উড়ে যা যা রে যা।
1: ওরে শোন শোন গেরোবাজ, ক্ষোভ থেকে বেরোয়াজ, আকাশটা পেরোয়াজ, যা রে যা, উড়ে যা যা রে যা। ওরে শোন শোন গেরোবাজ, ক্ষোভ থেকে

0: এই দেখো মহিন বাবু, একদিনে বুঝি গলা দিয়ে গান বেরোলেন।
1: আচ্ছা শ্যামাচরণ দা,
0: হ্যাঁ
1: আজ তোমার কি রূপ?
0: তাকে চাই তো দবো দবো, তোমাদের বাপ মায়ের আশীর্বাদে দাদাবাবু যখন ছেড়ে উঠেছেন তখন দবো। এই দেখো দেখো দেখো দেখো দেখো এই দেখো।

0: করিব।
1: না জানি কি গুরু অপরাধে বহু লজ্জা দিতেছে শ্রীহরি।
2: হিরো চান্সটা তাহলে নেবেই রাখা হরি।
1: কথা বলো না, কথা বলো না মহেন্দা।
2: কেন?
1: সুভদা সেরে উঠেছেন, তাই বড়মা বলেছেন যে সামনে রপ্তাহে একটা প্লে দেবেন,
2: তাই নাকি?
1: হ্যাঁ, আর আমাকে সেখানে গাইতে হবে।
0: আমি হিরো হব। হ্যাঁ
3: হ্যাঁ, মোদি মোদি।

0: हटबे ना झुलबे भाई जोर बरात अपना हाथ जगन्नाथ करबे भाई बाजी मात अपना हाथ जगन्नाथ करबे भाई बाजी मात
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com বাঙালির গান বাঙালির প্রাণ কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়

চলে এলাম 1963 সালে, উত্তম কুমারের কর্মজীবনের এক অসাধারণ বছর। এই বছরই আমরা পেয়েছিলাম বাংলা সিনেমার অন্যতম সেরা কমেডি ক্লাসিক ভ্রান্তিবিলাস। উইলিয়াম শেক্সপিয়ারের দ্য কমেডি অফ এরার্সের সূত্র ধরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত কাহিনীর অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে উত্তম কুমার অভিনয় করেছিলেন জগৎবরে, চিরঞ্জিৎ ও চিরঞ্জীব। সঙ্গে ছিলেন চাকর কিঙ্কর চরিত্রে ভানু বন্দ্যোপাধ্যায়। হাস্যরস, বিভ্রান্তি আর দুর্দান্ত অভিনয়ে ভরপুর এই ছবিটির আর একটি বিশেষ তথ্য হল, পরিচালনায় ছিলেন মনু সেন আর ছবিটির প্রযোজক ছিলেন স্বয়ং উত্তম কুমার। একই বছরে মুক্তি পেল আর এক স্মরণীয় ছবি দেওয়ানিয়া, তনুজার প্রথম বাংলা ছবি, শ্যামল মিত্রের প্রযোজনা, এবং প্রথমবার প্লেব্যাক সিঙ্গিং করলেন উত্তম কুমারের হয়ে শ্যামল মিত্র। আজও শুনলে মন ভরে যায়, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আর একটি বড় মাইলস্টোনের কথা না বললেই নয়, দেওয়ানিয়া ছবিতে উত্তম কুমার সেঞ্চুরি করেছিলেন। হ্যাঁ, ঠিক শুনছেন, দেওয়ানিয়া ছবি ছিল উত্তম কুমারের শততম চলচ্চিত্র। 1963 সালেই আরও একের পর এক সফল ছবি উপহার দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। তপন সিংহের ঝিন্দের বন্দি আজও বাঙালির মনের মধ্যে জুড়ে বসে আছে এক মাইলস্টোন হিসেবে। আবার সঙ্গীত নির্ভর চলচ্চিত্র হিসেবে এসেছিল দুই ভাই, সেই ছবির বিখ্যাত দৃশ্য। বড় ভাই উত্তম কুমার গাইছেন, ছোট ভাই বিশ্বজিৎ বাজাচ্ছেন। তাই বলে দিয়েও সে যেন আসে না আমার দ্বারে। সিনেমা, গান আর অভিনয়ের দাপট এমন এক অপূর্ব মিলন কেন্দ্র হয়ে উঠেছিল, খুব কম ছবিতেই তা দেখা যায়। এরপর এলো 1964। আরেকটি আশ্চর্য তথ্য হলো, সেই বছরই উত্তম কুমারের একাধিক ছবি মুক্তি পেলেও একটিতেও সুচিত্রা সেন ছিলেন না, কিন্তু তাতেও বৈচিত্র্যের কোনো অভাব ঘটেনি। আমরা পেয়েছিলাম বিভাস, সেখানে তার বিপরীতে দেখা গেল ললিতা চট্টোপাধ্যায়কে। সেই ছবির বিখ্যাত গান অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটি।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মহানায়ক উত্তম কুমারের জীবনে এবং সাফল্য এসেছে, ব্যর্থতাও এসেছে। 1967 ছিল এমন একটা বছর, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে এক অদ্ভুত অধ্যায়। হিন্দি ছবি ছোটি সি মুলাকাত বৈজয়ন্তীমালার বিপরীতে অনেক আশা প্রত্যাশা ছিল, কিন্তু নানা কারণবশত অনেকে অনেক কথা বলে ছবিটি বিশেষ প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য আনতে পারেনি। সেই সময় অবশ্যই শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন এই কারণে উত্তম কুমার। কিন্তু মহানায়করা বোধ হয় ভেঙে পড়েন না, তারা সেখানেই আলাদা, তারা ফিরে আসতে জানেন। এরপরেই একের পর এক মুক্তি পেল নায়িকা সংবাদ, যেখানে নায়িকা অঞ্জনা ভৌমিক, জীবন মৃত্যু, যেখানে নায়িকা সুপ্রিয়া দেবী। আর তারপর সেই একই বছরে বাংলা চলচ্চিত্র পেল দুটি অমূল্য রত্ন, অ্যান্টনি ফিরিঙ্গি চিড়িয়াখানা। চিড়িয়াখানা ছবিতে ব্যোমকেশ বক্সী চরিত্রে তার অভিনয় তাকে এনে দেয় ভরত পুরস্কার। সেই সময় ভারতবর্ষের জাতীয় স্তরে শ্রেষ্ঠ অভিনেতা স্বীকৃতি হিসেবে এই সম্মান নতুনভাবে প্রতিষ্ঠা করেছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রথম যুগের সেই গৌরবময় ইতিহাসের অংশ হয়ে যান মহানায়ক উত্তম কুমার। এই সময় তিনি প্রযোজনা করলেন শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে গৃহদাহ, যেখানে ছিলেন তিনি, সুচিত্রা সেন ও প্রদীপ কুমার। অন্যদিকে উত্তর ফাল্গুনিতে সুচিত্রা সেনের ডবল রোল চলচ্চিত্র প্রেমীদের আজও মুগ্ধ করে দেয়। 1968 এটি ছবির নাম উচ্চারণ করলেই যেন চোখের সামনে ভেসে ওঠে কলকাতার এক অন্য রূপ, চৌরঙ্গি স্যাটা বোস বলতে কি আমরা পারি, হোটেল শাহজাহানের সেই অভিজাত জগৎ, আর ছাদের ধারে দাঁড়িয়ে অন্ধকারে সেই নিঃসঙ্গতার সুর, বড় একা লাগে। একই বছরে কখনো মেঘ ছবিতে সেই অঞ্জনা ভৌমিক, তার জুটি বিপুল সাফল্য পায়। পুলিশ ইন্সপেক্টরের চরিত্রেও তিনি সমান সাবলীলভাবে রোমান্টিক আবেদন ধরে রাখতে পারেন, তা আবার প্রমাণিত হল কখনো মেঘ ছবিতে। তারপর 1969 চিরদিনের, হ্যাঁ তুমি আমার চিরদিনের, নামের মতোই যেন বাস্তব, হ্যাঁ তিনি আমাদের চিরদিনের। একই বছরে মুক্তি পেল মন নিয়ে, ছবিতে সুপ্রিয়া দেবীর ডবল রোল, আর সেই বিখ্যাত গান ওগো কাজল নয়না হরিণ। তারপর 1970 এলো কলঙ্কিত নয়ন দুটি মন বিলম্বিত লয়, আর এলো এক ঐতিহাসিক অধ্যায় রাজকুমারী, প্রথম বাংলা ছবি যেখানে সুরকার হিসেবে এলেন আরটি বর্মণ। আর তিনি প্রস্তাব রাখলেন উত্তম কুমারের হয়ে প্লেব্যাক করবেন কিশোর কুমার। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন কিশোর কুমারের কণ্ঠে উত্তম কুমারের সঙ্গে ব্যাপারটা মানানসই হবে। সময় উত্তর দিল একটাই, অসাধারণভাবে। এরপরে এলো নিশি পদ্ম, যার হিন্দি রূপান্তর অমন প্রেম পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে কিংবদন্তি হয়ে ওঠে। 1971 ছদ্মবেশি, হাসি গান ভুল বোঝাবুঝি আর অসাধারণ বিনোদনে ভরপুর এই চলচ্চিত্র, অবনীশ মিত্র, ড্রাইভার গৌরহরি, আর একের পর এক মজার পরিস্থিতিতে কুণ্ডলী কক্ষর পুরকায়স্থের রূপে দর্শকদের মন জিতে নিয়ে অনায়াসে সাফল্য এবং বাণিজ্যিক সাফল্য এনে দেয় এই ছবি। 1972 আলো আমার আলো, এই এত আলো এত আকাশ আগে দেখিনি, আজও বাঙালির নস্টালজিয়ার অংশ। 1973 রাতে রজনীগন্ধা সোনার খাঁচা, আর সেই সিনেমাতেই যেন বাস্তব কথাটা গানের মধ্যে দিয়ে আমাদের সকলের সামনে উঠে দাঁড়ায়, কি জানে কখনটা পাবি রে জীবনটা। তারপর এলো 1974, যে বছর ভারতের সিনেমায় মুক্তি পায় শোলে ও দিওয়ার, সেই বছরই এলো অমানুষ। এই ছবি শুধু একটি হিট ছবি নয়, এটি ছিল উত্তম কুমারের এক দুর্দান্ত প্রত্যাবর্তন। তিনি পান ফিল্মফেয়ার ইস্ট অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর আর ফিল্মফেয়ার স্পেশাল অ্যাওয়ার্ড। অমানুষ যেন আবার মনে করিয়ে দিচ্ছিল যে মহানায়ক কখনো অস্ত যাননি। শুধু বাংলায় নয়, এই ছবিটি যখন হিন্দিতে রিলিজ হয় বলিউডেও কিন্তু ভালো সাড়া ফেলেছিল। 1975 মৌচাক, নচিকেতা ঘোষের সুর, রবি ঘোষের দাপুটে উপস্থিতি আর উত্তম কুমারের অনবদ্য কমিক টাইমিং। তারপর আমি সেও সখা। এরপর 1979 যখন পেলাম আমরা জীবনের শেষ পর্বেও পরীক্ষা নিরীক্ষা থামেনি তার উপাদান উত্তম কুমারের তরফ থেকে। শরৎচন্দ্রের দেবদাস ছবিতে অভিনয় করলেন তিনি, কিন্তু দেবদাসের নাম ভূমিকায় অভিনয় করতে চাননি। তিনি বললেন ব্যোমকেশ বড়ুয়া ও দিলীপ কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবদাস তাদেরই থাক। তাই দেবদাস হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর উত্তম কুমার হলেন
এক অবিস্মরণীয় চরিত্র চুনিলাল। আর সেই চুনিলালের কণ্ঠে আজও অমর হয়ে রয়েছে সেই নজরুলগীতি, শাওন রাতে যদি। তারপর 1980 কেউ জানতো না বিনা মেঘে বজ্রপাত নেমে আসছে। এক রূপে নয়, দুই রূপে নয়, বহু রূপে আমরা তাকে পেয়েছি। অভিনেতা, গায়ক, প্রযোজক, পরিচালক, সঙ্গীত পরিচালক, সংগঠক সব মিলিয়ে তিনি ছিলেন এক সম্পূর্ণ প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি। তার প্রযোজিত 6টি ছবির মধ্যে 4টি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত। বিএফজি এর ইতিহাসে তিনি একমাত্র অভিনেতা যিনি 8 বার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করেছিলেন। কিন্তু সব পুরস্কারের উপরে, সব সাফল্যের উপরে, সব পরিসংখ্যানের উপরে একটা জিনিস আজও অমলিন, মানুষের ভালোবাসা। কারণ মহানায়ককে ইতিহাস মনে রাখে না শুধু, মানুষের হৃদয়ে ধারণ করে রাখে। উত্তম কুমার তাই কোনো অতীত নন, তিনি বাংলার চলমান স্মৃতি, চেতনায় মহানায়ক, কোনোভাবে উত্তম।

0: আজ কি করে এলেন?
1: অঙ্ক কষে দেখলাম একের থেকে দুইয়ের জোর বেশি, এলাম দুজনের ইচ্ছে জোরে, আমার আর
0: আমার। আমি কিন্তু ভেবেছিলাম যে আমারই জন্যে।

1980 বাংলা চলচ্চিত্রের আকাশ তখনও মহানায়কের আলোয় আলোকিত উজ্জ্বল। সেই সময় তিনি ব্যস্ত ছিলেন এক নতুন ছবির শুটিংয়ে। জর্জ বার্নার্ড শয়ের পিগম্যালিয়নের বিশ্ববিখ্যাত চলচ্চিত্র রূপ মাই ফেয়ার লেডির অনুপ্রেরণায় তৈরি হয়েছিল ছবিটি, যেখানে এক অন্যরকম চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। হ্যাঁ, আমরা কথা বলছি অগবতী সুন্দরী, সেই চলচ্চিত্রকে নিয়ে। 24 জুলাই 1980 সেদিনও ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি, কাজ করছিলেন, সেটি আলো চলছিল, শুটিং চলছিল, সংলাপ বলা হচ্ছিল। কেউ ভাবতেও পারেনি সেটাই হবে মহানায়কের শুটিংয়ের শেষ দিন। হঠাৎ করে নেমে এলো এক অপ্রত্যাশিত বিরতি। শুধু একটি ছবির শুটিংয়ে নয়, একটি সিনেমায়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক মুহূর্তে থমকে গেল এক মহাকাব্যিক যাত্রা। পরবর্তীকালে 1981 সালে অগবধূ সুন্দরী মুক্তি পায় আর দর্শকের চোখের জলে ভেসে যায় রূপলী পর্দা। তারা আবারও ফিরে পান শেষবারের মতো তাদের প্রিয় মহানায়ককে। খুব স্বাভাবিকভাবেই আমরা হারালাম বহু প্রতিভার এক অনন্য আধারকে। তিনি চরিত্রের প্রয়োজনে কখনো পাশ্চাত্য পোশাক, কখনো রাজকীয় সাজ, কখনো আধুনিক স্যুট সবই পরেছেন। তবুও সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেন চুনট করা ধুতি আর গিলে করা পাঞ্জাবিতে। রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতেন, ভালোবাসতেন গাইতে যে কোনো বাংলা গান, কারণ তিনি অবসরে গান গাইতেন। আড্ডা ভালোবাসতেন, মানুষ ভালোবাসতেন, খেতে ও খাওয়াতে ভালোবাসতেন। আর সেই কারণে তিনি শুধু সিনেমার নায়ক ছিলেন না, তিনি ছিলেন বাঙালির ঘরের মানুষ। কিন্তু কী আশ্চর্য, শুটিং ফ্লোর থেমেছে, ক্যামেরা থেমেছে, সংলাপ থেমেছে, কিন্তু তার দৃশ্যগুলো আজও চলছে নতুন প্রজন্মের চোখে, পুরনো দর্শকের স্মৃতিতে আর বাংলা সিনেমার প্রতিটি সোনালী ফ্রেমে। এই তো মহানায়ক, পর্দার বাইরেও যিনি চিরকাল বেঁচে থাকেন। আজ তাকে শুধু স্মরণ করার দিন নয়, আজ তাকে নতুন করে অনুভব করার দিন। 24 জুলাই আমাদের মনে করিয়ে দেয় একজন শিল্পীর শরীর হয়তো একদিন বিদায় নেয়, কিন্তু সত্যিকারের শিল্পীরা কখনো চলে যান না, তারা থেকে যান গানে, সিনেমায়, স্মৃতিতে আর মানুষের ভালোবাসায়। কারণ মহানায়ক মানে সময়ের ওপারে দাঁড়িয়ে থাকা এক চিরকালীন আলো। নিজের গানের কথাতেই যেন তিনি আজও মৃদু হেসে বলতে পারেন, যাই চলে যাই আমারে খোঁজনা তুমি, বন্ধু বোঝনা হই। কিন্তু আমরা কি তার সেই কথা শুনছি, শুনতে পারি না কখনো শুনব, কারণ তাকে খোঁজা আদৌ শেষ হয়নি। তার চলে যাওয়ার 46 বছর পরেও তার জন্মশতবর্ষের উদযাপনের আবহে চারিদিকে এখনো একটাই নাম, উত্তম কুমার। তাকে নিয়ে এত আলোচনা চলছে, গবেষণা চলছে, নতুন প্রজন্ম তার ছবি দেখছে, পুরনো প্রজন্ম আবার স্মৃতির সিন্ধুক খুলছে। তাকে খোঁজা শেষ হয়নি, হওয়া সম্ভব না, তাকে খোঁজা কর্মদিনও শেষ হবে না। বাংলা ভাষা যতদিন থাকবে, বাঙালি ততদিন থাকবে, বাংলা সংস্কৃতি যতদিন থাকবে, বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে, ততদিন থাকবেন মহানায়ক উত্তম কুমার। এক রূপে নয়, দুই রূপে নয়, প্রেমিক, নায়ক, খলনায়ক, ভদ্রলোক, চুনিলাল, ব্যোমকেশ, অ্যান্টনি ফিরিঙ্গি, অসংখ্য রূপে তিনি ছড়িয়ে যাবেন, ছড়িয়ে থাকবেন আমাদের মধ্যে। তাই আজকের এই শ্রদ্ধাঞ্জলির একেবারে শেষে মহানায়কের কথার সঙ্গে সম্পূর্ণ একমত না হয়ে আমরা তাকে আর একবার খুঁজে নেব, একটা বিশেষ উপহার, একটা জানা সারপ্রাইজ দিয়ে, তার নিজের কণ্ঠে গাওয়া, আমাদের হাতে পাওয়া সেই একমাত্র অমূল্য স্মৃতি। কারণ সত্যি উত্তম কুমারের গানের পরে কোনো কথা হয় না। তাই আমি শুভায়ন অনুমতি নিচ্ছি এখনই আড্ডা জাংশনে radiobangladesh.com আপনার কাছে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, আড্ডায় থাকুন, গানে গানে থাকুন। চেতনায় মহানায়ক, অনুভবে উত্তমকে নিয়ে চিরটাকাল দেখা হবে।

ঐতিহাসিক যুগে এদেরকে দেখলে মনে করা হতো যে এরা হচ্ছেন পৌরুষের প্রতীক, এবং বর্তমান যুগেও অনেকেই এদেরকে বেশ সমীহই করেন। এরা হলেন শিকারী, আগে হ্যাঁ হ্যাঁ শিকারী। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডাটা জমতে চলেছে শিকারী এবং শিকারকে নিয়ে। এই শিকার এবং শিকারী একটা চিরকালীন ফ্যান্টাসি কিন্তু আমাদের বাঙালিদের। বেসিক্যালি আমরা যারা পাঠক সম্প্রদায় তারা এই শিকারের গল্প, বন জঙ্গলের গল্প পড়তে অত্যন্ত ভালোবাসি। তবে এই শিকারী ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এই বই খাতার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই শিকারীকে নিয়ে বাস্তবেও এরকম অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শিকার এবং শিকারি, এটা কতদিন ধরে এই আমাদের মানুষদের মধ্যে এক্সিস্ট করছেন এটা কিন্তু বলা যাবে না। তার কারণ হলো মানুষ সভ্যতার বা মানব সভ্যতার একদম শুরুর দিন থেকেই শিকার এবং শিকারীরা এক্সিস্ট করেন, একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে, যখন কি না মানুষ ওই গুহার মধ্যে থাকতো প্রস্তর যুগে, তখনই কিন্তু এই শিকার এবং শিকারীরা মানব সভ্যতায় রীতিমতন এক্সিস্ট করতেন। তার কারণ হচ্ছে তখন শুধুমাত্র খাবার জোগাড় করার একমাত্র উদাহরণ বা একমাত্র ওয়ে ছিল হচ্ছে শিকার করা, আর সেই শিকার করতে করতেই মানুষজন একদম পাক্কা শিকারি হয়ে ওঠেন। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারি নিয়ে, আর এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের হারানো সুরের আড্ডাটা জারি থাকবে এই শিকার এবং শিকারি নিয়ে। সঙ্গে থাকুন।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রথমে ছিল এটা প্রয়োজন, পরবর্তীকালে এটা হয়ে যায় রিক্রিয়েশন। কিসের কথা বলছি? বলছি শিকারের কথা। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে মানব সভ্যতার একদম শুরুর দিকে, যখন কিনা মানুষ গুহায় থাকত, তখন শিকার ছিল খাদ্য সংগ্রহের একমাত্র উপায়।

পরবর্তীকালে মানব সভ্যতা যত এগিয়েছে, শিকার শুধুমাত্র খাদ্য সংগ্রহের উপায়ই ছিল না, সেটা পরবর্তীকালে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিতে পরিণত হয়েছিল। এমনকি রামায়ণ এবং মহাভারতীয় যুগেও কিন্তু আমরা শিকারের উল্লেখ পাই, যেখানে কিনা রাজা রাজরারা যেতেন শিকার করতে, তখন তাকে বলা হতো মৃগয়া, এবং সেটা একটা অন্যতম রিক্রিয়েশন। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানের .com-এ এই হারানো সুরে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, only on radiobanglanet.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

এই মানব সভ্যতার ইতিহাসে যত আমরা শিকার করেছি বা যত আমরা শিকারীদের দেখেছি, তারা সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার করেছেন জানেন কি? শুনলে কিন্তু চমকে যাবেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে শিকার আমরা অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে বহুদিন ধরেই করে আসছি, তো সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার হয়েছে এতে জানেন কি? আপনারা অনেকেই হয়তো বলবেন রাইফেল কিংবা বন্দুক ইত্যাদি, তো কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি সব থেকে বেশি কিন্তু ইন টার্মস অফ হিস্ট্রি ব্যবহার হয়েছে তীর ধনুক আগে। হ্যাঁ হ্যাঁ, তীর ধনুক, তীর ধনুক দিয়েই মানুষ সব থেকে বেশি শিকার করেছে। তাহলেই ভাবুন, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার ও প্রান্তে আমাদের হারানো সুরের আড্ডার আসর এই শিকার এবং শিকারীদের নিয়েই জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ভাবতে ভাবতে হারানো সুর চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

অভয়ারণ্য এবং শিকার, অর্থাৎ কনজারভেশন অ্যান্ড হান্টিং, এ দুটো সম্পূর্ণ বিপরীত মুখী বিপরীত ধর্মী একটা ব্যাপার, তাই তো? কিন্তু আমি যদি বলি এই শিকার অভয়ারণ্যকে সাপোর্ট করছে, তাহলে তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে শিকার এবং অভয়ারণ্য, অর্থাৎ হান্টিং আর কনজারভেশন, এটা পুরোপুরি বিপরীত ধর্মী একটা ব্যাপার। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই যে শিকার কিন্তু এই অভয়ারণ্যকে সাপোর্ট করে। তার কারণ হান্টিংয়ের জন্য যে লাইসেন্স ফি দিতে হয়, তার টাকা থেকেই কিন্তু অভয়ারণ্য বেশ ভালোভাবে চলতে পারে। অর্থাৎ ঘুরিয়ে এই হান্টিংই কিন্তু কনজারভেশনকে ফান্ডিং করছে এবং সাপোর্ট করছে। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনাকে কম্পাস হতে হবে, মানে আপনার ট্র্যাকিং স্কিলটা ঠিক ওরকমই থাকতে হবে, না হলে কিন্তু হবে না বস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকারীদের যদি আমরা ধরি, তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল ঠিক কি হতে পারে? অনেকেই বলতে পারেন যে অত্যন্ত ভালো শুটার হতে হবে, টার্গেট একদম নির্ভুল হতে হবে, সেটা তো অবশ্যই একটা ব্যাপার আছেই। কিন্তু তার থেকেও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ট্র্যাকিং, অর্থাৎ আপনাকে একটি জীবন্ত কম্পাস হতে হবে। আপনাকে জানতে হবে আপনি ঠিক কোন পজিশনে আছেন, কোন দিকে মুখ করে আছেন, কিংবা আপনার যে টার্গেট শিকার করবেন যে প্রাণীটিকে সে কোথায় থাকতে পারে। এবং আরও একটি ব্যাপার হচ্ছে, আপনাকে কিন্তু প্রত্যেকটি প্রাণীর পায়ের ছাপ আলাদা করে চিনতে হবে, না হলে আপনি বুঝতেই পারবেন না কোনটা বাঘের ছাপ, কোনটা সিংহের ছাপ। তাহলেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন, ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে শিকার এবং শিকারীদের নিয়ে আরও অনেক কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।